আকাশবাণী কৈলা শহর, আজ রবিবার, সাতই আষাঢ় ১৯৪৮ শকাব্দ, ১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন ২০২৬ খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল ৫:৫৮ শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ১০৩.২ মেগাহার্জে।

0: আকাশবাণী কৈলা শহর অমৃতবাণী
1: পবিত্র বাইবেল আমরা পাঠ করি রোমের লিখিত 3:10। আমরা সকলে পাপের অধীন, ধার্মিক কেহ নাই, একজন নাই, বুঝে এমন কেহ নাই, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেহ নাই, সকলেই বিপদে গিয়াছে, তাহারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে, সৎকর্ম করে এমন কেহ নাই, একজন নাই, তাহাদের কণ্ঠ অনাবৃত্ত কবর স্বরূপ, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের অনন্ত দয়া পরিত্রাণ। আমি এই কথা গান করি।

এখানে আমার পাঠের মধ্যে, ঈশ্বরের দৃষ্টিতে মানুষ সকল আমরা পাপীর অধীনে আছি, ধার্মিক একজনও নাই। ঈশ্বরের দৃষ্টিতে মানুষ সব পাপের অধীনে আছে, অনন্ত মৃত্যুর অধীনে আছে। তবে সেখান থেকে আমাদের মুক্তির একটা পথ আছে, প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের মৃত্যু দ্বারা, তার মৃত্যু দ্বারা পরিত্রাণ, পাপের ক্ষমা, মানুষের একটি পথ।

0: খোলা আছে। আর একটি শাস্ত্র আমি পাঠ করছি, যিশুতে যে বাপ ছিল তাহা তোমাদিকে হোক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা দরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকারে প্রকারে মনুষ্য বধ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। নিরুপায় মৃত্যুর অধীনে মানুষদের একটা উপায় যিশু খ্রিস্ট, তিনি স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে আপনাকে শূন্য করে মানুষের রূপ ধারণ করে তিনি আবির্ভাব হইলেন এবং নিজের জীবনকে খ্রিস্ট মানুষের জন্য পাপীর অধীনে যারা আছে, যাহাদের চিরজীবনের অনন্ত জীবনের আশা নাই, তাহারা যেন আশা করতে পারে, আমরা যেন আশা করতে পারি। এই বিষয়ে যিশু খ্রিস্ট আজকের দিনে ক্রুশে সমর্পিত, ক্রুশে রূপিত হইলেন, তিনি মৃত্যু বরণ করলেন, দুঃখ কষ্ট স্বীকার করলেন, এমনকি মৃত্যু বরণ করে তিনি কবরিত হইলেন এবং পুনরিত হইলেন, যেন আমরাও তার জীবনের স্বরূপ পুনরুত্থিত জীবন, অনন্ত জীবন আমরা পাইতে পারে। তিনি নিদর্শন স্বরূপ প্রকাশ্যে তিনি আমাদের প্রমাণ করে দেখালেন। এই জন্য আজকে আমার কথার বিষয় এই ছিল, প্রভু যীশু খ্রিস্ট যখন পুনর্জিত হইলেন তখন তিনি প্রকাশ করলেন পৃথিবী ও স্বর্গের অধিকৃত ক্ষমতা আমার হাতে সমর্পিত। তিনি বলেন, আমি পথ ও সত্য জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকট আসিতে পারে না। অনন্ত জীবন মানুষ সবাই চায়, কেউ নরকে যাইতে চায় না, কেউ বিনষ্ট হইতে চায় না, আমরা সবাই মুক্তি চাই, পাপের ক্ষমা চাই, পরিত্রাণ আমাদের দরকার। তবে বাইবেলে এখানে একটা মানুষের জন্য একটা পথ দেখালেন, প্রভু যীশুর মৃত্যু দ্বারা, ক্রুশে সমর্পিত দ্বারা, আপন পবিত্র রক্ত দ্বারা তিনি পৃথিবীর মানুষের একটা উদ্ধারের পথ তিনি প্রস্তুত করলেন।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পবিত্র বাইবেল থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

সমবেত কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবৃতি ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে।

জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা সকাল 7:10। সকাল 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককব্রক সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 7:35 এবং সকাল 7:40। সকাল 7:45 রবীন্দ্রসঙ্গীত, দিল্লি কেন্দ্রের প্রভাতী হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 8:00 এবং 8:15। সকাল 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন বাংলা আধুনিক গান। সকাল 9:00 নিউজ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে, 9:10 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 11:00 শুনবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক প্রচারিত মন কি বাত অনুষ্ঠান। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এরপরেই রয়েছে মন কি বাতের আঞ্চলিক প্রতিবেদন। 12:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ। দুপুর 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 1:05 থেকে হ্যালো অনুরোধের পরবর্তী অংশ। দুপুর 1:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 1:40 মহিলা মহল। দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 2:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি 2:45। বিকেল 3:00 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থি সীমান্ত থেকে সন্ধ্যে 6:30। রাত 7:00 থেকে শুনবেন ICC মহিলা T20 ক্রিকেট খেলার ধারা বিবরণী। আজকের খেলা ভারত বনাম অস্ট্রেলিয়া শুনলেন।

আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কৈলা শহর শুরু হচ্ছে। সুপ্রভাত। সুপ্রভাতে প্রথমে ইতিহাসে আজকের দিন। আজ 28 জুন আন্তর্জাতিক ইতিহাসের পাশাপাশি ভারতের ইতিহাসে এবং বাংলা সাহিত্যের ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল আধুনিক ভারতের পরিসংখ্যানবিদ জনক প্রশান্ত চন্দ্র মহলানবিশের আজ মৃত্যুদিন, যা প্রতি বছর ভারতে জাতীয় পরিসংখ্যান দিবস হিসাবে উদযাপিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে এই ঘটনাটি ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে অস্ট্রিয়ার আর্চ উইট ফ্রাঞ্জ ফার্দিনান্দ এবং তার স্ত্রী বসিনা সার্ভাজেভোতে এক সার্বীয় জাতীয়তাবাদীর গুলিতে নিহত হন। 1919 সালে আজকের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির পর প্যারিস শান্তি সম্মেলনের মাধ্যমে বিজয়ী মিত্রশক্তি এবং জার্মানির মধ্যে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, যা ভার্সাই প্রাসাদের হল অব মিররসে সম্পন্ন হয়েছিল। 1894 সালে আজকের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে ডাক্তার ড্যানিয়াল হ্যাল উইলিয়ামস মানবদেহের পেরিকার্ডিয়াম অর্থাৎ হৃৎপিণ্ডের বাইরের পর্দা এর সফল অস্ত্রোপচার করেন, যা চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী মাইল ফলক ছিল। মোটামুটি এই ছিল ইতিহাসে আজকের এই দিনের গুরুত্ব। এখন বিভিন্ন সংবাদপত্রের শিরোনাম। আজ কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম এরকম ছিল, পাতালে লুকিয়ে থাকলেও সব খুনিকে ধরবে পুলিশ, বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী, ক্ষতিপূরণের ঘোষণা, পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে খুন রিসরায়, বিলগাছিয়ায় মেট্রো স্টেশনে

লাইনে ছাপ দিলেন আত্মঘাতী পলাতক স্বামী। নক আউটে উঠল, মন ভরাতে পারল না ইংল্যান্ড। পরের রাউন্ডে বুড়োদের দল ক্রোয়েশিয়া হেরেও টিকে রইল ঘানা। জলের জন্য দিল্লির মন গলাতে সিন্ধু সভ্যতার জয়গান। যুদ্ধের হুঙ্কার দিয়ে চুপি চুপি ভারতের পা ধরছে পাকিস্তান। সাইকেলে চেপে বিধানসভায় মন্ত্রী ইন্দ্রনীল খাঁ দিচ্ছেন জ্বালানি বাঁচানোর বার্তা। পঞ্চমদার সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি আজও অমলিন। একটু রান্না করা মটনের স্বাদ আমি ভুলিনি, বলেছেন কুমার শানু। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম এরকম ছিল, রেয়ার আর্থ ভান্ডার পুরুলিয়া বাঁকুড়ায় নিলামে আর্জি কেন্দ্রকে, কর্মসংস্থান এবং রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা। কাবুলি পোলাও থেকে চাপালি কাবাব, আফগান খাবারের রমরমা। রাজ্যে পর্যটন প্রসারে মন্ত্রীকে মেল করে দেওয়া যাবে। বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা। আজকের এই সময় পত্রিকার শিরোনাম এরকম ছিল, ইরান বলে কিছু থাকবে না, হামলার পর হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা তেহরানের হুঙ্কার, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। লোহাগড় দুর্গে যাওয়ার জেদ অস্বাভাবিক আচরণ, সিয়ার বিরুদ্ধে এফআইআর অভিযোগ কেতনের পরিবারের। বিপর্যস্ত ভেনেজুয়েলার ফের ভূমিকম্প, আরাগুয়ায় উপকূলে 5.6 মাত্রার কম্পন, মৃত বেড়ে 1,400। রেকর্ড গড়ে গোলে ফিরলেন হ্যারি, পানামাকে হারিয়ে গ্রুপের সেরা হয়ে নকআউট ইংল্যান্ডের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের মিসাইল হামলা, ইরানে সামরিক পরিকাঠামো গুঁড়িয়ে দিল আমেরিকান সেনা। ভারত গ্লোবাল পাওয়ারে উঠে আসছে, নিজেকে মোদীর ভক্ত আখ্যা ট্রাম্পের বিদেশ সচিব মার্কো রুবির। ইরানে ফের হামলা আমেরিকায়, মেসিকে ভয় পায় না, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভেরদের কোচের। দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ। গতকাল আগরতলা থেকে প্রকাশিত প্রভাতী দৈনিক পত্র বিতীর্ণর সংবাদ শিরোনাম, শান্তি বৈঠক ভেস্তে গেল, ইরান ফের হরমুজ প্রণালীতে নিষেধাজ্ঞা জারি করল। পুনর্বাসন প্রাপ্ত দু যুবক নিজের দুই সন্তানকে নৃশংসভাবে পিটিয়ে খুন করল গন্ডাছড়ায়। নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে মৃত্যু বাবার। ফ্লেটের বিস্ফোরণ স্থল মৃতের বাড়িতে গিয়ে খোঁজ নিলেন মানিক সরকার। কেঁপে উঠল উত্তর ভারত, তীব্রতা 6.2। প্রধানমন্ত্রীর আশা ত্রিপুরার আনারস বিশ্ববাজারে রাজ্যের খ্যাতি ছড়িয়ে দেবে, জানালেন মুখ্যমন্ত্রী। নার্সদের গাফিলতিতে বেহাল স্বাস্থ্য পরিষেবা, দুর্ঘটনায় মৃত্যু অটো চালকের, ঘটনা আগরতলায়। রাষ্ট্রবাদীদের সঙ্গে বিরোধ, দোকান থেকে মদ উদ্ধার, মারামারি উত্তপ্ত আড়ালিয়া। প্রাক্তনের জেলা ঠিকাদারের বেআইনি কাজ রুখতে বর্তমান বিধায়ক ময়দানে। হাসপাতালের সাইনবোর্ড থেকে
গ্রামের নাম বাদ।

ক্ষোভ বিশাল গড়ে। সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টরস টিচার ফোরামের। ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে আদিপুর পঞ্চায়েতে বিজেপির সাংগঠনিক বৈঠক। কৈলাসহরে খুলে গেল প্রিমিয়াম মানের গেস্ট হাউস। স্থানীয় দাবিতে মনুবাজারে সিপিএমের মিছিল। নেশামুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে ধর্মনগরে পুলিশের র্যালি। জরাজীর্ণ পরিকাঠামোতে পাঠদান ব্যাহত, সংস্কারের দাবি সাবরুমে। খোয়াইয়ে বিদ্যুৎ গ্রাহক এবং কর্মচারী কল্যাণ সমিতির গণ কনভেনশন। রেগার মজুরি বৃদ্ধি, বন্যা ক্ষতিপূরণ এবং পানীয় জলের সংকট সমাধানের দাবিতে চুড়াইবাড়িতে বিডিওর কাছে কংগ্রেসের ডেপুটেশন। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের সম্মেলন 5ই মে। ভারতীয়দের মনে আমেরিকার ভাবমূর্তিতে বড় ধাক্কা। 25 বছরে সর্বনিম্ন পর্যায়ে আস্থা। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা অধীরের। এবার দেশে ডিজিটাল জনগণনা, ঘরে বসে স্মার্টফোনে তথ্য জমা দিতে পারবেন নাগরিকরা। ঘুষ নেওয়ার অভিযোগে আগ্রায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার গ্রেপ্তার, সিবিআই এর ফাঁদে ধরা। বেইজিং এ সি জিনপিং এর সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণিজ্য এবং প্রতিরক্ষা সহযোগিতায় জোর। পুশব্যাক নিয়ে পাল্টা দাবি ঢাকার, চাও হল তালিকা। ভারত যুক্তরাজ্য সিআইটিএর কার্যকরের আগে ব্যবসায়িক গাইড প্রকাশ করলেন পীযূষ গোয়েল। ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে ভারতের সর্বোচ্চ সম্মান করেন। আইএএনএসকে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার। মধ্যপ্রদেশে চাঞ্চল্য, স্ত্রী এবং 2 ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী। প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলে উত্তরপ্রদেশে মোবাইল উৎপাদনে বিপ্লব, বলেছেন যোগী আদিত্যনাথ। গাজা ইস্যুতে সোনিয়া গান্ধীর সমালোচনার জবাবে এনডিএ, ওর কাছ থেকে প্রশংসাপত্রের প্রয়োজন নেই। পরিবেশ রক্ষায় জন অংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন এবং প্রাকৃতিক ভারসাম্য, বলেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। গুজরাটে কোরিয়ার ভিত্তিক মাদক চক্রের তদন্তে আরএনডি উদ্ধার, বাজেয়াপ্ত 701 গ্রাম। বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিল বাগদত্তা। পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের। 4 দিনে দ্বিতীয় জয় পাকিস্তানের বিরুদ্ধে। প্রো লিগে পিছিয়ে পড়ে 7-1 ব্যবধানে জিতলেন হরমনপ্রীতরা। ডেম্বেলের হ্যাট্রিক, নরওয়েতে 4-1 ব্যবধানে হারিয়ে গ্রুপ শীর্ষে এমবাপের ফ্রান্স। কৈলাসহরকে 2 রানে হারিয়ে লংতরাইভেলির রোমাঞ্চকর জয়। এগিয়ে চলল সংঘ আয়োজিত ওপেন যোগা প্রতিযোগিতা সম্পন্ন। এ ডিভিশনের টার্গেট নিয়ে এবার শক্তিশালী দল গঠন করল ত্রিবেণী সংঘ। রাজ্য ক্রিকেটে মোহনপুরকে হারিয়ে জয়ে শুরু জিরানিয়ার। বিশ্বকাপের মাঝে 2 শিবিরে অশান্তি, কোচের সঙ্গে মতানৈক্য, নির্দেশ মানছেন না 2 দলের ফুটবলাররা। আম্বাসাকে হারিয়ে বিশালগড় জয়ী। বিশ্বকাপে 2য় রাউন্ডে স্পেন। গ্রামীণ অর্থ

এটিকে সমৃদ্ধ করতে ত্রিপুরায় রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে, বলেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আবাসগৃহ আশ্রয় পরিদর্শনে রাজ্যপাল। আন্দোলনের বার্তা নিয়ে ধর্মনগরে DIFI-এর মশাল মিছিল। বিদ্যুৎ ব্যবস্থার অব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক কৈলাসহরে। মোটামুটি এই ছিল আজ আগরতলা থেকে প্রকাশিত এবং কলকাতা থেকে প্রকাশিত বিভিন্ন প্রভাতী দৈনিক সংবাদপত্রের শিরোনাম। সেই সঙ্গে শেষ হল আমাদের আজকের সুপ্রভাত অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। প্রথম গান সমবেত কণ্ঠে।

হরিয়ন হরণের গাওয়া এই গানখান সাথে শেষ হল আমাদের আজকের ভক্তিশোধা অনুষ্ঠান আকাশবাণী গোয়া শহর। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24 হয়ে 40 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তার অব্যবহিত পরেই আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্রোক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সে দেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 62 কোটি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 1400 ছাড়িয়ে গেছে। পাকিস্তানের করাচিতে জঙ্গি হামলার সময় নিরাপত্তা বাহিনী 6 সন্ত্রাসবাদীকে হত্যা করেছে, বাহিনীর 4 জওয়ানও প্রাণ হারিয়েছেন। ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড পানামাকে 2 গোলে এবং ক্রোয়েশিয়া 2-1 গোলে ঘানাকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। সেসেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। এরপর প্রধানমন্ত্রী রোস কাইম্যানে জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজের পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর 1টি দলও অংশ নেবে। আগেই জানানো হয়েছে, সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী সেসেলসের 3 দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন। এই সফর ভারত ও সেদেশের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ রাজ্যের শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেটের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠনের নির্দেশ দিয়েছেন। থানের যুগ্ম পুলিশ কমিশনার পাঞ্জাব রাও উগলে এসআইটির নেতৃত্ব দেবেন। পরীক্ষার নির্ধারিত দিনের ঠিক একদিন আগে ভিওয়ান্দি পুলিশ প্রশ্নপত্র ফাঁসের একটি বড় চক্রান্তের সন্ধান পায়। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করার পরই এই পদক্ষেপ নেওয়া হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পরিষদ আজ টেট পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে ঘোষণা করা হবে। কৈলাস মানস সরোবরে যেসব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে গেছেন তাদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে, বেশ কয়েকজন ভারতীয় নাগরিক তাদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন। এরা প্রয়োজনীয় নথিপত্র এবং চীনের ভিসা ছাড়াই কৈলাস মানস সরোবর যাত্রায় বেরিয়ে নেপালে আটকা পড়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, সম্পূর্ণ যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত ভ্রমণ সংক্রান্ত নথিপত্র হাতে না পাওয়া পর্যন্ত নাগরিকরা যেন কোনোভাবেই ভারত থেকে যাত্রা শুরু না করেন। নিশ্চিত নথিপত্র ছাড়া অথবা প্রয়োজনীয় নথিপত্র পরে পাওয়া যাবে এমন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলে মাঝপথে আটকা পড়ার ঝুঁকি বেড়ে যায়। বিবৃতিতে তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন নিশ্চিত হয়ে নেন যে তাদের ট্যুর অপারেটরের সংস্থা যথাযথভাবে নিবন্ধিত ও অনুমোদিত কিনা। কৈলাস মানসরোবরগামী প্রায় 52 জন ভারতীয় নাগরিক বর্তমানে নেপালের কাঠমান্ডুতে আটকা পড়েছেন এবং তারা পরবর্তী যাত্রার জন্য জরুরি সহায়তা চাইছেন। গত 20 জুন কৈলাস মানসরোবর যাত্রা অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের প্রথম দলটি নাথুলা পাসের ভারত চীন সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, গত 12 বছরে ভারত স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

0: এবং প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য, ব্যয় সাশ্রয়ী ও যথাযথ গুণমান সম্পন্ন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বৃহত্তর লক্ষ্য অর্জনে তার মন্ত্রক উদ্যোগী হয়েছে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে আয়োজিত নবম ডক্টর্স ডে কনক্লেভে তিনি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি হিসেবে উল্লেখ করেন। প্রায় 62 কোটি মানুষ এই কর্মসূচির মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়েছেন।
1: There are several schemes that government of India has rolled out in these 12 years, and one of the most transformative one is our flagship initiative of Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana. It's lauded as the world's biggest health assurance program, which brings in its ambit as many as 62 crore individuals.
0: জম্মু কাশ্মীরে 57 দিনের বার্ষিক অমরনাথ যাত্রা 3রা জুলাই থেকে শুরু হবে। এই কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা সংস্থাগুলি যখন বহুস্তরীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করছে, জম্মুর পুরানি মান্ডিতে শ্রীরাম মন্দির অমরনাথ যাত্রী বেস ক্যাম্পে তখনই সাধুরা আসতে শুরু করেছেন। সাধুদের প্রথম দলের আসার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি অ্যান্টি ড্রোন মহড়া এবং সামরিক প্রস্তুতির মূল্যায়ন করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রজেক্ট হক আই এর আওতায় প্রযুক্তি চালিত নজরদারি ব্যবস্থা শুরু করেছে। পুলিশের বিশেষ মহাপরিচালক ভগবতীনগর যাত্রী বেস ক্যাম্প এবং তাওই নদীর তীরবর্তী অঞ্চল পরিদর্শন করেন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক প্রস্তুতির পর্যালোচনা করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1430। বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জোড়া ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা যখন জীবিতদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। পরিবারগুলির দেওয়া তথ্য অনুযায়ী অন্তত 68,900 মানুষ এখনও নিখোঁজ। ভেনেজুয়েলার সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির একটি লা গুয়াইরাতে নিখোঁজ স্বজন এবং প্রতিবেশীদের সন্ধানে স্থানীয়রা বেলচা, ভারী যন্ত্রপাতি, দড়ি এমনকি খালি হাত ব্যবহার করে ধসে পড়া কংক্রিটের স্তূপের ওপর তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানের করাচিতে গতরাতে সিন্ধ রেঞ্জার্সের একটি ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনী 6 জঙ্গিকে হত্যা করেছে এবং 1 জনকে আটক করেছে। এই হামলায় আধা সামরিক বাহিনীর 4 সদস্য প্রাণ হারায়। উল্লেখ্য, 2024 সালের অক্টোবরের পর করাচি শহরে এটি বড় ধরনের আরেকটি জঙ্গি হামলা। তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির একটি জঙ্গি শাখা নিষিদ্ধ ঘোষিত জামাত উল আহরারের সদস্যরা গত রাতে 8:30 সময় করাচির ঘনবসতিপূর্ণ এলাকা গুলিস্তান এ জওহারের সিন্ধ রেঞ্জার্সের ভিত্তাই উইংস সদর দফতরে হামলা চালায়। স্পেশাল সিকিউরিটি ইউনিটের কমান্ডো এবং অ্যান্টি টেরোরিস্ট ফোর্স রেঞ্জার্স জওয়ানরা 6 জঙ্গিকে হত্যা করে এবং 1 জন হামলাকারীকে আটক করার পর প্রায় 90 মিনিট ধরে চলা এই বন্দুকযুদ্ধের শেষ হয়। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফুটবল বিশ্বকাপ জমে উঠেছে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে জর্ডন আর্জেন্টিনার ও ক্যানসাস সিটি স্টেডিয়ামে অ্যালজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি। শেষ পাওয়া খবরে দুটি খেলাই গোল শূন্য। এই খেলা দিয়েই বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হবে। এদিকে গ্রুপ কের খেলায় ম্যাম স্টেডিয়ামে কলম্বিয়া পর্তুগালের মধ্যে ম্যাচটি গোল শূন্যভাবে অমীমাংসিত হয়ে শেষ হয়েছে। অন্য খেলায় কঙ্গো 3-1 গোলে উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছে। উজবেকিস্তানের হয়ে 10 মিনিটে প্রথম গোল করেন এলডান সোমুরদভ। এরপর ইয়োহানে উইসার দুটি ও ফিস্টেন মাইলের একটি গোলে কঙ্গো জিতে যায়। এর ফলে গ্রুপ থেকে কলম্বিয়া ও পর্তুগাল রাউন্ড অফ 32-তে খেলার যোগ্যতা অর্জন করল। তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে কঙ্গো পরের রাউন্ডে খেলবে। প্রথমবার নক আউটে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল এই দেশ। এই নিয়ে 30টি দল নক আউট পর্বে পৌঁছাল। এছাড়াও গত রাতের ম্যাচে ইংল্যান্ড প্যানামাকে 2-0 গোলে এবং ক্রোয়েশিয়া ঘানাকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। জাপানের ইয়াতসুরিওতে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র

মিক্সড টিম চ্যাম্পিয়নশিপের গ্রুপ সিতে কাজাখস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে ভারত কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে। মেয়েদের ডাবলস জুটি দুর্গা এশা কান্দ্রাপু ও কীর্তি মানচালা আলিসা কুলেশোভা ও ডায়ানা নেমোনোভাকে 11-5 ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করার পর পুনিত সুরেশ ও দীপ্তি রাজ অদিতি 11-10 ব্যবধানে মোস্তাফা মালিকজান ও আলিসা কুলেশোভাকে পরাজিত করে ভারতের ব্যবধান আরও বাড়িয়ে দেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেদেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে 3 দিন ব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের গতকাল উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, জিআই ট্যাগযুক্ত কুইন আনারস শুধুমাত্র ত্রিপুরায় উৎপাদিত একটি ফল নয়, এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য, কৃষি উৎকর্ষ এবং আদিবাসী জনগোষ্ঠীর কঠোর পরিশ্রমের এক প্রকৃত প্রতিফলন। প্রাকৃতিকভাবে উৎপাদিত কুইন আনারস ত্রিপুরার উর্বর মাটি, ঐতিহ্যবাহী চাষাবাদ পদ্ধতি এবং ক্রমবর্ধমান গর্বের প্রতীক। তিনি বলেন, এই ঐতিহ্যকে বিশ্বের সাথে ভাগ করে নেওয়ার জন্য রাজ্য সরকার ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল চালু করেছে। এই আয়োজনটি ত্রিপুরার ফল রপ্তানির পাশাপাশি হস্তশিল্প, সংস্কৃতি এবং পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবে বলে তিনি জানান। কৃষিমন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের তাৎপর্য বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানান। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, কার্ল ল্যান্ড স্টেইনার অডিটোরিয়াম, হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে 2 দিন ব্যাপী নবম লিভারকন 2026 উদ্বোধন করে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত গবেষণাধর্মী কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থী এবং শিক্ষকের কাছে আহ্বান রাখেন। তিনি বলেন, দিল্লির এইমস, ওপিজি, চণ্ডীগড়ের মতো আমাদেরও রাজ্যের বিভিন্ন গবেষণার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে, যাতে রাজ্যের মানুষ উপকৃত হন। স্বাস্থ্য সচিব আরও বলেন, বর্তমানে জিবি হাসপাতালে যে সুপার স্পেশালিটি পরিষেবা চালু রয়েছে তাকে আরও এগিয়ে নিয়ে যেতে আগামী দিনে সুপার স্পেশালিটি কোর্স চালু করার বিষয়েও সরকার সচেষ্ট। কিডনি ট্রান্সপ্লান্টের পাশাপাশি আগামী দিনে লিভার ও বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন করার কাজ চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আগামীকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ পরিষদের 16তম সম্মেলনে সভাপতিত্ব করবেন। এই সম্মেলনে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সাংসদগণ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকগণ অংশ নেবেন। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, 19টি জেলার কাঞ্চনবাড়ি পঞ্চায়েত দেশের মধ্যে স্বাস্থ্যবান পঞ্চায়েত হিসেবে প্রথম স্থান দখল করা এক ঐতিহাসিক সাফল্য। এই পঞ্চায়েত আগামী দিনেও জনকল্যাণে ও জনসান্নিধ্যে সবার জন্য সবার উন্নতি ভাবনার গ্রামোন্নয়নের কাজ করে যাবে। গত 3 জুন নয়াদিল্লিতে কেন্দ্র সরকারের পঞ্চায়েতিরাজ মন্ত্রক থেকে কাঞ্চনবাড়ি পঞ্চায়েতকে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সততা বিকাশ পুরস্কার হিসেবে 1 কোটি টাকা দেওয়া হয়েছে। এই লক্ষ্যে কাঞ্চনবাড়ি পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে অংশ নেন মৎস্যমন্ত্রী। এই অনুষ্ঠানে 19টি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা অসীম সাহা গতকাল শাবরুমের বৈষ্ণবপুর দাদু স্কুল

শাবরুম গার্লস দ্বাদশ স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্কুলগুলির শিক্ষক সমস্যা সহ অন্য সমস্যাগুলি সম্পর্কে অবগত হন। পরে সাংবাদিকদের তিনি জানান, শিক্ষা দপ্তরে 865 জন বিষয় শিক্ষক শীঘ্রই নিয়োগ করা হবে, এতে স্কুলগুলিতে বিষয় শিক্ষকের স্বল্পতা দূর হবে। ফুটবল বিশ্বকাপের গ্রুপ এল এর শেষ দুটি ম্যাচে ইংল্যান্ড পানামাকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ শীর্ষস্থান নিয়ে রাউন্ড অফ 32 এ প্রবেশ করল। অন্য ম্যাচে ক্রোয়েশিয়া ঘানাকে 2-1 গোলে হারিয়েছে। এর ফলে ক্রোয়েশিয়া দ্বিতীয় স্থানাধিকারী হিসেবে এবং শেষ ম্যাচ হেরেও ঘানা তৃতীয় স্থান নিয়ে রাউন্ড অফ 32 এ খেলবে। গ্রুপ কে তে কলম্বিয়া পর্তুগাল ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়। কলম্বিয়া এবং পর্তুগাল যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থান নিয়ে রাউন্ড অফ 32 এ প্রবেশ করল। অপর ম্যাচে কঙ্গো প্রজাতন্ত্র উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে তারাও নক আউটের জায়গা করে নিল। ভারতীয় সময় আজ সকাল 7:30 গ্রুপ জের বাকি দুটি ম্যাচে অস্ট্রিয়া বনাম আলজেরিয়া এবং আর্জেন্টিনা বনাম জর্ডনের খেলা শুরু হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় গতকাল দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় TTAADC 2-0 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে পরাজিত করে। পরে একই মাঠে ইউথ ক্লাব 3-1 গোলে কেশব সংঘকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সর্বাধিক 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। উত্তর ও ঊনকোটি জেলার দু একটি স্থানে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, কক্তমা পড়িও কল্পনা দেববর্মা। মন্ত্রী বখর নরেন্দ্র মোদী তিনি ফোন দামচি ছাওয়া আকাশবাণী নিয়ে মন কি বাত পান্দানি বিসিংতে হাক কতর তাই বুই হাক কত নিয়ে লোকরকবাই কগলাম সালাইয়া না অবঙ্গানে মন কি বাত নিয়ে ফিল সারা থামচি বা বেরেমনি পান্দা ও পান্দা আকাশবাণীতে দূরদর্শনী যত নেটওয়ার্ক আকাশবাণী কক্তমা ওয়েবসাইট www.newsonair.com তাই নিউজ অন এয়ার মোবাইল অ্যাপও খাই মানবায়ানো পান্দানো আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রী বক্রনি নাইকুং এবার কক্তমতাই আওয়াই কক চংলাই নকনি ইউটিউব চ্যানেলও খাই মানবায়ানো পান্ডা আওয়াইমানি ওলো আবো আমসেনি কগবাই খাই মানবায়ানো ও পান্ডানো আমসেনি কগবাই হরনি দামচার দামফুরু তাইসা আওয়াই খাই জাগানো কেন্দ্রনি সালচি সালকা আমচাই হামগ্রাই মন্ত্রী ইয়াকসু ডক্টর সুকান্ত মজুমদার মিয়া দিল্লি কেতালনি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম সালথাম রমি চলিনাই ত্রিপুরা গ্লোবাল পাইন আপেল ফেস্টিভ্যাল এবার ত্রিপুরানে অমতি তেরন চেঙ্গিরেখা পান্ডব মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা জিএটে গ্রংজাক অমতি ত্রিপুরানি থাই রেজাক বোথাই সিমিয়া ও বোথাই ও আমচানি লাইবুমানি হুকুম কাহাম কুক হুক বার্তায় সংযোগ বসনি সামঙ্করাক তাংমানি ছয় অঙ্কারি হোকবার মন্ত্রী রতনলাল নাথ সাকা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী নে তৈ ফাংবাই ত্রিপুরা ও হোকবার মজম কাহাম ফাইসিং সলাইজাগি ফাইকা ত্রিপুরা গ্লোবাল ফাইন আপেল ফেস্টিভ্যাল নরগী মন্ত্রী বখর নরেন্দ্র মোদী খা কাহাম ইয়াফারকা অবনী বাকে মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহাব মন্ত্রী বখর না খা কাহাম ইয়াফারকা কেন্দ্রনি সা খামতে নকুং হামক্রাই মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা খানা দিল্লি কেতাল কেন্দ্রনি সা খামতে নকুং হামক্রাই নাইমথনি ফিলচিত কক মালাইমঙ্গ আশুক ফাঙ্গানো অ কক মালাইমঙ্গ জুদা জুদা হাসতে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমচানি সা খামতে নকুং হামক্রাই মন্ত্রী এমপি তাই কেন্দ্রতে হাসতে হাফাংনি কুচুক বেরেমনি তাংফাংরক মানজাগানো থং মন্ত্রী টিঙ্কুরাই মিয়া কয়লা শহর শ্রীরামপুরনি স্বামী বিবেকানন্দ ভবন শিকলা মোর্চাবাই সংসার যাক মাধ্যমিক তাই কুচুক মাধ্যমিক আমচুক মঙ্গ কাহাম অংখারি বাই পাশ অংনাই রত্ন বরম ইয়াফারকা পান্ডব মানজাকা চন্দীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শম্পা দাসপাল জেলা পরিষদ নিয়ে আদম বিমল কর আকর্ষণ রংনক রংনাইখংনি বারজা মানজাক দাগিফাং অসীম সাহা মিয়া সাবরুমনি বৈষ্ণবপুর রেমচিনি রংনক সাবরুম গার্লস রেমচিনি রংনক বেড়াইনাইখ্যা ব রংনক রগনি জংজা রগ্ন তুই সাইমানকা ব কক্তমা থমনাই রগ্ন।

0: শাখা খরচ চারা দকিবা সাবজেক্ট টিচার ডাক্তিন শীতক জাগান বেসকাং রং বিশ্বনি সিম উদয়পুর চন্দ্রপুর টংসু গিয়া আয়ুর্বেদিক কলেজ তাই হাসপাতালে পরিমো জেং জাগান বেসকাং বিশ্বনি বিশিং টেপানিয়াও টংসুকায় আয়ুর্বেদিক কলেজ নাম তিসা জাগান সাকাম টাকা কিরণ গীত মিয়া কলেজ নি বাকে ককটি সাজাক জায়গা বেড়াই নাই শাখা আয়ুর্বেদিক কলেজ নাম তিসানা বাকে কক স্নিশি রেজাক রাং বকজাখা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী নি কবক মংন খাও কমতল কি থালি হর ঘর মে খুশিয়ালি সামং বুতাঙ্গ মিয়া বিজেপি বুড়ি বদল নি সাক থারমা বাই বিশালগড় পান্ডা কাছে সংসার জাখা পান্ডনে সেঙ্গে রেখা এমএলএ সুশান্ত দেব ফুটবল হায়ং কাপনে গ্রুপ এল নে পাইথা কাইনি ম্যাচ ইংল্যান্ড পানামান নই বুক্ত গুল বাই ম্যাচ নে কুচুক থাই মানে রাউন্ড অফ 32 হাফকা গুবন ম্যাচ ক্রোয়েশিয়া গানান নই সাই গুল বাই ম্যাচ নে উল নই থাই তাই ঘানা উলথাম থাই তুই রাউন্ড অফ 32 থঙ্গান নবটি বা নাইকনি বেখাকি সেকাংবার একক মঙ্গল সাজাকা নখ তিনি সময় তঙ্গান ফেরাঙ্কি বাতি বাই মানো তিনি সালনে তুমারি সাক 34 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নিশিসিনি ডিগ্রি সেলসিয়াস গানগিনিও তঙ্গি মানো তিনি সালনে খামাও নিশিসিনি 0.3 ডিগ্রি সেলসিয়াস তংমানি উত্তর তাই অনুকুটি হাঙ্করনি কিসাস আমচাইও বাতি গেবাং ওয়াই মানো হনিব হজক মঙ্গরেখা কক তোমা পরিমো তাবনি বাকে আসুক ন কক বড় বাই কক তোমা উলনে আওয়াই ইঙ্গানে তিনি সানজা দামসেনি তামুই সতি বুড়িছি বাব
1: কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলা শহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আমাদের আজকের শিল্পী শ্রীকুমার আচার্য।

0: Bulletin from Akashvani Shillong. Have a nice day.
1: শুনলেন দিল্লি কেন্দ্রের প্রভাতী হিন্দি ইংরেজি এবং সবশেষে উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে আকাশবাণী কৈলা শহর। এখন শুনবেন বাংলা আধুনিক গান, আমাদের আজকের শিল্পী কুমার শানু।

0: a la garda Oradia.
1: अरे गर्दा उड़ा दिए।

0: এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছিল আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি কর্তৃক প্রদত্ত মন কি বাত অনুষ্ঠান। এর অববাহিত পড়ি আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও কোকবোড়ো অনুবাদ। অনুষ্ঠানগুলো পর্যায়ক্রমে এখন আপনাদেরকে রিলে করে শোনানো হচ্ছে।
1: দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। 2026-এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছ মাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS দুনাগিরি, INS সংশোধক ও INS অগ্রয়কে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সব কিছুই স্বদেশী। বন্ধুরা, জুন মাসে এভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ানও সম্পূর্ণ করেছে। আর এরকম আরও 40টি বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এরোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশী লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDO এর ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর 2500-এরও অধিক জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি স্বর্ণ পদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জন ভাগিদারি আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাদের আবেদন করেছিলাম কার পুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য, জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকদের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তারা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন। আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাবো। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তারা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কার পুলিং নিয়েও নাগরিকরা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন তারা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে

পেট্রোল ডিজেল বাড়ছে। এই রকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবর আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়রা মিলিতভাবে এই বিশ্ব সংকটের মোকাবেলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদের উপহারও দিয়ে থাকে। বন্ধুরা, মহারাষ্ট্রের নান্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নান্দেড়ের বাহাদুরপুরা গ্রামে পেটকার পরিবার বসবাস করে। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয় তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকার বীমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট্ট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ 1 বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়া যায়। এখনও পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা বোন মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2,00,000 টাকা বীমার কভার দেয়। এই বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11,00,000 পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে 1,00,000 পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলব এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো। হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে। সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে, সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করে যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা

আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এই সব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন। সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পেছনে ফেলে এসেছেন। তারা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যারা খেলাধুলা করেন তারাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যারা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ প্রচেষ্টার কথা জানতে পেরেছি যা অত্যন্ত চমৎকার। প্রথম উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লিগ। নামটি শুনে আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্যে আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা, কিন্তু আসলে এমনটা নয়। এটা 5 থেকে 10-12 বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলে মেয়েদের একটি অসাধারণ লীগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লীগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লীগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। 5 থেকে 12 বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লীগ এখন 3 বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লীগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লীগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল 5 জন খেলোয়াড় থাকে। খেলার মাঠে ও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়, তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়। নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লীগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি। এই সব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন AI ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময়ে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে

টিকিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এসব প্রশ্নের উত্তর খুঁজেছে নালন্দা বিশ্ববিদ্যালয়। হাজার হাজার বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। দুবছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনা পুরানো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমেই নয়, এটা আমাদের বাদ সম্বাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্র চর্চা তর্কের সঙ্গে তথ্যের সঙ্গে নিজের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়, আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্র চর্চার প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখানকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তারাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন এআই টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গীত, সঙ্গীত এবং আধ্যাত্মিকতা বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে। সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক অত্যন্ত উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন। এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন। তারা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখেছেন। তারা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তারা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তারা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, স্ত্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাঁদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়

এর রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুবই আকর্ষণীয়। এই ব্রিজ কয়েকদিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রাবার গাছের শেকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়। এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। এই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয় মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করানোর আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সেই সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্ব সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এ ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন এই বছর হ্যালিওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো এই রুট ব্রিজে গিয়ে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক। কিন্তু কদাচিৎ ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে। বেশিরভাগ লোক এটাই মনে করেন যে এটা অন্য কারোর দায়িত্ব আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই কিছু এমন মানুষও আছেন যারা নিজেদের ভাবনা চিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেওড়ার কিছু বনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তারা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তারা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন। তারা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকোব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকোব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে 100 কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত, এই বনেদের সাহায্যে আজ সেগুলি শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তারা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা।

0: তখন থেকেই সক্রিয়। এই জন্যই আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কী দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পুজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে। এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালন হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী। দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায় যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয় তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব, দেশবাসীর কোনো নতুন প্রয়াস নিয়ে আলোচনা করব। ততদিন আপনি আপনার নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে। বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন, এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: আনি খাপাঙে হাক তো নিল খুলমকা মন কি বাত নরক যত বাই তেওয়াইশা করঙ্গই মানমা বাকি আনি খা তংথবি তঙ্গ নৈশাই নিচিদক বিশি খাকসা লাই তঙ্গ অ তালদক যেন মন কি বাত নি বিশংতই হানি লুকরক নি কবাং মা চুকমুংনতই সালাইকা জোন তালব হাকতর কিসাসক অবতৈ সুমুং রক্ন মানখা অব যেন হানি লুকরক্ন খাতুঙ্গুই কুংসুগ্রুব ও চুকমুং হানি নাইমথাং তৈ বাইথাং চুকমুং বাই করংজাক সাল কিসা সকাং আং কলকাতাও তৈ সেংখারাং রক বাই গদালজা কাইসা তাংব তাঙ্গ মানজাকনানি সেব মানখা আরো আইএনএস ডনাগিরি আইএনএস সংশোধক তাই আইএনএস অগ্রৈন ভারতনৈ তৈ সেংখারাক বদল বাই গদালিখা অরুংতরনি ডিজাইন তাই ম্যানুফ্যাকচারিং ক্লাইমানি রক যত্ন হাকতনি ইয়াকতলজাক কিসিংসং জুন তাল এভিয়েশন সেক্টর অব হাক্তর কাইসা কতর চাসামুং মানখা C295 ও বীরখুং মেড ইন ইন্ডিয়া হাওয়া সুনাম জাকমানি তাই C295 বিনি পুইলা বীরসামুং বো বীরি পাইখা তাই অবহাই বীরখুং খুংব্রৈচি ভারত ন সুনাম জাগৈ তঙ্গ তাবুক অববাই MSME তাই এরো স্পেস সেক্টর বখাগো কতাল ফানমানি তঙ্গ আজনানি সেব কাহাম তাই জরা বাংরুগুই তঙ্গ অবনকারী বাইথং সুকজাক ভারতনি সমাইব করা গঙ্গই তঙ্গ অ তালন DRDO হাওয়ার সুনামজাক লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল সুকসামুং বাইখে আমজুকজাকি নাইজাকা অবব DRDO নি ল্যাবরেটরিজ তাই ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ পার্টনার্স কথাউই সুনামখা হনমাকে তাবো দৈজেলাংনি সিমিন নখায়ুং জরা চিনি ভারত গবাং নাইমথাং মানজাক তাই বাইথং সুকজাক অঙ্গই

তঙ্গ কিচিং সং জুন তাল তাই কাইসার সামুং অংকা অবনি ফাইসিং হায়ং গনাঙ্গই ভারত নি সাকটার মুং বাই গদাল খা তাই অ সামু বুতং রক অংকা হায়ুং যোগা সাল ই খেপনি হায়ুংনি নৈসাই বারা নিসাই গবং থায় যোগা নি জুদা জুদা পান্ডা অংকা তিনি হাওয়া জাগা জাগাও গবং মা বড় যোগা পান্ডাও মানজাক লাইকা ই তালো আমেদাবাদ সংসার জাকমানি হায়ুং যোগা চ্যাম্পিয়নশিপ তৈব বেলাই নকক সালাইজাগৈ তংমানি আর ভারত যত্তনিসাই সারা নৈচিচার সকাটমাঙ্কা আর নিবিসিং কাইসারা নৈ রাংসাক মেডেল বো তঙ্গ ভারত অ চ্যাম্পিয়নশিপ সকাট মানথানি পুইলা থায় তঙ্গ আং যত কপ্লাই উংনাই থাই রকনো বেলাই বেলাই হামবাই রুব কিচিং সং জে সাহাক্তনি পুইলা অংখা বিনি আর নি বরক তাই জেফুর আ হাক্তনি বরক রক মূসা সুকনো তৈ সমাই তাঙ্গ আফ্রো মূসা ফানফানো বরকনি নাহার মূন সগৈথানি কাসুই মানজা হাক্ত সামথানী লুকু মানজাক মূনি ফান্ন ভারতনি কতর ইয়াফাং তাই অ লুকু মানজাক মূ ফান্ন চাহামকে সাই মানো কিচিং সং সালথাং এসেও চবা অংই তমানি বাই আসাইজাং তমুঙ্গনো নাসিগৈ আং হানি লুকরকনি থানী কিসা কয়মুং নারকমানি আং সামানি জেসুক মানসা কিসা জরানি বাকি রাংসাক পায়া তংনানি লুকরংন সামানি বৈহাওয়া বেড়াইনা থাঙিয়া তংনা বাকি তাই কথালাইজা মালখুংবাই থাংলাইসো খালাইনা বাকিব কবকমানি আং হুকবা খালাইনা রকনো কেমিক্যাল করেই হুকবার খালাইনা বাকিব কবকা খেতনি ফাঁস মথাংনানি হাবানি ফাঁস নো গবাং কোক সামুঙ্গ থেপানানি কক বিটিব রমানি কিচিং সং আং হানি যত লুকরকনি থানী খাতুমুং তঙ্গ আনি কয়মুংন ভরক ইয়া সিমি ইয়াসাক লিয়া যত বখাকৈন সুবা মুংবুরুই তঙ্গ আনো কিসাসিং নুখুং বরকনি সিমুং রংনব কক্তনি বিশিংতৈ সৈ রহরখা তাই কক বিটি রেখা বসং নুখুরক খা তংথকলাইজাক নুখুংনি কাইলাই পান্ডানো ই খেপিনি রাংসাক পাইলিয়া হনৈ নাংখা হংকেই গসাম রাংসাক নু তাক সবাইয়ৈ কতাল খলাইফিরুই কান্নাই গবংমা বরক রক সোশ্যাল মিডিয়াও সালাইকা তাকলাই বরক বুইহাওয়া বেড়াইনা থাঙ্গি হানাই কিচিং সং কারপুলিং এবাখে কথালাইজাক মালখুং ন তৈব গবংমা বরক রক বরকনি সাইমামানি ককনো সাহরকা জে বরক সালব্রুমন বাবৈসা বখাক সাক সাকনি মালখুং বাই থাঙ্গো বরক তাবুক খুংসা মালখুঙ্গ থানসাকে থাংলাইও লুকরক জে মানসা বাস এবা মেট্রো বাই লাইসু লাইকা অবৈবে পেট্রোল তাই ডিজেল খাতি জাকতুই অংখা অবহাইকেন হানি জুদা জুদা বখাগ হাবানি ফাঁস সামুঙ্গ থেপাজাকমানি বো বংরা কিচিং সং আং অ ককনি বাকি টংথগো হায়ুংনি টংকেসেপনি জরাবো সং বারনি লুকরক থানসাকে তংলাই তঙ্গো আনি পুইতো তঙ্গো লুকু মানজাকমুংনি অফান চন ক্রাক খাইনাই চন চুকমুং রাই আনি খাপনি হাক্তনি লুকরক চিনি হাও আসাইমা সাল কালাই পান্ডা নুখুংনি সামুং হঞ্জাকমা বাই বাক্সা হদাও যতনি ন তেরবো তঙ্গো যত নুখুংন নায়ো বিনি তংথকমানো বই বাই তংথকরানি লুকরক নগ্রাই রক্ন ইয়াক পাইব ইয়াফালায়ো কিচিং সং মহারাষ্ট্র নান্দেদরনি কাইসা নুখুং বিনি তংথংমা বৈন বাকনা বাকি কাইসা অবতৈ সামং খালাইকা অব বেলাইখন বই মাসালাইকা আরনি বাহাদুরপুরা কামিও ফেটকার নুখুং তঙ্গ আর নুখুং ওয়ানসুকা তুমুং তংথকমান বাকনানি ন হনকে অবতৈ মানৈন রায় জে মানে জরা কেসেব জেসা নুখুংনি ফান সামুগ চুপনাই বাইথংনি নুখুংনি কাইলাই পান্ডানি জরাও আ নুখুং কামিনি অংয়া হনফান খরক থামসাই বারা বরকনি বাকি লাহা দেরামুংনি ইন্সুরেন্স খালাই রেখা যত বরকন খকসা রাসাই লাহা দেরামুংনি ইন্সুরেন্স মানাই আর সাক্তার মুংনি উকলুগ কাইসা বেলাইন খাই অগজাকনাই ওয়ানসুক মুং কক নঙ্গ নুখুংরক সাক দেরাকমানি উলো

এই বিটেক ফরমং সল খাইনা ফাইসিং ভারতনি শ্রীসিতিনি সিমুং বাই কতাল টাংসেব বাই গদাল লাইমানি দিখলব অব কাইসা বেলাই নাংকুমানি ইয়াফিরি অব বাই ভারতনি হাকতননি কতাল এআই টুন এবাখে টাংসেব সনামথানি লাম কলাই উংনাইতাই চিনি শ্রীসিতিনি বিজাবতাই পান্ডুলিপি রকম ডিজিটাল টাংসেব বাই খাতিথানি কতাল ফান মানানো অবহাই সাকতারমানি বাকি আং সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিনো বেলাই হামবাই ইয়াফারো কিসিংসং তাবুক ভারতনি হুকমু মুকমু জুদা জুদা থায় সগৈকা হায়ুংনি লোকরক চিনি রসাবমুং মশামুং তাই পুইতু তৈমুং রকনো লোকরক সাইমানকা তাই বন ইয়াসাকসকা ভারতনি সিমি সাইশা কিলোমিটার হাসালো তংনাই কেরেবিয়ান তৈজলাং সাকাও তংনাই ডোমিনিকান রিপাবলিক মঙ্গই কাইসা হাক্তর দঙ্গ আর ভারতনি লোকরক যতই খরকসারা হাই দঙ্গ অঙ্গিমানো বনি সাইফানো কিসা হাইফানো আর ভারতনি হুকুমো মুকুমো তাই পুইতু খালাইমুং রকনতই কাইসা ওয়ানাজাংনাই সামুং তাঙ্গজাগৈ দঙ্গ স্পেনিশ কক সানাই দলসা লোকরক ব্রহ্ম কমল ডোমিনিকা মঙ্গই কাইসা দফা সনামকা অবদননি আদংরক কথালাই বৈদিক কক রবাইনো পরিলায়ো তাই বৈদিক কমথাই এবাখে জব খালাইনা সরংলায়ো মুংসাসক ফরমুংনি সেব গরিফানো অডিও রেকর্ডিং খনালাই বরক অ কমথাই রকন ছয় ছয়কে সরঙ্গই দঙ্গ তাবুক বরক পুরুষ সুক্তম শ্রী সুক্তম দুর্গা সুক্তম শ্রী রুদ্রম তাই দেবী মাহাত্যম হাই কিসাসক কমথাই রকন কক্রখে সঙ্গলায়ো ভারতনি আসক হাসল তঙ্গইব সিনি শ্রী সিতিনি রায়দা রক্ত সাই মান্না বাকি বরকনি অমহাই সাইতুমুং কবৈন খাবাসা জাগনাই বর্ম কমল ডোমিনিকানি যত আদং রক্ত বরকনি অমহাই সাইতুমুংনি বাকে আং বরকন খাকা হামিয়াফারো হায়ুং গানাঙ্গই ভারতনি হুকমু মুকমুনো চাসারুই তিসাথানি জেরক খারুই সামুং তাঙ্গই দঙ্গ বরক যত্ন আনি খাবাই হামবাই ইয়াফারো আনি খাপংনি হাক্তনি লুকরক মেঘালয়নি সিনিমুং বিনি চুমুইতাই নাইথথক হাবনি মাংবাই জেরক মেঘালয় বেড়াইনানি থাঙ্গ বরক আরনি লুকরকনি খাপফুরমা কিচিং হালকনি কখনো বগৈমায়া অঙ্গ ফিয়া মেঘালয়নি তে কাইসা খা ফুরজাংনাই কক বতঙ্গ জেনতই তিনি মন কি বাট পান্ডাও আং সানামু চুঙ্গ অব উংখা মেঘালয়নি রুট ব্রিজ এবার বুফাং ইয়ারুংনি জায়জর আং আরও বুফাং ইয়ারুংনি জায়জরনি কক সাকা ফিয়া অব থাংলাই সুখলাইনানি লামানি কগিয়া ও ইয়ারুং জায়জরনি কাইসা বেলাই খনাতর কথমাবো দঙ্গ ও ইয়ারুং জায়জর সালকিসা এবার বিষা বিসিংনি সুনামজাকমানিয়া অবরক সুনামনানি বাকি বিশিচি জরা নাঙ্গি থাঙ্গ রাবার বুফাংনি ইয়ারুংন তরুক তরুখে তৈসাকাতে কাইসা বাবাইতে তলাংজাগৈ থাঙ্গো জরাবাই বাক্সা ও ইয়ারুংরক তাইব গ্রাক অঙ্গৈ যা জরহাই গ্রাক অঙ্গৈ থাঙ্গো অবরকনি তাই কাইসা খোরসাজাকথক গরং অংকা অব জায়জর কঠাং জরাবাই বাক্সা অবরক তাইব গ্রাক অঙ্গৈ থাঙ্গো অব মেঘালয়নি লোকরকনি উক্তি গনাংনি সিনিমুং রুব তাই বরকনি সাল কলকমা রমই খা লকমুং তাই হাবার নম খাবাই বরম রমানি নুকজাগো হাবার বাই গদালে বরক মনুষ্য কাইসা ওয়ানামা সিংসা মানে সেনামুন মানো ও জায়জর বিনি ফুনুমারি বরক চিনি হা তাই চিনি হাক্তনি সিরি সিটিনি মুকুমো তাবো ভারত হাক্তর মেঘালয়নি রোড ব্রিজ নো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্ক নানি বাকি কয়বলাই রেখা কিসিংসং নবরতিবার সুলাইজাকমা বাই অয়ারং জাইজরনি গবাং মা জঙ্গজাল আসাইখা অবনি বিশিং মেঘালয়নি লোকরক হাবানি তৈ ফাইজা হুকুমনো খাতি নারকনা বাকি বেলাই বলাইজাক থতক খেন ইয়াগতিসাই নাখা পুইলা বখাক অমহাই বসুক জাইজরতং অব লেখানাবো কিসানি কগিয়া আরনি লোকরক আবরকনো লেখানানি সামুং তাংখা আবনি ইয়াকুলো জুদা জুদা বস

ও জাইজরকন মথং নারকনানি খার উই সামং তং লাইকা আ জরব লুকুরক কাই সারা নৈচি ইয়ারং জাইজরন নাইকিনি খলাই টিসা লাইকা জুদা জুদা বদল বিশি বুরুমন অ জাইজরকন আমজগুই তঙ্গ তাই বাক্সা বাক্সাকে গানা গিনি আমচাইন তাইব নাইথক খলাই টিসানা বাকে নার্সারি সামুই টিসাকা অব হাইকেন অবরকন মথাঙ্গী নারকনা বাকে কাইসা ইকো সিস্টেম সামুই টিসা জাকা নরক নুখান।

bagui narsari sinamui tisaga. Oba haikeno, oba roknu mwthangui narakna bagui kaisa ecosystem sinamui tisajaka. Norok nukhana obishiwo Sri Heliwarno Patma Sokat yafarjaka. Bobini langmawo basi bisini kabang jora romui yarung jaijoni naikini klaithani bini langmano bedokudaka. Bini mahai sakharmung tai khar rumungni chini jotni bagai belaino khabaja jangnai kising song tumungno norok jefrubo o yarung jaijono naina thanki mangpili tisawi social media o share khalaina tapokdi norokni o mangpili kubuino megaloini o jaijono tui saimana bagai khabacharwan ani khapangni haktuni lukurok jeng jotono nayo chini kami sapsutra tongthung tai chini doli naithukthun phiyabachung kahamke wanchung naila chini sasang babai bo sitra rungjagui tongmano sabo sap khlai kobangkok borokno wanchugo obo buini samung se te buino sap khlai nai hane phiyaba chini bisingo baksha borok tongo borokni wanchung chini samung tangthani sampili khlai ro ang Madhya Pradesh ni Rajgarh hankuni bewara amsani kichasuk bukuk chungni kokno khanani sepmankha borok bongni sachang babayo klaiwi tongmani plastic thumui khibina samai tanglaikha a khibijak plastic no buino phaye khibi phayana honui wanchugyawi borok sak sakno plastic khibi jak tai botol khibi jak thumlainani chengo tarak tarak borokni asamung teibo ero tai plastic no eco bricks o slaina chengo tini a eco bricks no samungo phunangai lukrok tongmani juda juda thayo noktang jagi tongo Rajgarh thanai tal nai tal thamo keji rara te waisa samungo phunang phiri kahamke samungo chugui tongka kokhe je plastic agiwo dolino sitarwo tini a plastic no a bukuk songni saitokma bai dolino masangri tonika ang bewarani joto bukuk songno tai a samung bai gadaljak joto logi songno khakaham yafaro ani khapangni haktoni lukrok kobangma borokna anu koktuni bisingti kaisa nangmani kokno tei sadi hnei kobokha a kogunkha Ganesh ter bai gadaljak অবতো তাবুক ফানো অতের সকাইনানি মজমন চালি তংখো হাইফানো বরগ্রক মুচুং জাগো অবনতই তাবুন কক সাকে চানেহিনি তামু হনবা গণেশনি মাং তাকমানি সামুং তেনি বেলায় সেখানো চ্যাংজাগো মাং তাকনানি তাই মাং তাকজাক ফালনাই রক তাবুকনি সিমিন্ন খিট খিট নাংলাই তঙ্গ অবনি বাগিন নরকনি থানি আনি কবকমুং উংখা নিনি নগ আমচাইও এবার গানা গিনিও গণপতি বাপ্পানি মাং তাকজাকনু কালাই খ্যাংখ্যাংকে অবচিনি হাক্তনি হাবাই তাকজাক তাই চিনি অরণি মতাই তাকনাই রক বাই তাকজাকুংথুং মতাই তাকনাই রকনি থানি আনি কবকমুং উংখা নরক হানি মতাই তাকলাইনা উংথুং তে মতাই তাকজাক পাইনাই রকবো তামবাই তাকজাক তাই বড়নি সুনামজাক অব পাইনা সকাং নাইথুন প্লাস্টার অফ পেরিস বাই তাকজাক মতাইনো তা পাইলাইডি কিসিং ছং হানি তাকজাক মতাই লাইটে সাকেন তুইয় গেলে উই থাঙ্গ অববাই চিনি তৈখর তৈসা তৈমারক দেড়াইয়া চিনি পৈতুবো দেড়াইয়া তৈ হাবানি তংগরংবো স্লাইজাক থাঙ্গিয়া সং আমচাইনি তাকনাই রকনি থানি মতাই পাইখে ভোকাল ফর লোকালনি সমাইনিবো তেবাও খম খমকে খলাই মানো আং পুইতো খলাইও তাকলাইনি গণেশ তের তাই অবহাই যত তের বুরুমন চং অকগ্রহ্ন মকল খলাইনাই তাই হাক্তনি হামকরাইনি বাগৈ রিয়াপি সেলাইয়ানং আনি খাপংনি হাক্তনি লোকরক চিনি হাক্তনি যতনি ফান রাকমুং অংখা চিনি হাক্তনি বরক হাক্তনি যত বখাগ তাম কতর তাম চিকন যত চাইতুমুং অঙ্গৈ তংমানি অবরক চংন বেলাইন মকল কিয়গ্রব
আর চাইটুকমুং জংনব

0: অনুগ্রহ দিব তুমং খাত হনমা তংকে তাই হদানি চোবা মৌ মানখে আফ্রো সলাই মৌ কত তুবুই মানো নরকিনি সাসাং বাবায় অঙ্গৈ তংমানি অবহাই চাইতুমা রকন পেয়ে আনো শ্রীহর তংদি নরক নকনি খানি কক তাই কক বিটি রকন আনো রহরৈ তংদি অবনি গানাগিনি নাং নংগিয়া চাইতকমানি মা তংফানো হাক্তনি বাকে খাতুংজাংনাই অঙ্গৈ মানো বসকাং তালচং হাইনহাই মালাইফিনাই আফুরুম চং হাক্তনি লুকরকনি চাইতকমুং কতালনো তৈ কক সালাইনাই আসাল ছকপেসাক সাকনো তাই নখুংনো যাই খলাই তংদি তাই আও চং তৈনো মা সমা খাতিনাই ওয়াটিনি তৈ থপসা থপসা হাওক তাকিখলাই দি কেস দ্য রেইন ও সামু বতাংন পক্ষে চুগলাক অবনে বাকি আনি আলাইদা কবকমুং ফাইদিচং বাকসাকে ওয়াটিনি থপসা থপসা তৈন খাতিউই নারগলাইন বেলায় বেলায় হামবাই খুলুমকা
1: এতক্ষণ শুনছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরুক রূপান্তর। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে আজ রাত 8টায়। আমাদের এতক্ষণ অনুষ্ঠান একযোগে প্রচারিত হল আকাশবাণী আগরতলা, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর, FM উজ্জয়ন্ত এবং রাজ্যের সবকটি রিলে কেন্দ্র থেকে। আকাশবাণী আগরতলা এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন।
2: এতক্ষণ প্রথমে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি কর্তৃক প্রদত্ত মন কি বাত অনুষ্ঠানটি এবং পরে মন কি বাতের বাংলা ককবরুক অনুবাদ আগরতলা কেন্দ্র থেকে পর্যায়ক্রমে রিলে করে শোনানো হলো। এ অনুষ্ঠান শুনছেন আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে। প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপ অনলাইনে। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে হিন্দি ছবির গানে সরাসরি অনুরোধের আসর লাইভ ফোন অনুষ্ঠান হ্যালো অনুরোধ।

শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে বসে এ সপ্তাহের হ্যালো অনুরোধ শুনছেন, প্রত্যেককে স্বাগত আজকের অনুষ্ঠানে। আমরা থাকব কথা এবং গানে, সুরে সুরে শোনাব আপনাদের পছন্দের হিন্দি ছবির গান, কথা বলব আপনাদের সঙ্গে। 03824295192 এই নাম্বারে ডায়াল করে আমাদের সঙ্গে কথা বলতে হবে। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, শুরু করি আজকের হ্যালো অনুরোধ। নাই কি রে সুখ, নাই কি রে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়? যতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবল কি নরজনম লয়? বলো ছিন্ন বিনে, বলো উচ্চ ঈশ্বরে, না না না, মানবের তরে আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর, না সৃজিলা বিধি কাঁদাতে নরে। কার্যক্ষেত্রই প্রশস্ত পড়িয়া সমরঙ্গন সংসারেই, যাও বীর বেশে করো গিয়া রণ, যে জিনিবে সুখ লভিবেশেই। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেদনার, যতই কাঁদিবে তত

যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয়ে ভার। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পড়ে, সকলের তোরে সকলে আমরা প্রত্যেকে মরা পরের তোরে। শ্রোতা বন্ধুরা, এই কবিতাটা আপনারা অনেকেই পড়েছেন বা শুনেছেন। এটা শোক শিরোনামে কামিনী, কবি কামিনী রায়ের লেখা কবিতা, খুবই পরিচিত এবং জনপ্রিয় একটা কবিতা। এটা আমি উচ্চারণ করলাম আজকে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে সুখ বলে আমরা তো সুখ সুখ বলে আমরা কেঁদে মরছি, ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সেই সুখ নামক যে অধরা প্রজাপতি তাকে আমরা আদু পাচ্ছি কি না, এটাই হচ্ছে প্রশ্ন। এক একজনের কাছে সুখের সংজ্ঞা এক এক রকম। সুখ শব্দটা বা তার অনুভূতিটা অনেকটাই আপেক্ষিক, ব্যক্তিভেদে ভিন্ন। কে কোন জায়গা থেকে সুখ পাবে সেটা কে জানে, তবে সেই সুখের একটা সর্বজন গ্রাহ্য এবং ইতিবাচক একটা ভাবনা তো নিশ্চয়ই আছে। যে সুখকে সবাই মান্যতা দেয় বা যে সুখ আসলে মানব জীবনের জন্যে অপরিহার্য, এরকম সুখেরই আমাদের প্রয়োজন। সেই সুখ হচ্ছে আত্মীয়তা, সেই সুখ হচ্ছে পারস্পরিক বন্ধুত্ব, সেতুবন্ধন, এগুলো শুধু নিজের জন্যে নয়, সবাইকে নিয়ে বাঁচতে হবে। শুধু আমি বেঁচে রইলাম আর অন্যরা কেমন থাকলো বা না থাকলো তাতে আমার কিচ্ছুটি যায় আসে না, এটা আদু সুখ কিনা সেটা কিন্তু প্রশ্নচিহ্নের সম্মুখে দাঁড়িয়ে আছে। এবং বর্তমান সময়ের এই ব্যক্তিকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক স্বার্থপরতার যে সমাজের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, তাতে করে আমাদের আবার নতুন করে চিন্তা করা দরকার, এভাবে কি একটা সমাজ বা একটা মানব গোষ্ঠী চলতে পারে দিনের পর দিন? এ তো ভয়ঙ্কর এক পরিস্থিতি। তার জন্য আমার মনে হলো আজকে এই প্রসঙ্গটা নিয়ে আসা প্রয়োজন, দরকার। তার জন্য নিয়ে আসলাম সুখ নামক সেই কবিতাটি, এবং সেই কবিতার প্রসঙ্গ ধরেই আজকের সিক্রেট কোড থাকবে সুখ। এই সুখ সিক্রেট কোডে আপনারা অনুষ্ঠানে প্রবেশ করবেন, কথা বলবেন, গান শুনবেন, এবং প্রথমে গানের পছন্দটা বলে, সিক্রেট কোড বলে, নাম ঠিকানা বলে, গানের পছন্দ বলে, তারপর প্রাসঙ্গিক কথা বলবেন। গান খুঁজতে খুঁজতে যে সময়টা যায় এই সময়টাতে।

0: হ্যালো,
1: নমস্কার দাদা ভাই।
0: বলুন বলুন।
1: আমি কুমারঘাট থেকে বলছি দাস।
0: রোতে রোতে হাসনা শিখো। ঠিক আছে, এটা শোনাবো আপনাকে আমি।
1: নমস্কার দাদা ভাই, ভালো থাকবেন।
0: আচ্ছা ঠিক আছে। সুখ এই সিক্রেট কোড শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান আমরা শুরু করে দিয়েছি। 03824295193 নাম্বারে ডায়াল করে কথা বলতে হবে যারা প্রথম শুনছেন, তাদের উদ্দেশ্যে বলছি। তাহলে আমরা প্রথম শ্রোতা বন্ধু যে পছন্দটি করেছেন, এই গানটা তার জন্য পাঠাচ্ছি।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো,
0: বলুন আপনি।
1: আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: আচ্ছা,
1: আর আজকের সিক্রেট কোডটা দিয়েছেন সুখ, তাই না?
0: হ্যাঁ,
1: তো সে জায়গায় দাঁড়িয়ে বলতে হয়,
0: কি গান শুনবেন প্রথমে বলুন আপনি।
1: গানটা হলো নারিয়া নারিয়া শহর কি নারিয়া,
0: নারিয়া
1: ছবিটা নারিয়া নারিয়া শহর কি নারিয়া, আর
0: আচ্ছা
1: গানটা কিশোর কুমার গেয়েছেন, আর ছবিটার নাম এই মুহূর্তে মনে আসছে না, যদিও ঠিকঠাক বের করতে পারেনি, তবে গানটা শুনেছি খুব ভালো লাগছিল,
0: আচ্ছা
1: নারিয়া নারিয়া শহর কি নারিয়া।
0: আচ্ছা,
1: আর
0: দেখছি আমি আমি দেখছি
1: সিক্রেট কোডটা সুন্দর সাজিয়েছেন, সত্যি এটা আজকের দুনিয়ায় সে জায়গায় দাঁড়িয়ে এটা কি বলবো, একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে এই শব্দটা, কারণ আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনি পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। সত্যি মানে এই কবিতাটা অদ্ভুত ভাবে প্রাসঙ্গিক, কামিনী রায়, কবি কামিনী রায়ের কবিতাটা আপনি উচ্চারণ করেছেন, সত্যি একেবারে কি বলবো, অবশ্যই আমাদের জীবনের জন্য, কারণ আমরা মানুষ তো, মানুষ হিসেবে যখন পৃথিবীতে এসেছি সবার জন্য আমাদের কাঁদতে হবে, সবার জন্য ভাবতে হবে, সবার সুখে আমার সুখ, তাই সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে মানবতার যে কি বলবো অন্তরাত্মার ক্রন্দন মানে ক্রমশই বাড়ছে, আর আমরা এক কেন্দ্রিক হয়ে গেছি, আমাদের শুধু আমাদেরই হবে, আমাদের দালান বাড়ি চাকরি বাকরি সমস্ত সুখ ঐশ্বর্য সবকিছু আমাদের কুখ্যাত হতে হবে, অপর জন নাইবা হলো এরকম।

0: তাদের দিকে আমরা ফিরেও তাকাই না। তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের উচিত, আমরা সামাজিক জীব, সবার জন্য চিন্তা ভাবনা করতে হবে।
1: সেটাই,
0: তাই একটা কথা আছে, আমাদের ঠাকুর অনুকূল চন্দ্র বলছিলেন, পড়শি পড়শি তোর নিপাত যাবে, পড়শি তোর নিপাত যাবে, তুই একা খাবে বুঝি, যা ছুটে যা, তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। সত্যি এই যে প্রাসঙ্গিক কথাটা বললেন, একেবারে কি বলবো, একেবারে মিলে গেছে। যাই হোক, এবারে এই গানটা যাদের নিয়ে আমি শুনতে চাইছি, বিশেষ করে আমার অবিনাশ ভাই ধর্মনগর
1: সেটাই
0: থেকে শুনবে, প্রেমজিৎ
1: আমি,
0: বাবু আছেন,
1: হ্যাঁ
0: তারপর আছেন আমাদের দেবজিৎ দাস, মিঠুন চক্রবর্তী ফ্রম ব্যাঙ্গালোর, আর আমাদের সজল দাস, সজল মালাকার, কার্তিক মালাকার, তারপর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহযোগিনী ছোট বাবু। যাই হোক, ভালো থাকুন প্রসেনজিৎ দা,
1: আচ্ছা
0: ভালো রাখুন,
1: ঠিক আছে।

0: হ্যালো,
1: হ্যালো,
0: বলুন।
1: আমি রাকেশ বলছি, হিমাচল প্রদেশ শিমলা সিক্রেট কোর্ট হ্যায় সুখ।
0: আচ্ছা।
1: আর গান হ্যায় সড়ক হোগা জব জব প্যার পে পেহরা হুয়া,
0: জব জব
1: প্যার পে পেহরা হুয়া, প্যার আর ভি গহরা হুয়া। আর মুভি গান মুভি ছবি হ্যায় আজ সড়ক।
0: আচ্ছা, দেখছি আমি। জব জব প্যার গহরা হুয়া নাকি? দেখছি আমি সড়ক ছবি থেকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা শোনানো যাবে। হ্যাঁ, শোনানো যাবে আপনাকে। আমি শুনিয়ে দিচ্ছি, আমি গানটা শুনিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্যে।

0: আমি হাওড়া গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
1: হ্যাঁ হ্যাঁ বলুন
0: দাদা, ভালো আছেন তো?
1: ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ আমিও ভালো আছি।
1: আচ্ছা
0: দাদা, আমি একটা প্রথমে গানের অর্ডার করে দিচ্ছি।
1: হ্যাঁ,
0: ছবির নাম হচ্ছে আঁধি।
1: আচ্ছা
0: গানটা হচ্ছে তেরে বিনা জিন্দেগি সে কই।
1: আচ্ছা ঠিক আছে।
0: আর এই গানটা যাদেরকে নিয়ে শুনবো, বাদল খটিয়াল, দেবজিৎ দাস, প্রেমজিৎ চক্রবর্তী, বুল্টি দিদি ভাই, সঙ্গীতা দিদি ভাই আছেন এবং অনুপ কুমার ভট্টাচার্য, এবং এর মধ্যে যারা শুনছেন সকল ছোট বন্ধুদেরকে নিয়ে শুনবো।
1: আচ্ছা ঠিক আছে, আপনাদের প্রত্যেকের জন্য পাঠাবো।
0: নমস্কার ভাই, ভালো থাকবেন।
1: হ্যাঁ আপনি ভালো থাকুন।

0: হ্যাঁ আগ্নেস শুভেন্দ্র সিংয়ের ওলা বিভাগ নিয়ে।
1: হ্যাঁ, অজয় দেবগুন এবং উর্মিলা মাতন রেকর্ডের অভিনয়ে
0: হ্যাঁ
1: এই গানটা
0: আপনাদের
1: হয়েছে।
0: মৌসুম কেমন?
1: মৌসুম?
0: বেটার বেটার বেটার
1: হ্যাঁ, বৃষ্টি হচ্ছে,
0: আছে
1: সব কিছু মিলিয়ে আছে, রোদ বৃষ্টি সমস্ত কিছু মিলিয়ে আছে একটা।
0: আর বারিশ বগেরা হো রি হ্যায়?
1: হ্যাঁ হ্যাঁ, হচ্ছে, বৃষ্টি হচ্ছে,
0: আচ্ছা মেরে ইন
1: বৃষ্টি
0: বারিশ
1: হচ্ছে, রোদও
0: হো রি
1: আছে।
0: হ্যায়, গরমি পড়তি হ্যায়, ঠান্ডি আর গরমি কি মৌসুম হ্যায়, কাছে পানি রখনা চাহিয়ে আর জো মানে পানি রখনা চাহিয়ে, পেড় পৌধে না কাটনা চাহিয়ে, সব পেড় লগানা চাহিয়ে, আর বহুত ভালো লগতা হ্যায়। আর মুঝে অনুপ কুমার কো গানটি ডেডিকেশন করতা হুম।
1: আচ্ছা, হ্যাঁ, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আমার। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
0: तो मोबाइल से प्ले स्टोर से या किसी गूगल से टैप करो तो उसमें आपका आकाशवाणी का नाम फिर आ जाएगा। तो किसी माध्यम से न्यूज मोबाइल से है कि नहीं?
1: हाँ, गूगल प्ले स्टोर গিয়ে আপনি পাবেন নিউজ অন এয়ার অ্যাপটি। প্রসার ভারতী থেকে এটা লঞ্চ করা হয়েছে, এখানে পেয়ে যাবেন ভারতবর্ষের যে কোনো স্টেশন পেয়ে যাবেন আপনি। কুইলা শহর আছে,
0: মনোরঞ্জন, শিক্ষা, জ্ঞানধার, আনবাড়ি ও সব রেডিও শিখাতা হয়। আর রেডিও কে আজ আপকো মালুম হো গিয়া, রেডিও কে 90 বর্ষ পুরে হো চুকে হ্যায়।
1: হ্যাঁ,
0: তো সেঞ্চুরি লাগানে মে 10 সাল রহ গয়ে, তো আকাশবাণী কৈলাস সের কি সেঞ্চুরি লাগ জায়েগি?
1: অবশ্যই, এই আশায় আমরা আছি, নিশ্চয়ই এটা হবে। দীর্ঘ ইতিহাস আকাশবাণীর, বিশ্বের সর্বোচ্চ একটা বড় নেটওয়ার্ক হচ্ছে এই আকাশবাণী, আমাদের ঐতিহ্য, আমাদের গর্বের প্রতিষ্ঠান। যতই মাধ্যম বেরোক না কেন, আকাশবাণীর যে মানে পৌঁছে যাওয়ার যে ব্যক্তি, এটা মারাত্মক। ঠিক আছে, ঠিক আছে, যদি হয় তাহলে জেনে যাবেন আপনারা, যদি এরকম হয় কখনো। ভালো থাকবেন, আপনি গান শুনতে থাকুন।
0: ধন্যবাদ।

0: শুনতে চাই।
1: আচ্ছা,
0: গতকাল মহান সুরকার রাহুল দেববর্মনজির শুভ জন্মতিথি ছিল, কোথাও ফোন লাগাতে পারিনি আর শুভেচ্ছাও জানাতে পারিনি, আজকে লেগে গেল।
1: আচ্ছা,
0: তো উনার সুর দেওয়া বিখ্যাত একখানা ছবি রয়েছে, হাম কিসি সে কাম নেহি, 1977 রিলিজ হয়েছিল ছবিটা।
1: আচ্ছা,
0: আর গানটা হচ্ছে এ লড়কা হে আল্লাহ এসা হে দিওয়ানা।
1: আচ্ছা,
0: আশাজি মোহাম্মদ রফি সাহেব গেয়েছেন গানটি, দেখুন তো।
1: আচ্ছা, দেখছি আমি।
0: আর গানটি লিখেছেন হিন্দি সঙ্গীত জগতের বড় রাইটারদের মধ্যে একটা নাম, মজরুহ সুলতানপুর। আর
1: হ্যাঁ, পেয়েছি গানটা, আমি শুনেছি।
0: পঞ্চমদা সুর দিয়ে সাজিয়েছেন।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: আর এই গানটা আপনাকে নিয়ে শুনবো।
1: আচ্ছা,
0: পশ্চিম বাংলা থেকে বাদল ভাই, লালন ভাই, জওহরলাল বর্মন মহাশয়, ওনাকে মিস করছি, আপনি আসুন লাইভে, অনেকদিন হলো আপনার কথা শুনছি না। রয়েছেন প্রেমজিৎ চক্রবর্তী, বরুণ ভাই, গুলটি ঘোষ, অবিনাশ কুলিয়ার, এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে নিয়ে শুনতে পারেন।
1: ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি, শুনতে থাকুন।
0: নমস্কার
1: নমস্কার।

0: হ্যালো,
1: নমস্কার দাদা।
0: নমস্কার, বলুন।
1: আমি আশুতোষ দেবনাথ চন্ডীপুর কৈলাসহর থেকে বলছি।
0: আচ্ছা,
1: তো আজকের সিক্রেট কোড রেখেছেন সুখ। আজকে আমি রাহুল দেববর্মনজির সুর দেওয়া একখানা গান

0: নমস্কার দাদা,
1: বলুন।
0: আমি সঙ্গীতা দেবরাজ চন্দ্রপুর থেকে বলছি।
1: আচ্ছা
0: তো দাদা, আজকে থেকে তো হচ্ছে সুখ, আর আজকে আমি গান শুনবো, ছবির নাম আজাদ, আর গানের কলি হচ্ছে মেহু তেরে প্রেম দিগানে, রাহুল বর্মনজির সুর দেওয়া, এই গানটা আমি শুনবো। ভালো আছেন দাদা ভাই?
1: হ্যাঁ ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন। মেহু তেরি?
0: হ্যাঁ ভালো আছি, আজকে আমি কুমারঘাটে আছি, বেড়াতে এসেছি।
1: আচ্ছা, মেহু তেরি প্রেম দিবানি নাকি?
0: হ্যাঁ হ্যাঁ, ছবির নাম আজাদ।
1: আচ্ছা,
0: আর গানখানি আমি আপনাকে নিয়ে শুনবো, আর জহর দাদা, প্রেমজিৎ দাদা, আর লালন ভাই, আর বাদল খুটিয়াল ভাই, আর পিন্টু ভাই, আর বুলটি দিদি ভাই, সবাইকে নিয়ে শুনবো।
1: ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি।
0: নমস্কার দাদা ভাই, ভালো থাকবেন।
1: নমস্কার।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ
1: বলুন।
0: নমস্কার,
1: শুনতে পাচ্ছেন?
0: শুনতে পাচ্ছি, বলুন আপনি।
1: আমি শ্যামজি চক্রবর্তী বলছি, অসম রাজ্যের।

0: ছিলেন তিনি।
1: আচ্ছা,
0: যাই হোক, আসলে দেখুন দাদা, প্রথমে আপনারা সিক্রেট ফুড বলেছেন আমাদের এই অনুষ্ঠানের রয়েছে। আজকে সিক্রেট ফুড আপনি রেখেছেন সুখ আর গানের কথা বলে ফেলি। আজকে আমাকে ছবি দিন, ছবির নাম হচ্ছে আনবি। আনবি ছবির থেকে লতা মঙ্গেশকর আর কিশোর কুমার গিয়েছেন একটি গানটি, মানে এ মুহূর্তে ভুলে গেছি গানটি, মানে সেই ছবির থেকে
1: আপনি কি অনুষ্ঠান শুনছেন না?
0: আমি এই মুহূর্তে ডায়াল করছি এক থেকে চালিয়ে রেখেছি অনুষ্ঠান, পাখি ডাল কল শুনেছি এখন, আর সমুদ্র বুদ্ধি শুনেছি, এরপর ট্রাই করছি এই করছি আর কি, এরকম
1: কিশোর কুমারের কণ্ঠে।
0: মানে জীবন সাথী থেকে

0: ডায়াল করছি এর থেকে, এর থেকে চালিয়ে রেখেছি অনুষ্ঠান, পাখি ডায়াল কল শুনেছি এখন, আর সঙ্গীত বুঝে শুনেছি, এরপর ট্রাই করছি, এ করছি আর কি, এরকম পাশে পাশে মোবাইল আসছে আছে আমার।
1: আচ্ছা বলুন কি শোনাবো, বলুন। কিশোর কুমারের কণ্ঠে, কিশোর কুমারের কণ্ঠে হ্যাঁ পাওয়া যাবে। আমি ভাবছি অন্য আরেকটা কথা, আমি একটু রাখুন,
0: বলুন,
1: আমি আরেকটা গান শোনাচ্ছি আমার পছন্দ থেকে আপনাকে, যেহেতু গতকাল গতকাল যেহেতু রাহুল দেব বর্মনের জন্মদিন গেছে, তার শেষ কাজ করা যে ছবি, যেটা তার মৃত্যুর পরে,
0: মানে অনেক সুর দিয়েছেন গানের, মানে অসংখ্য সত্যি, ওনার উপরে হয়তো বা বর্তমানে কেউ পারবে না সেটা, তিনি একজন সত্যি কথা বলতে গেলে 1948 ইংরেজিতে ওনার জন্ম হয়েছিল, বর্তমানে 26 জন ছিল, তাই মানে সত্যি কথা বলতে গেলে ওনার গান আমরা যদি সুর দেওয়া গান শুনিয়ে দেবো, প্রত্যেকটা গান শুনতে ভালো লাগে, বাংলা বলুন হিন্দি বলুন, তাই শুনিয়ে দেবেন এখন আপনার পছন্দ মতো শুনে নেব। আর এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছে সবাইকে নিয়ে শুনবো, আসলে দেখুন তাই যদি একবার করে কি হয়ে গেছে
1: আমি শোনাচ্ছি 1942 লাভ স্টোরি থেকে কুমার শানুর গাওয়া যে গান, এটাই সম্ভবত শেষ কাজ ছিল রাহুল দেব বর্মনজির, শেষ কাজ ছিল এবং এটা যতদূর জানা যায় তার মৃত্যুর পরে ছবিটা রিলিজ হয়েছিল। প্রত্যেকটা গান এত চমৎকার, সেখান থেকে এই গানটা শোনাচ্ছি, অত্যন্ত পছন্দের গান আমার একটা, এটা শোনাচ্ছি আমি। ঠিক আছে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন,
0: ধন্যবাদ আপনার।

শ্রোতা বন্ধুরা, কথায় গানে সব মিলিয়ে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় ফুরিয়ে যাচ্ছে, আর কথা বলতে পারছি না আপনাদের সঙ্গে, গানও শোনাতে পারছি না। যারা আজকে ফোন করতে পারেননি অথচ অনুষ্ঠান শুনেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা ফোন করেছেন তাদেরকেও ধন্যবাদ। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সঙ্গে কথা হবে, যাদের সঙ্গে কথা আজকে হলো না। আমাদের অনেক শ্রোতা বন্ধু অনেকদিন যাবৎ ফোন করছেন, আগে করতেন, তাদেরকে প্রচণ্ড মিস করি আমরা সবাই। আপনারা অনুষ্ঠান শুনবেন, ফোন করবেন, সবসময় না পারলেও মাঝে মধ্যে করবেন, এই জাতীয়তার বন্ধনটা বজায় রাখবেন। আজকের অনুষ্ঠানের ট্যাগলাইনটা ছিল সেটাই, আমরা পারস্পরিকভাবে একে অপরের জন্য করে সমস্ত দিক থেকে সমস্ত কিছু পারস্পরিকভাবে আদান প্রদান করে, ভালোবাসা, স্নেহ, প্রেম, শ্রদ্ধা সমস্ত কিছু মিলিয়ে বিপদে আপদে কাছাকাছি থেকে আমরা জীবনকে ধন্য করতে চাই। শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য বাঁচতে হবে, তার জন্যই আজকের এই ট্যাগলাইন ছিল সুখ এই কবিতায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে আজকে কারিগরি সহযোগিতা করেছেন প্রকৌশল বিভাগ থেকে আহেল দেব এবং সুব্রত দাস। এতক্ষণ ধরে কথা বলছিলাম আমি প্রসেনজিৎ দেব আপনাদের সঙ্গে, আগামী অনুষ্ঠানে আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আপনাদের সঙ্গে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য বাঁচুন, প্রত্যেকে সুখী হন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি হ্যালো অনুরোধ থেকে। নমস্কার, ভালো থাকবেন সবাই। এখন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে আপনাদেরকে শ্রোতা বন্ধুরা।

0: মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর পশ্চিম এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে আজ লর্ডসের মাঠে গ্রুপ এর শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাতটায়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জুন মাসে মেড ইন ইন্ডিয়া C-295 বিমানের সফল প্রথম উড্ডয়নের মাধ্যমে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। আকাশবাণীতে প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী জানান যে ভারতের এ ধরনের 40টি বিমান তৈরি করা হচ্ছে। এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটা পথ এগিয়েছে। তিনি কলকাতায় সম্প্রতি নৌবাহিনীর একটি অনুষ্ঠানের উল্লেখ করে বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র তৈরি পরীক্ষাতেও ভারত সফল হয়েছে। এই জাহাজগুলো নকশা থেকে শুরু করে নির্মাণ সবকিছুই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, তা জেনে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
1: আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক আর আইএনএস অগ্রয় কো ভারতীয় নৌসেনা কে বেড়ে মে শামিল কিয়া গয়া। ইন শিপস কি ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং তক সব কুছ স্বদেশী হ্যায়। সাথিও, জুন কে মহিনে মে হি এভিয়েশন সেক্টর মে ভি দেশ নে এক বড়ি সফলতা পাই। C-295 ये विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है।
0: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস নিয়েও কথা বলেন। এই দিবসটি উদযাপনে

0: ভারতের প্রচেষ্টার সঙ্গে সারা বিশ্ব একাত্ম হয়েছিল। তিনি আহমেদাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড যোগাসন চ্যাম্পিয়নশিপের কথা উল্লেখ করেন, যেখানে ভারত 102টি সোনাসহ মোট 114টি পদক জয় করে। বর্তমান প্রযুক্তির যুগে নবরূপে গড়ে ওঠা নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের পুরনো ঐতিহ্যকে আবার নতুনভাবে ফিরিয়ে এনেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। প্রাচীন ঐতিহ্যকে বর্তমান সময়ের সঙ্গে জুড়ে দেওয়ায় নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রয়াসের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গীত, সাহিত্য, আধ্যাত্মিকতা গোটা বিশ্বে প্রভাব ফেলেছে। এ প্রসঙ্গে তিনি ডমিনিকান রিপাবলিক নামে একটি দেশের উল্লেখ করেন। সেখানে খুব কম সংখ্যক ভারতীয় থাকলেও তারাই সংস্কৃতি ও আধ্যাত্মিকতা বাঁচিয়ে রাখতে লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের স্পেনিশ ভাষী কিছু মানুষ ব্রহ্মকমল ডোমিনিকানা নামে একটি দলও গঠন করেছে।
1: कैरिबियन सागर में डोमिनिकन रिपब्लिक नाम का एक देश है, वहाँ भारतीयों की संख्या करीब 100 है। भारतीय संस्कृति और अध्यात्म से जुड़ा एक बहुत अच्छा प्रयास वहाँ हो रहा है। वहाँ स्पेनिश बोलने वाले कुछ लोगों ने एक टीम बनाई है, इस टीम का नाम है ब्रह्म कमल डोमिनिकाना। टीम के सदस्य मिलकर वैदिक साहित्य का अध्ययन करते हैं। भारत से इतनी दूर रहकर हमारी परंपराओं को सीखने का उनका ये प्रयास बहुत प्रेरक है।
0: প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার প্রতি দেশের যুবাদের আগ্রহ বেড়েছে, খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন তারা। এ প্রসঙ্গে তিনি নাগাল্যান্ডের বেবি লীগের কথা উল্লেখ করেন। শিশুদের মনে এই লীগ ইতিবাচক প্রভাব ফেলেছে।
1: आज देश में ऐसे युवाओं की संख्या बहुत तेजी से बढ़ रही है, जो खेल भी रहे हैं और खिल भी रहे हैं। पहले की तुलना में अब कहीं अधिक युवा खेलों को कैरियर के रूप में अपना रहे हैं।
0: প্রধানমন্ত্রী তাঁর মন কি বাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের রুট ব্রিজের কথা উল্লেখ করেন। প্রকৃতি ও মানুষের অপূর্ব মেলবন্ধনে এই রুট ব্রিজ গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। মহারাষ্ট্রের নান্দের বাহাদুরপুরা গ্রামের পেটকার পরিবারের একটি বিশেষ উদ্যোগের কথা স্মরণ করে শ্রী মোদী বলেন, ওই পরিবার আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে সাহায্য করার জন্যে নিজেদের বাড়ির অনুষ্ঠান উপলক্ষে তারা গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের গৃহীত একাধিক প্রকল্পের কথা উল্লেখ করে 20 টাকার বার্ষিক প্রিমিয়ামে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার সুবিধার কথাও তিনি উল্লেখ করেন। বছরে 436 টাকা দিয়ে দুর্ভাগ্যজনক মৃত্যুতে 2,00,000 টাকার কভারেজের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার প্রশংসার কথা তুলে ধরেন তিনি।
1: সরকার দেশ কে করোড়ো পরিবারো তক সুরক্ষা কা কবচ পৌঁছা রহি হ্যায়। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কে তহত কেবল 1 সাল কে 20 রুপিয়ে কা প্রিমিয়াম, উস পর 2,00,000 রুপিয়ে তক কা দুর্ঘটনা বীমা মিলতা হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে উত্তরণের পথ মানুষ এখন খুঁজে পাচ্ছে। তিনি এ প্রসঙ্গে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মনের উদ্যোগের কথা উল্লেখ করেন। পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আসামের দুর্লভ প্রজাতির পাখি হাড়গিলা এখন মানুষের কুসংস্কারে বেড়াজাল ডিঙিয়ে মানুষের বন্ধু হয়ে উঠছে। পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে তিনি দেশবাসীর কাছে কৃষিকাজে রাসায়নিক সারের বদলে প্রাকৃতিক সার ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। দেশবাসী তার আবেদনে সাড়া দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসন্ন গণেশ উৎসবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সে সময় কুম্ভকারদের মাটির মূর্তি তৈরির আবেদন জানান। নাগরিকদেরও মাটির মূর্তি কিনতে উৎসাহিত করে শ্রী মোদী বলেন, যেহেতু বিসর্জনের পর মাটির মূর্তি জলে বিলীন হয়ে যায়, ফলত নদী, পুকুর ও সর্বোপরি আমাদের পরিবেশ সুরক্ষিত থাকে। আবার স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালে বার্তাও প্রতিফলিত হয়।
1: गणेश जी की मूर्तियां बनाने का काम बहुत पहले शुरू हो जाता है। मूर्ति बनाने वाले, मूर्तियों के व्यापार से जुड़े लोग अभी से सक्रिय हो जाते हैं। इसलिए मेरा आप सभी से एक आग्रह है, आप प्रयास करें कि आपके घर, सोसाइटी या आसपास की जगहों पर गणपति बप्पा की जो मूर्ति स्थापित हो वो हमारे देश की मिट्टी से बनी हो।
0: खबर सुनछेन आकाशवाणी थेके। সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমনির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। উভয় নেতাই দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক দিক পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক

0: বিষয়গুলি নিয়ে মত বিনিময় করবেন। এর আগে স্টেট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সে সময় প্রেসিডেন্ট হারমোনিও উপস্থিত ছিলেন। অপারেশন আমিস্তাদের আওতায় পাঠানো ভারতের সহায়তায় ভেনেজুয়েলায় পৌঁছেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন যে ফিল্ড হাসপাতাল ইউনিট, ত্রাণ সামগ্রী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সেদেশের ভূমিকম্প পরবর্তী চলমান ত্রাণ কার্যক্রমকে আরও জোরদার করে তুলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী দেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে ভারতের অগ্রগতির ক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রীর দীর্ঘস্থায়ী অবদানের কথা স্মরণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর পশ্চিম এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। গত কয়েক ঘণ্টায় উভয় পক্ষে নতুন করে সামরিক হামলা চালিয়েছে। এটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার জন্য তেহরানকে দাবি করার পর মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের 10টি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে। আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে আজ লন্ডনের লর্ডসের মাঠে গ্রুপ এর শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। ভারতের কিদাম্বি শ্রীকান্ত ক্যালিফোর্নিয়া ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে শ্রীকান্ত 22-20, 15-21, 21-19 গেমে জাপানের ইউদাই ওকিমোতোকে হারিয়ে দেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরে একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জুন মাসে দেশে তৈরি C-295 বিমানের সফল উড়ানের ফলে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি আইনের দুনাগরী আইনের সংশোধক এবং আইনের অগ্রায় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। আকাশবাণী মন কি বাতে তিনি আজ বলেন যে ভারতের সঙ্গীত, সাহিত্য, আধ্যাত্মিকতা সারা বিশ্বে প্রভাব ফেলেছে। সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমোনির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এরপরই।
1: বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন মহিলা মহল অনুষ্ঠান।

0: মা বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মহিলা মহল। মা বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। মা বোনেরা, আজ আমরা আমাদের আসরে পেয়েছি বিশিষ্ট আইনজীবী শ্রীমতী অর্চনা সিনহা মহোদয়াকে। ওনার কাছ থেকে আমরা আজ জানার চেষ্টা করব লিঙ্গ সংবেদনশীলতার উপরে। এই নামটা একটু খটোমটো লাগছে। আচ্ছা, সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। আমরা আমাদের আইনজীবী বন্ধুকে সঙ্গে পেয়েছি, ওনার কাছ থেকে আমরা এই বিষয়টা নিয়ে সব কিছু মানে ক্লিয়ার করে নেব, আমাদের যে ধোঁয়াশা রয়েছে সেগুলো দূর করে নেব। নমস্কার।
1: নমস্কার।
0: আচ্ছা, এই যে লিঙ্গ সংবেদনশীলতা, এই কথাটা মানে এটা কি, কেনই বা এর প্রয়োজনীয়তা এই আলোচনার, সেটা প্রথমেই আপনার কাছ থেকে জেনে নেব।
1: হ্যাঁ, আমাদের সমাজে, আমরা যে সমাজে বাস করছি, দেখবেন মহিলা পুরুষ সেই আদি যুগ থেকেই বৈষম্যের একটা দিক আছে। আমাদের যে পূর্বজরা, যারা বলবো না যে আদিকাল থেকে, কারণ পূর্বে যখন আমাদের পুরনো ইতিহাস ঘাঁটলে কিন্তু তখন মহিলাদের প্রচুর সম্মান দেওয়া হতো এবং অনেক জ্ঞানী মহিলাও ছিলেন।
0: হ্যাঁ, মুচি, হ্যাঁ, তাদের কথা তো অবশ্যই
1: তো। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে দেখা গেছে যে আমাদের সমাজের মধ্যে মহিলাদের স্থানটা শুধু গরুয়া এবং তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হতো, সন্তানাদি পালন।

0: করার জন্য, ঘরের কাজকর্ম করার জন্য। তো এর পরবর্তীতে কি হচ্ছে, মহিলা এবং পুরুষের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে, পুরুষতান্ত্রিক সমাজে পরিণত হচ্ছে আমাদের এই
1: সমাজটা। পুরুষতান্ত্রিক থেকে চলে এসে বৈদিক যুগে ছিল একরকম, তারপর মানে অবস্থার পরিবর্তনে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে।
0: এটাই বলতে চাইছিলাম। তো তাতে কি হচ্ছে, আমাদের সমাজের মধ্যে মহিলারা পিছিয়ে পড়ছে, কিন্তু একথাটাও ঠিক যে আমাদের অনেক মহাপুরুষ ছিলেন, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারা মহিলাদের অগ্রগতির জন্য সমাজের মধ্যে, কারণ তারা বুঝতে পেরেছেন যে সমাজ চলতে গেলে, উন্নতি করতে গেলে, আমাদের সমাজকে একটা ভালোভাবে প্রতিষ্ঠিত করতে গেলে নারী পুরুষ দুজনেরই সমানভাবে চলতে হবে। একটা কথা আমি না বলে পারছি না, যে আমাদের স্বামী বিবেকানন্দের কথা উনি বলেছেন, জাস্ট অ্যাজ এ বার্ড ক্যান নট ফ্লাই উইথ ওয়ান উইংস অনলি, এ নেশন ক্যান নট মার্চ ফরওয়ার্ড ইফ দি ওমেন আর লেফট বিহাইন্ড। ওনার ওই কথাতেই বোঝা যায় যে আমাদের সমাজের মধ্যে নারীর অবস্থান কী ছিল, কিসের জন্য উনি এই কথাটা বলেছেন। যদিও দেখা যায় বর্তমানে আমরা অনেক এগিয়ে গেছি, মহিলারা বিভিন্ন বিষয়ে, বিভিন্ন দিকে, সেনাবাহিনী থেকে শুরু করে প্রতিটা কর্মক্ষেত্রে, কোর্ট বলুন, মহাকাশচারী বলুন, প্রতিটা ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে বলুন, অফিসিয়াল ম্যাটারে, কোনো জায়গায় মহিলারা এখন থেমে নেই, প্রতিটা জায়গায় মহিলারা আছেন। এবং অনেক বিশ্লেষণ করে আপনারা দেখবেন যে মহিলারা বাড়িতে যখন সংসার ধর্ম পালন করেন, তারা কি করেন, সংসার ধর্ম পালন করছেন, পাশাপাশি শিশুদের লালন পালন করছেন, রান্নাবান্না করছেন, পারিবারিক যে ঝামেলাগুলি আছে সেগুলিও দেখছেন। তার মানেটা কি, মহিলারা সব গুণেই নিপুণা। তো সেই ক্ষেত্রে তারা যদি বাইরে গিয়ে কর্মক্ষেত্রে, বাইরে কর্মজগতে যদি যোগদান করে, তারা সেটাও পারবে।
1: সত্যি একটা সমীক্ষায় দেখা গিয়েছিল যে যখন কোনো মহিলা কোনো অফিসের বস হন, তবে সেই অফিসটা বেশি ভালো রান করে।
0: হ্যাঁ, এরকম হয়, কারণ মহিলাদের মধ্যে কিছু কিছু জিনিস আছে, তাদের মধ্যে পরিপাটি করে গুছানো এবং সব কিছু কীভাবে মেনটেন করতে হবে, এটা জন্মসূত্রেই মহিলারা পেয়ে যায়। আমি পুরুষদের ছোট করছি না, কিন্তু কিছু কিছু মহিলার কিছু গুণ থাকে, সেগুলি তার জন্যে মহিলা পুরুষ দুজনেরই সমান দরকার। এক চাকা দিয়ে যেমন গাড়ি চালানো যায় না, দুই দিকে সমান ওজন থাকতে হয়, ঠিক তেমনি সমাজটাকেও চালাতে গেলে মহিলা পুরুষ উভয়কে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং তার জন্য আমাদের ভারত সরকার বিভিন্ন সময় বিভিন্ন আইন করে দিয়েছেন, যাতে এই লিঙ্গ বৈষম্যটা দূরীকরণ হয়। এবং এমনকি আমাদের সংবিধান, আমাদের সংবিধানের 14 নং দ্বারা, 15 নং দ্বারা, 16 নং দ্বারা বা 19 নং দ্বারা, এগুলি তো এই মহিলা পুরুষের যে জাতি, বর্ণ, ধর্ম এবং লিঙ্গ বৈষম্যগুলি দূর করার জন্যই এই ধারাগুলি রাখা আছে। ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়ালিটি বিফোর ল, এই যে ধারণাটা, এই ধারণাটা আমাদের, যাতে মহিলা পুরুষ দুইজনেরই সমানভাবে ভোগ করতে পারে, সর্ব অধিকার তার জন্যই দেওয়া আছে। ঠিক তেমনি বিভিন্ন আইন করা হয়েছে, যেমন আমাদের আগে কি ছিল, হিন্দু ক্ষেত্রে, হিন্দুদের ক্ষেত্রেই বলছি, হিন্দু সাকসেশন অ্যাক্ট যেটা ছিল পূর্বে, সেখানে কি করা হয়েছিল যে মহিলাদের যে সম্পত্তির অধিকারটা, হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956, তাতে মহিলাদের ক্ষেত্রে সম্পত্তির অধিকারটা ছিল না তেমন। পরবর্তীতে 2005 সালে সেটা অ্যামেন্ডমেন্ট করা হয়, সংশোধন করা হয় এবং বলা হয় যে মহিলারা এখন থেকে 2005 সাল থেকে পুরুষদের, ছেলেদের যেমন অধিকার আছে সম্পত্তির উপর, ঠিক তেমনি মেয়েদেরও সমান অধিকার থাকবে। এছাড়া আরও অনেক আইন আছে যেগুলিতে মহিলাদের তাদের অধিকারকে সুরক্ষার জন্য করা হয়েছে, যেমন ইকুয়াল রিমুনারেশন অ্যাক্ট 1976, যাতে কাজ করবে একই সঙ্গে কিন্তু তাদের যে ভাতা বা যে বেতন, পারিশ্রমিক, সেটা আগে ঠিক ছিল না, মহিলাদের ক্ষেত্রে কম ছিল, যার জন্য 1976 সালে আইনটা করে বলা হয়েছে যে মহিলা পুরুষ দুজনের পারিশ্রমিক সমান পাবে, যাতে মহিলাদের অধিকারগুলি সুরক্ষিত হয়। এছাড়া মহিলাদের জন্য আরও অনেক আইন করা হয়েছে, যেমন ম্যাটারনি

0: Benefit Act 1961, Prenatal Diagnostic Techniques Regulation and Prevention of Misuse Act 1994. এটা আমাদের সমাজে বিশেষ করে খুবই দরকার, কারণ অনেক রাজ্যে দেখা গেছে এখনও বাচ্চা জন্মানোর আগে লিঙ্গ নির্ধারণ করা হচ্ছে, এবং বিভিন্ন ল্যাবরেটরি টেকনিশিয়ান আছে সেগুলি মিসইউজ করা হচ্ছে। আমাদের রাজ্যে খুব কম হচ্ছে, কিন্তু বিভিন্ন আমাদের যে বড় বড় শহরগুলি আছে, আমাদের ভারতবর্ষের অন্যান্য যে জায়গাগুলি আছে, সেখানে দেখা যায় যে বিভিন্ন জায়গায় অনেকগুলি ল্যাবরেটরি, প্রাইভেট নার্সিংহোম এগুলি আছে, এবং সেগুলিতে এই বেআইনিভাবে বিভিন্ন কাজ হয়। এবং যদি টাকার লোভে দেখা যায় মহিলাদের নিয়ে টেস্ট করে তার গর্ভে ছেলে কি মেয়ে আছে সেটা পরীক্ষা করিয়ে যদি দেখা যায় মেয়ে, তাহলে ভ্রূণ হত্যা হচ্ছে। তাই সেটাই বন্ধ করার জন্য এই আইনটা 1994 সালে করা হয়েছে। পরবর্তীতে আরও অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, সংশোধন করা হয়েছে, এবং তাতে যদি কোনো সময় এরকম কোনো সেই মহিলার অনুমতি না নিয়ে বা তাকে জবরদস্তি তার বাড়ির লোক বা অন্য কেউ যদি তার গর্ভের সন্তান ছেলে কি মেয়ে এটা পরীক্ষা করানো হয়, সেটা অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। এবং এর জন্য যে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে সেই ল্যাবরেটরির লাইসেন্স ক্যান্সেল হবে, সেই ডাক্তার নার্স তাদের লাইসেন্স ক্যান্সেল করা হবে, জরিমানা জেল সব কিছুই আছে। তো এটা আমাদের মহিলাদের সুরক্ষার জন্য করা হয়েছে। এরকম আরও অনেক আইন আছে, যেমন ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট 1961, দি ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956, যাতে মহিলাদের পাচার করা না হয় এবং তাদের দিয়ে খারাপ কাজ করানো না, বাধ্য করা না হোক, এই সব কিছুর জন্য। আর বর্তমানে যেহেতু মহিলারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন বিভিন্ন জায়গায়, তার জন্য নতুন করে 2013 আবার আইন হয়েছে। সেই আইনটা হলো গিয়ে দি সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন এট ওয়ার্কিং প্লেস প্রিভেনশন প্রোহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট 2013। এই অ্যাক্ট মূলে যারা চাকরি করেন, চাকরি বলতে সরকারি নয়, শুধু সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠান, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো খেলাধুলার জায়গায়, যে কোনো জায়গা, প্রাইভেট গভর্নমেন্ট যে কোনো জায়গায় যদি কাজ করেন, তাদের সুরক্ষার জন্য এই আইনটা করা হয়েছে। সেখানে যদি 10 জন মহিলা কাজ করেন তাহলে সেখানে একটা কমিটি করা বাধ্যতামূলক করা হয়েছে, সেটাকে বলা হয় ইন্টারনাল কমপ্লেন কমিটি, এবং এক একটা ডিস্ট্রিক্টের আন্ডারে আছে লোকাল কমপ্লেন কমিটি, যাতে মহিলারা তাদের সুরক্ষা নিয়ে কাজ করতে পারে, তাদের ডিগনিটি নিয়ে মর্যাদা বা সম্পূর্ণভাবে তারা কাজ করতে পারে। তার জন্যই এই আইনগুলির মাধ্যমে মহিলাদের আরও সুরক্ষা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন, যেমন ফ্যামিলি কোর্ট অ্যাক্ট 1984, সেটা খোলা হয়েছে মহিলাদের সুযোগ সুবিধা অধিকারগুলি যাতে সম্পূর্ণ সুরক্ষিত থাকে তার জন্য। এবং দি ন্যাশনাল কমিশন অফ ওমেন অ্যাক্ট 1990, মহিলাদের প্রতি যদি কোনো অবিচার হয়ে থাকে তারা সেখানে গিয়ে প্রার্থনা করলে সেটা দেখে দেওয়ার জন্য আমাদের রাজ্যেও আছে মহিলা কমিশন অফ ফর ওমেন। এরকম বিভিন্ন আইন করে আমাদের মহিলাদের যে সময়টায় আমরা পিছিয়ে পড়েছিলাম সেটা যাতে আমরা আবার সমানভাবে দুই পায়ে দুই দিক থেকে আমরা এগিয়ে আসতে পারি, তার জন্য এই আইনগুলি করা হয়েছে। এবং সেই আইনগুলি যদি আমরা জানতে পারি তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে যে আমরা আমাদের কী অধিকার আছে, এবং আমরা যদি অধিকার থেকে বঞ্চিত হই কী করতে পারবো, এবং সমাজের মধ্যে আমরাও পুরুষের সঙ্গে সমান আকাশের অধিকারী যে সেটা আমরা বুঝতে পারবো,
1: যাতে আমরা এক আকাশের নিচে সবাই বসবাস করতে পারি, সুরক্ষিতভাবে থাকতে পারি, সেই জন্যই এত আইনি ব্যবস্থা। আচ্ছা, এটা অনেক মহিলারাই জানেন, হয়তো বা অনেকেরই জানা নেই, সেই জন্য আরও একবার আপনার কাছ থেকে জানতে চাইছি, এই ধরনের সুযোগ সুবিধা আমাদের মেয়েদের জন্য রয়েছে, কিন্তু অনেকেই আছেন যারা এই সুবিধাগুলো ভোগ করতে হলে কি করতে হবে সেটা এখনো জানা নেই, তো তাদের আপনি কি বলবেন, কোথায় গেলে ওরা সেই সহায়তাগুলো পাবে?
0: আমাদের দেশে আমাদের যে সুপ্রিম কোর্ট আছেন, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আমাদের সর্বোচ্চ ন্যায়ালয়, সেখান থেকে শুরু করে আমাদের মহকুমাতে যে আদালতগুলি আছে প্রতিটা কোর্টে, প্রতিটা

0: সাব ডিভিশন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট, স্টেট এবং আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় হলো গিয়ে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সেখানে আইনি পরিষেবা বলে একটা সংস্থা আছে, তার মাধ্যমে যাতে প্রতিটা জায়গায়, প্রতিটা সাব ডিভিশন থেকে প্রতিটা গ্রামে লিগেল লিটারেসি, লিগেল এইড ক্লিনিক, পাশাপাশি ভিলেজ কেয়ার অ্যান্ড সাপোর্ট সেন্টার বলে কিছু অফিস খোলা আছে, এবং সাব ডিভিশন লিগ্যাল সার্ভিস কমিটি, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, রাজ্যের লেভেলে ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি, এবং রাজ্যের বাইরে নালসা মানে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি, যার ক্ষমতায় আছে আমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, উনি দেখা নালসার দেখাশোনা করেন। তো এইভাবে স্তরে স্তরে আমাদের আইনি পরিষেবা দেওয়া আছে, এবং সেখানে পিএলবি প্যানেল লয়ার নিয়োগ করা আছে। যদি কারো কোনো বিষয়ে অসুবিধা হয়, তারা সেখানে যোগাযোগ করলে আইনি পরিষেবা দেওয়া হয়, বা কোনো বিষয় নিয়ে সমস্যা হলে পারিবারিক থেকে শুরু করে জমি জমা বা মারামারি এরকম যদি কোনো ঘটনা থাকে, তারা সেখানে যোগাযোগ করলে তাদেরকে পরামর্শ দেওয়া হয়, এবং সেটাও বিনামূল্যে। পরবর্তীতে যদি তাদের সমস্যার সমাধান না হয়, তাহলে সেই বিষয়টাকে আদালতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, এবং যাতে সবাই রিলিফ পায়, টাকার অভাবে যাতে কেউ ন্যায় থেকে বঞ্চিত না হয়, তার জন্য তাদেরকে ফ্রি লিগ্যাল এইডও দেওয়া হয়। এছাড়া বিভিন্ন বিষয়ে বিভিন্ন স্কিম, নতুন নতুন স্কিম হচ্ছে, বা আমাদের পুরুষ বলুন নারী বলুন সবার জন্য কী কী নতুন নতুন সুযোগ সুবিধা হয়েছে, বা কী কী নতুন নতুন আইন হচ্ছে, সেগুলি নিয়েও সেখানে আলোচনা করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের শহর অঞ্চলে এরকম কোনো যদি সেমিনার বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, সেখানে মহিলারা উপস্থিতির হার খুবই নগণ্য থাকে। যদিও বেশিরভাগ মহিলারা বিভিন্ন অত্যাচারের শিকার হন, কিন্তু তারা এগুলি অ্যাটেন্ড করেন না, তাদের কী সুযোগ আছে, কী অধিকার আছে সেগুলি তারা জানতে চান না। যখনই তাদের উপর কোনো প্রবলেম আসে, তখনই তারা আসবে,
1: নতুবা দরকার নেই, শুধু আমার সমস্যা হলেই আমি যাব, অন্যের সমস্যায় আমার যাওয়ার দরকার নেই, এরকম মানসিকতা আমাদের মধ্যে রয়েছে।
0: এই মানসিকতার জন্য আজকে আমাদের সমাজটা এত পিছিয়ে আছে। আমি বলবো আমাদের মধ্যে আগের মতো সেই মানবতা বোধটা আমাদের খুব কমে গেছে। পাশের বাড়ির সঙ্গে আমাদের এখন দেখা যায় যে পাশের বাড়ির লোক আছে কি নেই, কে আছে সেটাও অনেকে, এত বিজি লাইফ আমাদের যে সেটাও জানি না। কেউ এসে জিজ্ঞেস করলে পাড়ার ও মুখকে চিনেন, ওনার বাড়িটা চিনেন, বলতে পারবো না, এরকম অবস্থা এখন।
1: সত্যি ওই দিন একটা লেখা পড়ছিলাম, তার মধ্যে লেখা সম্পর্কের ব্যাখ্যা দিচ্ছেন, তো বলছেন যে আগে যখন লোক বাড়িতে আত্মীয় স্বজন আসতো, তখন দেখা যেত যে হয়তো গাছের পাতা মানে খাবার দেওয়া হতো, কিন্তু তখন সম্পর্কগুলো ছিল পাতার মতোই সবুজ ছিল, তারপর আস্তে আস্তে মাটি এলো, সম্পর্কগুলো মাটির সাথে মিশে গেল, আস্তে আস্তে যেতে যেতে একটা সময় এলো যে এখন আমরা ওয়ান টাইম ইউজ করি, তো সম্পর্কগুলো হয়ে গেছে যখন দরকার তখন ব্যবহার, যখন নেই ছুঁড়ে ফেলে দাও।
0: হ্যাঁ,
1: তো এরকম আসলে আমাদের মানসিকতার অনেক পরিবর্তন হয়ে গেছে, সেই জন্যই হয়তো সমস্যা বাড়ছে আরও।
0: যেমন দেখুন না, আমরা পথ দিয়ে চলছি, চলতে গিয়ে যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখবেন বেশিরভাগ লোক এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, বলবে এখানে যদি আমি কিছু করতে যাই তাহলে পুলিশ কেস হবে, আমাকে সাক্ষী ডাকবে, উল্টো আমাকে ফাঁসিয়ে দিতে পারে, এরকম ধারণা মানুষের মধ্যে। ওই লোকটার জায়গায় যদি নিজের বাড়ির কোনো একজন লোক পড়ে থাকতো, পারতো লোকটা ওই লোকটাকে সাহায্য না করে? সেই মানবিকতাটা আমাদের মধ্যে কমে আসছে। পাশাপাশি আমরা মহিলাদেরকে অনেক সময় নগণ্যভাবে, অনেক পুরুষ আছেন যারা বলেন যে না ওরা তো কী করবে, রান্না করবে, বাচ্চা সামলাবে, আর কী করবে। মহিলারা যে আরও ক্ষমতা আছে, তাদের যে পরিবারের পাশাপাশি তারা সংসার ধর্ম পালন করার পাশাপাশি যে সমাজের মধ্যে অনেক দিক আছে তারা সেটা সামলাতে পারবে, সেটা অনেক পুরুষ মানতে রাজি না, যার জন্য মহিলারা এখনও পিছিয়ে আছে। আর মহিলাদের মধ্যেও কিছু মহিলা আছেন যারা এই সচেতনতা, এই বুটটুকু তাদের মধ্যে নেই যে আমরাও কিছু করতে পারবো। তবু খুশি হই যখন দেখি যে একজন পুলিশ আধিকারিক, একজন আমাদের জেলা মহিলা, বা একজন অফিসার একজন মহিলা, একজন কাজ করছেন অফিসে উনিও মহিলা, এবং

0: বিভিন্নভাবে বিভিন্ন দিক নৈপুণ্যতার সঙ্গে কাজ করছেন, তখন গর্ববোধ করি যে না, এখন মহিলারা বুঝতে শিখেছে বা রিয়েলাইজ করছে। কিন্তু যারা রিয়েলাইজ করেনি, যারা এখনও সেটা বুঝছেন না, তাদের কাছে আমার অনুরোধ যে মহিলা পুরুষ, মেয়ে ছেলে বা নাতি নাতনি দুজনই সমান অধিকার, এবং সেই বুটটা যেদিন আমাদের সবার মধ্যে এসে পড়বে, সেদিনেই এই আমাদের যে প্রোগ্রামগুলি, এই যে মহিলা মহল থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান সেমিনার, সেগুলির সার্থকতা আসবে।
1: একদম সত্যি। আর যেদিন সেই সবাই সমান বুঝবে, সেই দিনই বৈষম্যের কথা আর বলতেই হবে না। আপনার কাছ থেকে আমরা অনেক অনেক কিছু আজ জানলাম। ঘড়ি কাঁটা বলছে, সময় প্রায় শেষ, তাই অনেক কিছু জানার ইচ্ছে থাকা সত্ত্বেও আজকের আসর থেকে উঠতে হবে। তবে আগামী আসরে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের আসরে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ।

এতক্ষণ শুনছিলেন মহিলা মহল অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন ইন্দ্রনীল সেনের কণ্ঠে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন ইন্দ্রনীল সেনের কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী সুস্মিতা গোস্বামী।

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলা শহর। জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। ছটায় ঘর গৃহস্থের আসরে শুনবেন রবিবারের আড্ডা।

বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। 9:35 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 লোকগীতি। 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সেই সাথে ICC ওমেন্স T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 ইন্ডিয়া ভার্সাস অস্ট্রেলিয়ার খেলাটি নিউজ অন AIR অ্যাপে শুনতে পাবেন।

0: সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম আজকের ঘর গৃহস্থীর আসর। আজ রয়েছে আড্ডা।
1: আমরা কয়েকটা দিন বিশ্রাম করছি, বিশ্রাম বলতে মানে ক্ষেত গৃহস্থীর কাজে গেছি না, কিন্তু ক্ষেতের যে ফসল আছে বা অন্যান্য

0: যে জিনিসপত্র আছে এগুলি আমরা খুব যত্নার্থে করিয়া রক্ষণাবেক্ষণ করছি। আপনার আর খেতে আইয়া ঢুকিয়া আমরা অক্ষণ যে জায়গার দাঁড়াইছি এটা এসে বাঁশঝাড়ের ঠিক নিচের মধ্যে দাঁড়াইছি, জায়গাটা তো বিলাসপুর নি,
1: বিলাসপুর পঞ্চায়েত গ্রাম হয়েছে পেচারডোহর।
0: বাঁশ যেভাবে ফসছে এবং বাঁশের মধ্যে কি তখন ফেঁসা উঁচা পাওয়া যায়নি না পাওয়া যায়
1: না? না কিছু পাওয়া যায় না, পাওয়া যায় না, দেখা তো যায় না, এখন থাকতেও পারে কিন্তু পাওয়া যায় না।
0: আচ্ছা, ওখানে জিগাই আপনারা তো একটা প্রস্থ ধান লাগানি শেষ করলেছেন, আউশ শেষ
1: দাদা,
0: এবং আউশ শেষ করিয়া আপনারা রবি মরশুমের দিকে ধীরে ধীরে অগ্রসর হইবেন। ওহন জিগাই খেতে কিতা কিতা আছে আর কি কি অবস্থা চলছে এখন?
1: এখন তো আমরা তো আউশ ধান লাগাইয়া শেষ, এখন তো মোটামুটি এখন তো তিন মাস ধরিয়া দাদা যে বৃষ্টি দের ডেইলি একদিন মতো বাদ নাই দিতে আছে দিতে আছে। আর তো আমরা আমি লাগাইছি রামাই চেকপুয়া লাগাইছি, শশা লাগাইছি, আদেরস লাগাইছি, লাগানি ওখান থাকি যে বৃষ্টির দের, এখন তো দের আর কোন কামদারে যেদিন করাম ওদিন বৃষ্টি পরে, এখন পর্যন্ত মানে গাছে ভরি গেছে গিয়া।
0: আচ্ছা না কইয়ার যে আগে তো একটা সময় আমরা বৃষ্টির লাগিয়া আক্ষেপ করছি, বৃষ্টি না হইলে ক্ষেত গৃহস্থ হয় না, জলসেচের ব্যবস্থা করার লাগিয়া বিভিন্ন রকমের ইয়ে করছি। আপনার যে এই যে এক পাওয়া রামাইশ, এই রামাইশের উৎপাদন কেমন?
1: এখন তো লাগাইছি ওখান থেকে দাদা কোনো যে খানিও নাই, আর সারটো না, খালি গোবর গুড়িত কাঁচা গোবর।
0: আচ্ছা,
1: গরু আছে, চার পাঁচটা গরু আছে।
0: আচ্ছা,
1: সকালে নেরাম গামলা দিয়া নিয়া, এখন তো খালি মধ্যের গাছ আর দিয়ে তুলিয়া খালি দেরাম গোবর, কাঁচা গোবর গুড়ি দেরাম, আর তো কোনো খানি উনি সিস্টেমই নাই।
0: আচ্ছা,
1: যে বৃষ্টির দেড় অনুমত দিতে আছে।
0: আচ্ছা, কাঁচা গোবর যে গাছের গুড়া দিন এতে গাছের কোন রকমের অসুবিধা
1: না? এখন তো গাছ তো বড়ই গেছে গি, মাল রামাই দরাম বইছে, সরা দরাম বইছে, আর বৃষ্টি দিতে দিতে যে কুট দিছিলাম শিকড় সব উপরে বাইরে গেছে গিয়া।
0: ওহন জিগাই আপনারা মেন রোড থেকে যখন ক্ষেত ঢুকই এই জায়গার যে এত গাড়া, কিভাবে আপনারা গরু নিন, কিভাবে পাওয়ার টেলার নিন, আর কিভাবে মাঠের উৎপাদিত ফসল এখানে আনিয়া তুলেন এই গাড়াটা?
1: দাদা মেন কথা হইছে এখন তো বর্ষা সিজন, এখন তো আমরা যে রাস্তা থাকি যে ডাউন ওখান তো সব জল লামে, আর সরো থাকি যে জল মানে মধ্যে তো উষা আছে।
0: আচ্ছা,
1: আর জল যখন লামিয়া আর ওদিক থাকি ওদিকে জল যায়,
0: খাল নি?
1: হ্যাঁ, না খাল না, এটা যে ও
0: উতলা জল,
1: উতলা উতলাও নাই।
0: আচ্ছা,
1: এটা মানে নিচে জায়গা তো।
0: আচ্ছা,
1: এখন তো জল যেহেতু বৃষ্টি আইলে প্লাট আইলে জল যায়, মানে আওয়া যাওয়া করে,
0: ও যার কারণে এখানে এখানে একটা যদি আপনারা অস্থায়ী ভাবে বাঁশের হাকম দিতে পারতেন তাহলে মনে হয় ভালো হইল না।
1: হাকম তো দাদা এখন তো গরু আছে, আর এখন তো
0: হাকম দিয়া তো গরু নেওয়া যাইত
1: না, নেওয়া যায় না, আর নিলেও এটা কেউ যাইতেও পারে না, বয়স্করা তো যাইতেও পারে না, এটা আরো স্লিপ করে পড়ে গেলে তো আরো
0: বিপদ,
1: আরো বিপদ
0: না। আমি খুঁজি আর যে ছাগল হইলে হয়তো আগে ছাগল কিন্তু যাইতে পারে একটা বাসের উপরে দিয়ে, কিন্তু গরুর পক্ষে সম্ভব নাই, ছাগলের ওজনও কম। ওহন আপনারা রে জিগাই যে আপনারা যে এখান থেকে সবজি পাতি বাজারে লইয়া যান, বর্তমানে রামাইশ শশা এটা কত টাকা কেজি দরে বিক্রি?
1: এখন তো আমি নিছিলাম ও দুই দিন আগে।
0: আচ্ছা,
1: কৈলাস পাঞ্চকি বাজার সুশান্ত পাল আরো নিছিলাম, নিয়ে এখন তো শশা বিশ টাকা, আঠারো টাকা, পনেরো টাকা পাইকারি যাই।
0: আচ্ছা,
1: আর আমরা বাজারেও তো চল্লিশ টাকা, তিরিশ টাকা দলুগাও।
0: আচ্ছা,
1: আর এক কেজি বেচলাই, দুই কেজি বেচলাই, আর পরে তো আর কেউ জিগাই না।
0: আচ্ছা,
1: আর পরে আরেকবার ফিরি আনা লাগে বাড়ির
0: না। এখন মোটামুটি কত কেজি উৎপাদন আপনারা?
1: এখন তো কালকে আমরা দলুগাও বাজার গেছে, কালকে মোটামুটি বিশ পঁচিশ কেজি শশা বাইর হয়েছে
0: বিক্রি করতে পারছে।
1: পার্সি প্রথমে বেচলাম চল্লিশ টাকা, আর পরে দি বেচলাম তিরিশ টাকা, পরে দি বিশ টাকা করে বেচিয়া কোনো মতে
0: সারাইয়াছেন।
1: আর রামাই নিছিলাম দশ কেজি।
0: আচ্ছা,
1: দশ কেজি পাঁচশো বিশ করে কেজি চল্লিশ করে বেশি আইলাম।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: আর ডেরেস তো এখন আপাতত ডেরেস কিছু রেট আছে, ডেরেস মোটামুটি এখন ষাট টাকা যায়।
0: আচ্ছা,
1: পাঁচশো তিরিশ করিয়া পাঁচ কেজি না না চার কেজি নিছিলাম।
0: আচ্ছা,
1: মোটামুটি চলে।
0: আচ্ছা, গ্রামীণ বাজারে অর্থাৎ ডলুগাঁও বাজারে নিলে আপনারা লাভ পাইন, না।

0: ইয়ে তিনিলে আপনারা লাভ পাই না পানি চকি বাজার
1: দাদা মেইন কথা হচ্ছে আমরা তো বেশি মাল বাই তুই দলুয়াও তো বেশি মাল নিয়ে তো আমরা মানে আমরা তো এখন তো একলা তো নিজে নিলে তো দুইশো টাকা দেওয়া লাগে যদি চার পাঁচজন আমরা তো থোড়া থোড়া মাল আছে কাইনেরও দাদারও আছে কাকরও আছে নিলে মোটামুটি বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা দিলে আমরা মোটামুটি রুস পুষে যাই এখন তো
0: দুইশো টাকা হইলে কিন্তু বিরাট টাকা দুইশো টাকা দিয়ে আপনি মালটা লইয়া গেলেন এরপরে তো আইতে সময় আবার টুকটুকে আইতে আবার সময় আপনি তো মানে নিজে আইলা সেখানে ভাড়া কত লাগে
1: এখন তো কাকু যদি যে টুকটুকে যায় ও টুকটুকে যদি কিছু বইয়া যদি আইলে তারা লাগে না যদি তুমি যদি মাল বেশি লাইলাই ফট করে আইলাই কইলে তুমি যদি এক্সট্রাকে আইলে তো চল্লিশ পঞ্চাশ টাকা লাগে
0: ও মানে চল্লিশ পঞ্চাশ টাকার নিচে এখানে
1: না পেশা আমরা আমরা মেন কই চাই যে কথা হইছে কৈলাস চাকি দলু ত্রিশ টাকা লাগে বারা
0: আচ্ছা
1: আর যদি দলু তাই পেশা ধরাই তারও দশ টাকা লাগে
0: আমি কইয়ার যে এই যে টুকটুকে যে আপনারা যান মনে করেন আপনি গাছের টমেটোই আগামী দিন হয়তো টমেটো নিয়ে যাই কিন্তু আপনার পেচার ডহর এই জায়গাটা ডলুগাঁয়ের পরে এখানে ওই যে মুক্তা চাষের একটা পুষ্করণীর মধ্যে দেখলাম মুক্তা চাষের একটা ব্যবস্থা এর পরের রাস্তাটা মোটামুটি একটু বাইরে আছে আপনারা এই জায়গার রাস্তাটাও মোটামুটি সুন্দর আছে কিন্তু এখান থেকে পেচার ডহর থেকে ডলুগাঁয়ের রাস্তার যখন আপনি উঠবা একদম বীরচন্দ্রনগর পর্যন্ত যে রাস্তার অবস্থা টুকটুকই হইন আর গাড়িও হইন আর সাইকেলেই হইন যেভাবেই আপনি মালটা লইয়া যান না কেন রাস্তার যে দুরবস্থা এতে কিন্তু ঝাঁকড়ায় অনেক ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে
1: বউটা তো ক্ষতি তো আর যে জাকরণে আমরা তো টুকটুকে ভরিয়ে মাল নেই অসময় একক সময় ওই যাই জাকরণে মাল পরিয়েও যাই
0: আচ্ছা
1: পরিয়েও যাই আমরা তো তের পাই না এরপরে গিয়া
0: উজার পড়তে সময় কমে যায়
1: দাদা আমি একদিন গেছিলাম গিয়া যে একটু যাওয়ার পরে আমার হেলাও নিছিলাম এক গাড়ি আমি হেলাও নিছিলাম হেলাও নেওয়ার পরে তো অর্ধেক পড়ে গেছে তিন চারটা পড়ে গেছে গি তারপরে বাইক একজনে আয়া স্পিডে আয়া দাঁড়াও দাঁড়াও কইছে আমারে কইছে কোয়ার পরে তোমার তো লাউন পড়ে গেছে কইছে পড়ে গেছে কইছে তারপরে আরেকবার গাড়ি থামাইয়া তারপরে আরেকবার লাউন লইয়া
0: একটা লাউ যদি ফরে একটা লাউ কিন্তু আপনার পঞ্চাশ টাকা নাই বা ষাট টাকা নাই আর লাউটা ফরিয়া যদি ফাটি যাইতে গিয়া পারে তো পুরাটাই বিনাশ আচ্ছা রাস্তার ব্যাপারে আপনারা কোন সময় কথা কইছেন না আপনারা যে ধরেন মানুষের লেগে দলুগায় রাস্তা লইয়া কথা কই না
1: দাদা এখন তো রাস্তা তো আমরা তো কইতে কইতে আমরা তো হয়ে গেছি কারণ তো ও তো মেইন রাস্তা পিডাব্লিউ রাস্তায় তো আমরা তো কইয়া তো
0: মানে বাটাবাটি করতে করতে ইয়ে হয় না আচ্ছা আমার সামনে যে একটা গাছ কাটা দেখে এটা কিন্তু ঝড়ে ফুড়ি গেছিল কাটছে নি না এমনি
1: দাদা এটা তো যে কয়েক মাস আগে একটা যে বাতাস দিছে তুফান দিছে ও জায়গা পড়ছে আরো আমরার আশেপাশে বহুত গাছ পড়ছে
0: আচ্ছা
1: তো মানে মেইন রাস্তা পেশা ধরে তারপরে তারা ইয়া যে পঞ্চায়েত থাকি মানুষ লইয়া ইয়াতে তারা দিয়ে কাটানি হয়েছে
0: আচ্ছা অহন কই যে বন্যার সময় জল কারণ মাঝে মাঝেই দক্ষিণ তকিয়া বাতাসদের আর দক্ষিণের বাতাসে কিন্তু এই সময়টা যদি চলে তাইলে কিন্তু অনেক সময় বন্যা হওয়ার সম্ভাবনা থাকে জিজ্ঞাসা যে এই যে বন্যা টন্যা হইলে পরে আপনার ফসলের কিরকম সুবিধা অসুবিধা হয়
1: দাদা আমরা তো বন্যা তো হয়েছি কয় সালে হয়েছিল
0: আঠারো
1: দুই হাজার আঠারো সালে হয়েছিল আমরা তো পুরো একবার আমরা ওই তো পুরো একবার রাস্তার উপরে জল হয়ে গেছি আমরা ওই তো সন্ধ্যার সময় গেছিলাম কি এখন তো গরু একবারে রাস্তার এ সাই থাকি সচাই জল যাওয়া আরম্ভ হয়েছে
0: আচ্ছা
1: যাওয়া আরম্ভ হয়েছে আমরা তো কমি যাইব আমরা তো বাইরে থেকে বাইরে হয়েছি না আটটা দেখি সন্ধ্যার সময় দেখি আর আমরা তো আর উপায় নাই তারপর আমরা গেছি গরু নিচে আমরা যে পেশাদার স্কুল আছে স্কুল থেকে মেইন রাস্তা আছে হদিকে হদিকে আমরা নিচে নিয়া ও মেইন রাস্তা

0: মধ্যে রাখছে গিয়া নিতে সময় কয়েক রাত আমরা তো গরু সবাই বাসিয়াও গেছিল গিয়া বহুত মানুষের বাসিয়াও গেছে গিয়া আর ঠেঙ্গও বাংছে গরুর।
1: আচ্ছা কয়টা গরু আছে আপনার ব্যক্তিগত?
0: আমার তো জার্সি গাই দুইটা আছে।
1: আচ্ছা
0: আরো বাচ্চা দিছে দুইটা, আরো দেখি দুইটা আছে, আমরা ছয়টা গরু টোটাল আছে।
1: আপনার একটা জিনিস খুব ভালো লাগে, এই সমস্ত গ্রামে আইলে আগে কিন্তু দেখা যাইত গরু বাছুর আরো বেশি আছিল, আর অহন কেউ কেউ জায়গা বাসার অভাবে কিন্তু গরু পালন কমাই দিছিল। আপনার এই সমস্ত অঞ্চলে হাঁস মুরগের পালন কিন্তু নাই, কিন্তু প্রত্যেক বাড়িতেই খবর করলে একটা দুইটা গরু থাকবো, আর সেই গরুর গোবর অবশ্যই ক্ষেতের মধ্যে প্রয়োগ করেন। হ্যাঁ দুধের কিরকম যোগান হয়? বাড়ির সব লাগি যায় না দোকানে নিয়ে বিক্রি করেন?
0: আমরা তো গোস আছে, আমরা তো এখন অন্য তো কোন গোস নাই, আমরা জ্বলাই থাকি আই।
1: আচ্ছা
0: পূর্ব জ্বলাই থাকি আইয়া গোসে আই আমরা থাকি লইয়া যাই
1: নদী ভাই। আচ্ছা
0: খুব সকালে আইয়া দশটা বাজতেছে আমরা দুধ খিরাইব।
1: আচ্ছা
0: না দুধ খিরাইয়া দোকানে নিলে একটা সময় দরকার, আমরা তো সময় তো নাই, আমরা আবার দুধ বেশি 38 টাকা করি।
1: 38 টাকা? হ্যাঁ আর বাজারে নিয়ে তারা বিক্রি করে খুব সম্ভব মানুষের বাড়ির বাড়ি যদি দেয়। আচ্ছা যাই হোক যা পাওয়া যায়, দুধ বিক্রি করিয়া গরুর খাবারের যোগান হয়নি না হয় না?
0: এখন তো আমরা তো এখন গুসারা কইলে তখন আমরাও তো একটা হাজিরা আছে, আমরা তো একটা আছে, খালি তোমরা যদি 60-70টা দিলে তো আমরা তো তারা তো পড়তা পড়তো নাই।
1: আপনার বাড়িতে আইব দুধ আইব এখানে আরো একটা টাকার ব্যাপার থাকে তো না হই আর যে গরুর যে খাবার লাগে এটা কি তা পুষায়নি না?
0: আমরা তো এখন পেশার ধর যে গ্রাম আছে কোন গাছের অভাব তো নাই।
1: আচ্ছা
0: আর কুড়া তো বেশি লাগে না, আমরা কুড়া যদি ধান সব আমরা বাড়ির ধান ক্ষেত এই পেশাদার অঞ্চল তো সব কৃষি অঞ্চল, আর তো সিজনে দেখবাই গাছের দিয়ে এখনো এবুল গাছ আছে।
1: আচ্ছা
0: আমরা গরুর কোন সমস্যা নাই,
1: সমস্যা নাই। ঘাস যখন তুলেন ঘাসটা কি ধুইয়া টুইয়া খাবাইন নিনা ঘাস তুললাম আনিয়া দিলে?
0: না না এখন তো আমরা গাছ তো ক্ষেতের মধ্যে একা দেড়া গাছ লম্বা লম্বা, আমরা আপাতত এখন তো গাছ কোনো দোয়া লাগে না, খালি কাছি দিয়ে কাটিয়া আনে গরু।
1: আমি আপনারা অনুরোধ করি যে ইয়ার যেহেতু সম্পদ আপনার আর এই সম্পদের উপর নির্ভর করিয়া আরো না হয় হাজার খানেক শিশু বাঁচিয়া রইছে, কারণ শিশুর পুষ্টিকর খাদ্য কিন্তু দুধ, আর বয়স্করারও দুধ কিন্তু পুষ্টিকর খাদ্য, আর বাড়িতে দুধ থাকলে পরে সবাই যদি 250 গ্রাম বা মোটামুটি এক গ্লাস দুধ প্রতিদিন খাইতে পারে তার শরীর স্বাস্থ্য কিন্তু সুস্থ থাকবো। কেনেকই আর যে অনেক সময় দেখা যায় যে ঘাসের মধ্যে মানে কৃমির যে ডিম এটা লাগা থাকে বা শামুকের ডিম বা বিভিন্ন রকমের পোকা টোকা থাকতে পারে, গরুও তো আর এটা বুঝতে না খাই দিব। সুতরাং আপনার কাছে অনুরোধ করি যে আর একটু কষ্ট করিয়া ঘাসটিরে ভালোভাবে ধুইয়া এরপরে তারা খাওয়াইবেন, তাতে করিয়া আরো বেশি তারা সুস্থ থাকবো। অহন দাদার কাছে যাই আর দাদারে জিগাই যে আপনার কিটা ক্ষেত গৃহস্থী পেশান?
2: আমি তো প্রায় আমার বিয়া হয়েছে তো 24 বছর হয়ে গেছে।
1: আচ্ছা
2: বিয়ার আমার 10 বছর আগে থেকে আমি ক্ষেত
1: মানে 12-14 বছর থাকি আপনি হয়তো ওই ধরনের ক্ষেত গৃহস্থী করেন?
2: 15-16 বছর।
1: পড়াশোনা কতটুকু করছেন?
2: আমি তো বেশি পড়াশোনা করছি না, ক্লাস 9 পর্যন্ত পড়ছি মাত্র।
1: এরপরে বাদ দিলেছেন?
2: এরপরে বাদ দিলেছি।
1: বাদ দিলেছেন কি তার লেগে? পারিবারিক কারণ না?
2: পারিবারিক কারণ,
1: পারিবারিক কারণে। বর্তমান সময়ে আপনার আর এই গ্রামের মধ্যে শিক্ষিতের হার কিরকম?
2: 50% শিক্ষিত আছে।
1: 50% না আরো বেশি হইব বর্তমানে তো?
0: আরো বেশি আছে,
1: আরো বেশি হওয়ার সম্ভাবনা। আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করি আর যে একটা সময় আমরা কাটাইয়া আইছি, অহন এটা শেষ হয়ে গেছে গিয়া অম্বুবাচীর সময় আপনারা বা আমরা যারা ক্ষেত গৃহস্থের সঙ্গে জড়িত কৃষক সমাজ যেটা, আমরা কিন্তু কেউ মাঠে গেছি না, হাল দল বাইছি না, পাওয়ার টিলারও বাইছি না। আপনি যখন ছোট আসলা আপনার বাবা ঠাকুর দাদার লগে যখন ক্ষেত গৃহস্থিতে দায়িতা তখন আপনারা বাড়িতে কয়টা বলদ আছে?
2: হ্যাঁ এ সময় আমরা বলদ আছে।

0: গাই আসিল চারটা, গরু গাই, তারপরে হাল বাবার দামা আসিল দুইটা, বড় বড় ওইটা।
1: আচ্ছা, বৈশের হালও আসিল নি?
0: এরপরে গরুর হাল ইটি বেচার পরে বৈশের হাল কিনছি।
1: আচ্ছা,
0: এটা বৈশের হাল কিনার পরে আমার, আমি উপযুক্ত হয়েছি, আমি হাল বাবা আরম্ভ করছি।
1: আচ্ছা, তখন বৈশের হাল আসিল
0: না? এখন নাই।
1: আচ্ছা, আলু খেতে আপনারা বা যে কোনো ক্ষেতের মধ্যে আপনার কাছ থেকে আমরা শুনছি যে পাওয়ার টিলারে যতই চাষ করুক না কেন, আমরা যদি গরু দিয়া হাল না বাই বা মহিষ দিয়া যদি হাল না বাই, মাটিটা কিন্তু সঠিকভাবে ফসে না বা
0: সঠিকভাবে
1: হয় না। তো ওখান যে আপনারা যে সম্পূর্ণরূপে হাল বাদ দিলেই না, হ্যাঁ, সময় বাঁচানির লাগিয়া পরিশ্রম বাঁচলো, এতে করিয়া আপনার চাষবাসে কিরকম সুবিধা অসুবিধা আমরা একটু বিস্তারিত ভাবে বলুন।
0: আমরা যে সময় গরু বা বৈশের হাল আছে এ সময় চাষ করতাম, যে গরু বা বৈশের লইয়া চাষ করতাম, এ সময় যেভাবে ফলন হইত এর তুলনামূলক 70% ফলন হয় না।
1: আচ্ছা,
0: কীটালাই হয় না, মানে গরুর চাষে আর ট্রেক্টর চাষে রাত দিন দফা। তারপরে এখন একটু ফলন হওয়ার কারণটা কীটা, এখন মানে সার দিয়া মানুষের পুরা রোগ সৃষ্টি করলে, পুরা একদম বেতাল অবস্থা করলে, সার ওষুধ দিতে দিতে ওই এর লাগি মানে কিছু একটা ফলন হয়।
1: লগে আরেকটা জিনিসও আছে, উন্নত মানের বীজ। কিন্তু বর্তমান সময়ে আমি এই বছর যেটা লক্ষ্য করলাম যে আমরার বাজারে, আমরার পানিচুকি বাজারের কথায় কইয়া অন্য বাজারের কথা কইয়া মানে কইতে পারি না, আগে যে হাইব্রিডের একটা ঝিঙ্গা কত পাতা বাইরে ঝিঙ্গা ধরা আরম্ভ হইত, এই ঝিঙ্গা কিন্তু এই বছর কিন্তু বেশি পরিমাণে লক্ষ্য করা যায় না। দেশি ঝিঙ্গার প্রতি মানুষ কিন্তু আবার আইয়া ঢুকছে। এত বছর ধরে আমরা যে চাষ করিয়া কোন সময় আপনারা আপনার জমির মাটিটা পরীক্ষা করাইছেন নি বা পরীক্ষা করার কথা কেউ কইছেনি বা কোন সময় কেউ আইয়া কইছেনি যে তোমার জমির মাটিটা দাও বা আমরা তো এরকম পরীক্ষা করা লাগে, এই ধরনের কোনো কিছু হয়েছে?
0: আজকে 5-7 বছর আগে এক সেক্টর আইছিল।
1: আচ্ছা,
0: আওয়ার পরে আইয়া কইছিল একবার, তোমার জমির মাটি অল্প অল্প দেও, আমরা পরীক্ষা করিয়া দেখি।
1: আচ্ছা,
0: তারপরে কেরিবেগ লই অল্প নিয়ম মাটির দিলাম, দেওয়ার পরে আইসন রেজাল্টও জানাইছেন।
1: আচ্ছা,
0: ভালো হয়েছে নি, খারাপ হয়েছে নি, কিটা হয়েছে নি, রেজাল্টও জানাইছে না, আইসব দিও মোলানো রয়েছে।
1: মাটিটা যে আপনি যে দিছেন, কিভাবে মাটিটা দিচ্ছেন আমার এখন না?
0: মাটিটা দিছি যে উপরে উপরে গাছ ইটি কোটাল লই অল্প চাষিয়া গাছ ইটি ফালাইয়া নিচে থাকি, মানে
1: আস্থা জমির থেকে লইছেন না খালি একটা জায়গার থেকে লইছেন?
0: এটা ও জমির থেকে অল্প, হ জমির থেকে অল্প, মানে অল্প অল্প করি তিন চার জায়গার থেকে না।
1: আপনারা আশা করি আমরা অনুষ্ঠানে শুনছেন মাটি পরীক্ষার ব্যবস্থা, আপনার জমির চারি কোণার তাকিয়া কুদালের মানে ভি করিয়া যেরকম মাটি উঠে, এরকম মাটি মাঝখানের মাটি চারিকোণার মাটি সবটি নইয়া একসঙ্গে ভালোভাবে মিশাইয়া একটু ছায়া রৌদ্র লাগে না যাতে এই সমস্ত জায়গাতে ভালোভাবে মিশাইয়া এটারে ভাগ করিয়া মানে 4-5 বার ভাগ করিয়া অল্প 250 পরিমাণ মাটি কিন্তু নেওয়ার কথা। কারণ আপনি মাঝখান থেকে যদি মাটি নিন তাইলে এটার মধ্যে কীটা আছে আস্থা জমিতে কীটা আছে ফটকিরা বোঝা যেত না। আপনারা এখান থেকে তো ডলুগাঁও সেক্টর অফিস বেশি দূরে নাই, ডলুগাঁও সেক্টর অফিসে কিন্তু মাটি পরীক্ষার ব্যবস্থা আছে আছে। আপনারা নিজের উদ্যোগে যখন শুকা মরশুম আইব তখন আপনারা এটা নিয়ে পরীক্ষা করবে বা কেন কইলাম যে আপনার মাটিতে হয়তো বোরনের অভাব আছে বা ফসফরাসের অভাব আছে বা পটাশের অভাব আছে, আপনি যদি শুধু শুধু অন্য সার দেওয়া আরম্ভ করেন তাইলে কিন্তু আপনার গাইটের পয়সাটা খরচ হইল, অযথা পয়সাটা গেল গিয়া মানে আপনার কোনো লাভই হইল না। আর একটা সময় আছিল, আশা করি আপনি আমার সঙ্গে একমত হইবা, যে আমরা সার বলতেই ইউরিয়ারে বুঝতাম, প্লাস্টিকের কিসার মধ্যে সন্ধ্যার সময় বড় বস্তা লইয়া গেলাম আর প্লাস্টিকের কিসার মধ্যে অল্প অল্প করিয়া লইলাম আর ছিটিয়া ছিটিয়া দিলাম, দেখলাম আমরা গাছ খুব বড় হয়েছে, সুন্দর হয়েছে, সবুজ হয়েছে, এরপরে দেখা যায় ফুকে খাড় জুকে খাড় কোনো লাভ হয়নি, এটা কখনো আসেনি।
0: এখনো আছে, এটা
1: আছে
0: আছে এখনো।
1: এটা তো জমি নষ্ট হয়ে যায়,
0: জমি নষ্ট হয়ে যায় পুরা, ইউরিয়া সার দিলে জমি নষ্ট হয়ে যায়। এটা ঠিক আছে,
1: আচ্ছা।

0: এখন আপনি জমিটারে ঠিক করার লেগে কিতা কিতা কি কি সার প্রয়োগ করেন?
1: একমাত্র গোবর,
0: একমাত্র গোবর।
1: তাছাড়া তো আর কোন পদ্ধতি দেখলাম
0: দেখা যায় না। আগে আমরা বাবা ঠাকুর দাদা তারা বড় বড় হুক্কার মধ্যে তামাক খাইতা, যদিও তামাক স্বাস্থ্যের লাগিয়া খুব ক্ষতিকর, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা এটা জানি, যদিও বর্তমান সময়ে লক্ষ্য করা যায় আগের থেকে ধূমপায়ের সংখ্যা কিন্তু কমছে, কমছে না
1: কমছে, এটা পুরা মানে
0: 90% এর উপরে অনেক সময় দেখা যায় কমে গেছে গিয়া। কিন্তু অন্য জিনিস আমরা কিন্তু আয়া বেড়ে লেছে, এটা কিন্তু সঠিক নয়। সুতরাং আমরা অনুরোধ করি আর যে সব মানে নেশাই কিন্তু ত্যাগ করা উচিত। আমি হুক্কার প্রসঙ্গ আনলাম কিতার লাগিয়া, যে তারা যে হুক্কা খাইত, যে হুক্কার যে জল যেটা থাকত সেই জলটা একটা পাত্রের মধ্যে সঞ্চিত করিয়া রাখতা, এবং এটা শিম গাছ, রামাইশ গাছ, জিঙ্গা গাছ, কার্পুর গাছে চড়াইয়া চড়াইয়া দিতা। তো আপনারা ধানের চারা যখন তৈরি করেন, কোন সময় মাঞ্জিরায় আক্রমণ হয়েছিল?
1: মাঞ্জিরায় তো এটা মধ্যম মধ্যম মাঞ্জিরায় আক্রমণ করছে।
0: তখন আপনারা চা করেন?
1: দাঁড়ান,
0: তখন আপনারা কি চা করেন?
1: এর সময় আমরা ইউরিয়া সার কিছু অল্প অল্প পাতলা করে বাইন করে দিই, তারপরে গিয়া একটু কমে যায়।
0: এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল আপনারা করেন। আপনার এই দাদার বাড়িতে গরু আছে, আপনার বাড়িতে গরু আছে, আর আমরার প্রত্যেকের বাড়িতে প্লাস্টিকের বোতল আছে, হয় জলের বোতল থাকবো, নইলে তেলের বোতল থাকবো, নইলে প্লাস্টিকের একটা ড্রামইলো থাকবো। আপনারা গরুর দুধটা যখন নেন তখন অবশ্যই চেনা পাওয়া যায়, এই সেই চেনাটা আপনারা একটা প্লাস্টিকের পাত্র বা আপনারা বাড়িতে যদি মাটির কোনো কলস থাকিয়া থাকে সেই কলসের মধ্যে এটা নিয়া সুন্দর করিয়া এটা ঢেকা রাখবেন, তারপরে সেই পাঁচশো তেলের বোতল দিয়া বা যে কোনো পাঁচশো মাপনি যদি থাকে সেই পাঁচশো মাপনি দিয়া আপনারা মাফিয়া আট থেকে দশ লিটার জলের সঙ্গে মিশাইয়া আপনি এটা স্প্রে করবা। আর মাঞ্জিরা দমনের লাগিয়া আপনি পরীক্ষা করিয়া দেখবা যে সদ্য যে গোবর যেটা পাওয়া যায় সেই গোবর, গরম গোবর, ভোরবেলা উঠলে কিন্তু আমরা গরম গোবর পাই, সেই গোবরটা ভালোভাবে জলে গুলিয়া আপনি যদি স্প্রে মেশিনে ঢুকাইতে চান তাহলে ভালোভাবে ছাকতেইব, সিল্কের কাপড় দিয়ে ছাকলে সমস্ত গুঁড়া আটকাই যাব গিয়া, সেই গোবর গুলা জলটা আপনি দিয়া দেখুন যে আপনার মাঞ্জিরা চিরতরে বিনাশ হয়ে যাব গিয়া। আপনার ক্ষেতের মধ্যে মাঞ্জিরা থাকতো না, সঙ্গে আপনি যদি এই যে গরুর গোবর যেটা দিলাম এটার জলটাও কিন্তু মাটিতে ফললো, সারের কাজ করলো, এই জিনিসটা করবেন অযথা মানে এই সমস্ত জিনিস দিয়ান না। কীটনাশকের কিরকম ব্যবহার করেন, রাসায়নিক কীটনাশক?
1: না, এটা আমরা ব্যবহার করি না।
0: যে পোকা মাকড়ে আক্রমণ হলে কিটা করেন আপনারা?
1: ওর তো পোকা মাকড়ের ওষুধ আছে, বিজবান্ডারে যাই গিয়া কি পোকা লাগে এটা দেখাইমু, মোবাইলে ফটো তুললেন দেখাইমু, বা তারা আইয়া দেখবো, দেখার পরে বা যে কোনো একটা পোকা, মাকড় পোকা বা বিষা পোকা, এটার অনুপাতে তারা ওষুধ দিয়ে দিব, তারা আমরা
0: ওটার কথা তো কই আর, ওটা হচ্ছে গিয়া রাসায়নিক কীটনাশক, এটারে ওটার কথা কই আর, এটা কিন্তু ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ, এই জিনিসটা আপনারা দয়া করিয়া ব্যবহার করবা না। কারণ কি তা কই, এই রাসায়নিক কীটনাশক দেওয়া জিনিস আমরা কিন্তু সবাই খাইলে পরে আমরা শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিব, আর এই সমস্যা আমরা কিন্তু সবাই ভুক্তভোগী। বর্তমানে একবার খাইলে দুইবার খাওয়ার ইচ্ছা জাগে না, পেটের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা। সুতরাং রাসায়নিক কীটনাশক আমরা তাকিয়া দূরে সরিয়া যাইতেইব। আপনারা গরুর সেনা দিবেন, নিম গাছের যে পাতা পাওয়া যায় এটা নিবেন, এটা নিয়ে চেঁচিয়া এটার রস সংগ্রহ করিয়া দিবেন, তাইলে কিন্তু দেখবেন আপনার ফসল খাইলে পরে কারোর আর কোন রকমের সমস্যা দেখা দিতেন। কারণ যেহেতু আপনারা রাসায়নিক সার ব্যবহার করেন না, গোবর ব্যবহার করেন, সুতরাং আমি অনুরোধ করব আপনারা বাজারে গিয়া দোকান থেকে কোন রকমের রাসায়নিক কীটনাশক, দোকান থেকে রাসায়নিক কীটনাশক কিনুন, এখানের মধ্যে কিন্তু জৈব ওষুধ পাওয়া যায়, নিম বিষ পাওয়া যায়, এটা পাওয়া যায়, হিতা পাওয়া যায়। আচ্ছা, কোন সময় জমির মধ্যে ট্রাইকোডার্মা ভিডিডি, ট্রাইকোডার্মা হারজিনিয়াম এটা আপনারা প্রয়োগ করছেন?
1: না,
0: করছেন না। আচ্ছা, কীটশত্রু আক্রমণের লাগিয়া যে ট্র্যাপ পাওয়া যায় কেকের মতো, এটা জুলাই জুলাই দিচ্ছেন? ইটি দিচ্ছেন, ইটি দিয়ে কিরকম উপকার পাইছেন?
1: আমি তো ব্যবহার করছি না, সুশীলে ব্যবহার করছি।
0: আপনি কিরকম উপকার পাইছেন?
2: আমি তো দাদা বহুত উপকার পাইছি আমি।

0: বা জিঙ্গা লাগাইছিলাম এক পুয়া।
1: আচ্ছা,
0: আর এইটা দিলে মোটামুটি সকালে লাইনে দুইটা দুইটা করে দিছিল, এক পুয়াত মোটামুটি 15-20টা দিছিলাম।
1: কত টাকা খরচ হয়েছে, লাভ কিরকম হয়েছে?
0: লাভ তো বস্তু রয়েছে, এটা ওষুধের কীটনাশকের ওষুধ খুব

0: উপকার পাইছি আমি গতবার জিঙ্গা লাগাইছিল এক পোয়া
1: আচ্ছা
0: আর এইটা দিলে মোটামুটি সকালে লাইনে দুইটা দুইটা করে দিছিল এক পোয়ার মোটামুটি 15-20টা দিছিলাম
1: কত টাকা খরচ হয়েছে লাভ কিরকম হয়েছে
0: লাভ তো বস্তু রয়েছে এটা ঔষধের কীটনাশক ঔষধ খুব কম ব্যবহার হয়েছে
1: আচ্ছা
0: এটা আমরা ওটা দিয়া মোটামুটি মাসে কীটনাশক আমরা তো কৃষি বৈজ্ঞানিক কেন্দ্র থাকে গিয়া ট্রেনিং করিয়ে আইছি আমরা ওখান থাকি আর 12-13 জন একটা গ্রুপ আছে আমদার কৃষি বৈজ্ঞানিক কেন্দ্র সন্তইল আছিল অন্য গিয়ে আমদার ট্রেনিং করে আমরা জিনিসও পাইছি ড্রামও পাইছি আমদার আমরা বড় 85 লিটার ড্রামও দিছি আমদারে ওখান থেকে আমরা গোবর দিয়ে যে একটা ট্রেনিং আমরা করে আইছি নিম তেল আর কিতা পাতা দিয়া আমদার একটা গাছ বানাই দিছে তারাও গভর্নমেন্ট থেকে দিছে ওদের দিয়া পরে গোবর আর গরুর চেনা আমরা দিয়াও বালতি দিছে আমরা দিয়া নিম পাতা আর গোবর আর আমরা কিতা গরুর চেনা দিয়ে আমরা ট্রেনিং করাই দিছে আমরা তো শিখাইছে
1: আচ্ছা এই যে শিখছেন আমি অনুরোধ করবো আপনারা একটা খাতার মধ্যে যদি লিখিয়া রাখুন তাহলে কিন্তু কোনোদিনই আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না পরবর্তী সময় অন্যরাও কিন্তু এটা দেখিয়া শিখতে পারবো এই যে আপনারা উপকৃত হইলা আপনার ফসলটা হাইলে কিন্তু কারোর পেটের মধ্যে সমস্যা দেখা দিত
0: আমরা স্যার পশু পশু ক্ষেত্রে আমরা বৈজ্ঞানিক আমরা ব্যবহার হয়
1: আচ্ছা
0: গরু চেনা আজ তারা স্যার তারা যে কৃষি বৈজ্ঞানিক কেন্দ্র স্যার তারা আমরা দেখা দিছে আমরা অমতে আমরা দিয়ে আমরা ওষুধ মানুষের 10% করতে পারি কিন্তু আমরা 2% করি আমরা আমরা সব আমরা কৃষি বৈজ্ঞানিক কেন্দ্রে থাকি গিয়া বৈজ্ঞানিক খেতে আমরা বেশি হই
1: আচ্ছা কৃষি ক্ষেত্রে সবথেকে বড় যে জিনিসটা প্রয়োজন এবং আপনারা এই পেচারডোহর গ্রামটা কিন্তু রবি শস্যের লাগে খুবই বিখ্যাত আর এই রবি শস্যের বিভিন্ন রকমের ফসল কৈলাসহর বাজারে গেলে পরে পেচারডোহরের সবজি হইলে পরে কিন্তু মানুষের নিতে চায় কারণ আপনারা অনেক সময় কম রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন জলের কিরকম সুবিধা আপনার আছে আর এই যে আমি যে বিস্তীর্ণ জঙ্গল দেখিয়া এই জঙ্গলটার আপনারা কিভাবে কিতা করবেন
2: আমরা এই চরে তো আমরা তো অনেক সময় নদীর পলিমাটি ইয়া পরে
1: আচ্ছা
2: আমরা এখান তো অটোমেটিক নতুন পলিমাটিটা একটু উর্বর
1: আচ্ছা
2: এখানে আমরা রাসায়নিক সার তেমন একটা ব্যবহার করি না অনেক সময় ফসলের চাহিদা ইয়ে বুঝিয়া অল্প স্বল্প একটু ব্যবহার দিলে দেই দরকার না পড়লে দেই না কিন্তু জলসেচের লাগে আমরা নদী অবশ্য পাশে আছে যার ব্যক্তিগত পাম্প আছে এরা তো আরামে দিতে আছে কিন্তু একটু জলের লাগে আমরা একটু সমস্যা আছি কিন্তু আমরা অবশ্য মন্ত্রী মহোদয় কইয়া গেছে আমরা এই চরের লাগে জলসেচের ব্যবস্থা করিয়া
1: দিই এই চরে কতখানি জমি আছে
2: প্রচুর
1: হাজার খানি জমি এখানে তো যারা আছে সবাই কৃষিজীবী তো যতটুক আগে অনেকেই কিন্তু পড়াশোনা সঠিকভাবে করতে পারছে না বা গেছে না বা পারিবারিক কারণে যাইতে পারছে না স্কুল টিস্কুল থাকার কারণে বর্তমানে আপনারা এখানের যে শিশু যারা আছে তারা কিতা প্রত্যেকেই অঙ্গনবাড়ি স্কুল বা বালবাড়ি স্কুলে পড়তে যায়নি
2: হয়তো আমাদের পাশে একটা অঙ্গনবাড়ির সেন্টার আছে এখানে যায়
1: আচ্ছা আমি যে দেখি আর যে জঙ্গল যে জায়গাটার মধ্যে লাগছে দূরে আবার কলা বাগানও আছে
2: ওই কলা বাগানটা ব্যক্তিগত আমি নিজে করছি কলা বাগান
1: সফরি কলা নি
2: না সফরি কলা এবং লম্বি কলা
1: দুইটা কলা
2: দুইটা কলা
1: কিরকম বিক্রি করতে পারছে নহন
2: মোটামুটি এটা নতুন তো
1: আচ্ছা
2: মোটামুটি সপ্তাহে 2-3 দিন ধরে এরকম আয়ে
1: আচ্ছা
2: মাত্র এটা নতুন ফসল আইতে আছে
1: আচ্ছা না জিগে আর
2: যে আবার প্ল্যান আছে আমার আরো কানিদের কানি এখন বাড়াইতে আমি কাজটা অবশ্য শুরু করিয়া দিছি মাত্র লাগানির
1: এটা সরকারি উদ্যোগ না আপনার ব্যক্তিগত
2: আমার ব্যক্তিগত উদ্যোগ আমি দেখি আমার কৃষি এরার সাথে যদি যোগাযোগ করে যদি সরকারিভাবে কোনো একটা পাওয়ার যদি সুযোগ থাকে তে দিলে তো ভালো আরই
1: আচ্ছা কলা গাছে বিভিন্ন রকমের রোগ আক্রমণ হয় এটার দিকে আপনার কিতা করে
2: আমি তো রিজেন্ট কেটে একটা পাউডার জাতীয় জিনিস প্যাকেটিং আছে এটা ফোরাটন দিলে অনেক সময় আমরা

0: ডেবেট করে। আমার এক সুভাষিত স্যার আমার সেক্টর বসে আসলো, উনি আমাকে শিক্ষা দিয়ে গেছেন এই রিজনটা ব্যবহার করলে মানে সাইড এফেক্ট একটু কম করে। আমি এই রিজনটা গর্ত করিয়া নিচে এই রিজনটা আমি ব্যবহার করি, এরপরে গাছটা লাগাইয়া দিই। এছাড়া এছাড়া আমি আরেকটা মানে কম পয়সার মধ্যে আমি একটা মেডিসিন ব্যবহার করি, কেরোসিন। কেরোসিনটা আমি গর্তের মাঝে একটু ছিটিয়ে দিয়া আমি লাগাই। কেরোসিনটা দিলে মানে জিরের একটু কেরোসিনের কিন্তু মেয়াদ কিন্তু দীর্ঘদিন থাকে, এর ফলে মানে জিরগুলা মানে কাছে আইতে পারে না।
1: আচ্ছা, আমি আরেকটা জিনিসের কথা আপনার অনুরোধ করিয়া যাইমু। আপনারা আশা করি আমরা বিভিন্ন অনুষ্ঠানে শুনছেন, বিভিন্ন কৃষি বিজ্ঞানী কৃষি বিশেষজ্ঞের পরামর্শ আপনারা শুনছেন, যে গরুর চেনা যেটা আছে এটা কিন্তু মহৌষধ।
0: এটা তো এটা দিয়ে তো গরুর চেনা আমরা আরো কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমরা ট্রেনিং করাইছিল, গরুর চেনা এবং গোবর, এরপরে চুন, এরপরে সাদা পাতা, এরপরে নিম পাতা, এইগুলা দিয়ে আমরা একটা গর্ত করাইয়া এইগুলা আমরা ডাকিয়া রাখি, ডেইলি আমরা একবার লড়া দেই, এগুলা পচাইয়া এইগুলার থেকে আমরা এই যে শাকনি করিয়া জলগুলা আমরা গাছের চতুর্দিকে আমরা ছিটাই দিই।
1: কিরকম উপকার পাইছেন?
0: মোটামুটি এটা আমরা উপকার খারাপ নাই,
1: খারাপ নাই। দেখেন আমরা
0: তেমন একটা পয়সা খরচ নাই, এইগুলা কোনো সাইড এফেক্ট করবে না।
1: পয়সা খরচ নাই কিন্তু পরিশ্রমটা প্রতিদিন করতে হইব, পরিশ্রমটা প্রতিদিন করতে হইব। আর আরেকটা জিনিস আমরা কি
0: আরেকটা আমার তো জিগাইলে না না যে আমার বাসাটা কোন জায়গা বা আমার নাম কি, এটা তো আমার বাসা তো চারদর।
1: আচ্ছা,
0: আমি বিলাসপুর গ্রামের 5 নং ওয়ার্ডের বাসিন্দা, আমার নাম কুঞ্জবাবু সিনা।
1: আচ্ছা, আপনার নাম আপনার নিজের মুখেই আপনি কইলেন, খুব ভালো কথা। না আমি যেটা কই আর যে আমরা অনেক সময় যে অনেকে কইছি অনেকে এটা ব্যবহার করছে, মনে করেন আজকে আপনার ঝিঙ্গা গাছ বা কার্কুল গাছ বা রামাইশ গাছ বা পটল গাছে বিভিন্ন রকমের বা করলা গাছে বিভিন্ন রকমের পোকার আক্রমণ হয়েছে, আপনারা গরুর চেনাটা সঠিকভাবে মিশে আপনার স্প্রে করলা দিলা, কিন্তু দেখা গেল আজকে দিলা দিয়া আপনি আপনার অন্য কাজে লাগিয়ে লাগিয়া, এরপরে পরবর্তী সময় দেখা গেল যে আবার এটা আক্রমণ করছে, কিন্তু যে
0: ঘন ঘন দেওয়া লাগে,
1: ঘন ঘন দেওয়া লাগে। আর যে মানে
0: সাদা পাতা যে আমরা যেমন ধরেন সাদা পাতা আমরা খাওয়ার লাগে যে দইয়া যে পানিটা আমরা ভালাইয়া দিই, এটা আমরা তো অ্যাকচুয়ালি আমরা এখন ভালাই না, এটা আমরা একটা বোতলে ভরে রাখি। এই সাদা পাতা তো আমরা সাদা পাতার জলটা এটা আমরা গাছে স্প্রে করিয়া দিই, এটাও পোকার থাকি অনেক সময় দূরে সরে যায় পোকা।
1: শুনলা শ্রোতা বন্ধুরা, আজকের আমরা এই যে একটা বার্তা সভ্যের কাছে পৌঁছাই দিতে চাইতেছি, আমার সামনে আরেকটা গাছ আছে, এটা এসে গিয়া আতাফল। এই আতাফলের পাতাটাও যদি শেষিয়া আপনারা
0: ওষুধ, আমি তো এটা আমার ভুল হতো, আমার এটা বাদ পড়ে যায়। আমরা আতাফলের পাতাও দিয়ে দিই, আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র আমরা ডিস্ট্রিক্টের যে কৃষি বিজ্ঞান কেন্দ্র সন্তলিয়া যে আছে, উনারা ওই রতন স্যার সুমন স্যার উনারা আমরা এইটা শিক্ষা দিয়ে গেছেন।
1: ইটাতে করিয়া পয়সা খরচ যেমন বাসে প্রকৃতিও বাসে,
0: প্রকৃতিও বাসে।
1: আগে আপনি যখন ছোট আসলা তখন এই যে বিস্তীর্ণ কৃষি ক্ষেত্র
0: এইগুলা
1: মধ্যে কিরকম পাখিটা কি দেখতাম?
0: এই সময় আমরা দেখতাম যে আমরা মা বাবা তারা কিন্তু অ্যাকচুয়ালি তারা যে কৃষি করতো এই সময় রাসায়নিক সারের ব্যবহার আসলো না, ওনারা প্রথমে লাগাইবার সময় একটু গোবরের গুড়া দিয়া লাগাইতো আর শেষ, আর পোকার লাগে শালি চুলার শালি মানে যেকোনো লতা পাতা আমরা জ্বালাইয়া যে শালিটা রাখে এটা ছিটাইয়া দিলেই পোকা পোকা মাকড়,
1: এবং এটা কিন্তু আবার ঘুরি আইছে। সুতরাং আগের যে পরম্পরাগত যে চাষবাস আছে, পরম্পরাগত যে কীটশত্রু দমনের ব্যবস্থা আছে, এটা কিন্তু আমরা গ্রহণ করতে হইব
0: হইব না, এটাও আমরা শিক্ষা দিয়ে গেছেন। আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমরা এইগুলো শিক্ষা দিয়ে গেছে, এইগুলা যাতে রাসায়নিক সার ব্যবহার না করিয়া এই জৈব সারের রূপে মানে কৃষি কাজ করার লাগে।
1: আচ্ছা, নদিয়ায় শ্রী নবদ্বীপ।

অপরূপা কন্যা বিষ্ণুপ্রিয়া ধীরে ধীরে পিতৃগৃহে বড় হল। বালিকা বিষ্ণুপ্রিয়া প্রত্যহ তিনবার গঙ্গায় স্নান করেন এবং সখীদের সঙ্গে দিবানিশী বিভিন্ন পূজায় মত্ত থাকেন। কন্যা বিষ্ণুপ্রিয়া হলেন পরমারূপসী, সুচরিত্রা এবং পিতামাতার প্রাণ। পিতা সনাতন মিশ্র হলেন ধনবান এবং বৈদিক শ্রেণীর ব্রাহ্মণ।

যশ চারিদিকে প্রচারিত। সনাতন মিশ্র সেই খবর পেলেন। তিনি কন্যার বিবাহের জন্য অতুল আগ্রহী, কিন্তু সুপাত্র পাবেন কোথায়? নিমাই পণ্ডিতের মতন একজন শীর্ষস্থানীয় পণ্ডিত কেন তার কন্যাকে গ্রহণ করবেন? এদিকে কন্যা বিষ্ণুপ্রিয়া শচীদেবীকে গঙ্গা স্নানে দেখলেই প্রণাম করেন এবং মুখ নিচু করে শচীমায়ের সামনে দাঁড়িয়ে থাকেন। একদিন শচীমা বাধ্য হয়ে জিজ্ঞাসা করলেন, বাছা, তুমি কার মেয়ে? তোমার নাম কি? বিষ্ণুপ্রিয়া উত্তরে বলেন, আমি সনাতন মিশ্রের কন্যা, আমার নাম বিষ্ণুপ্রিয়া। শচীমা দেখলেন কন্যাটি বড়ই সুশ্রী এবং লজ্জাশীলা, বড় ভক্তি সম্পন্নাও বটে। মনে মনে ভাবলেন, এমন কন্যা যদি পেতেন তবে নিমাইর আবার বিয়ে দিতেন। শচীমা ভাবেন, এ কি সম্ভব? কারণ সনাতন মিশ্র ধনী, বড় কুলীন, তিনি কেন নিমাইর মতো দরিদ্রের ঘরে পিতৃহীনের কাছে কন্যাদান করবেন? তবুও মেয়েটিকে দেখলেই বড় মায়া জন্ম।

এমন সময় ঘটক কাশী মিশ্র বিষ্ণুপ্রিয়ার পিতা সনাতন মিশ্রকে ডেকে বলেন, শচীদেবীর ইচ্ছা তোমার কন্যাকে পুত্রবধূ করবেন। এই প্রস্তাব শোনা মাত্রই সনাতন মিশ্র আনন্দে বিভোর হয়ে উঠলেন। তাই বিবাহের লগ্ন স্থির করার উদ্দেশ্যে এক গণককে ডেকে পাঠালেন।

থাকলেও পরে মাতৃ আদেশে বিবাহে রাজি হলেন নিমাই চাঁদ। জমিদার বুদ্ধিমন্ত খাঁ বিবাহের ব্যয়ভার সবই গ্রহণ করলেন। অবশেষে গোধূলি লগ্নে মহাসমারোহ করে নিমাই ও বিষ্ণুপ্রিয়ার বিবাহ অনুষ্ঠান আরম্ভ হল।

বহু সাধনের ফসল আজ আমার পাশে, একটি স্বপ্ন এত সুখ।

বাসর ঘরে স্বল্প সময় দিয়ে নববধূ নিয়ে চলেছেন নিমাই নিজ গৃহে। এমন সময় ঘরে ঢুকতেই অন্যমনস্কতা হেতু বিষ্ণুপ্রিয়া দক্ষিণ পদের অঙ্গুলিতে হোঁচট খেলেন। অমনি অমনি তার সমস্ত সুখ বিষণ্ণতায় ভরে গেল। রক্ত ঝরছে দেখি নিমাই পদাঙ্গুলি দিয়ে বিষ্ণুপ্রিয়ার ক্ষত স্থান চেপে ধরলেন। মার আদেশে গৌর এবং বিষ্ণুপ্রিয়া মিলিত হলেন।

প্রভু, হে নবপরিচিত, হে আশ্রয়, আমি বিপদাপন্ন, আমাকে আশ্রয় দাও। আর নিমাইয়ের ভাব, হে প্রিয়ে, এই তো আমি আছি। নিমাইয়ের গৃহে যখন কন্যা রওনা দিয়েছেন, তখন সনাতন মিশ্র বলেন, নিমা, আমার কন্যা তোমার দাসীর যোগ্যা নয়, তবে তুমি নিজ গুণে বিষ্ণু প্রিয়াকে কৃপা করবে। শচীমাতা নববধূ পেয়ে

হঠাৎ একদিন নিমাই পিতৃঋণ পরিশোধের জন্য শচী মায়ের কাছে গয়াক্ষেত্রে যাবার অনুমতি চাইলেন। গয়াক্ষেত্র থেকেই নিমাইয়ের মধ্যে অসম্ভব এক পরিবর্তন দেখা দিল। দিনে দিনে তার ঈশ্বর ভক্তি বেড়ে গেল। গয়াক্ষেত্র হতে গৃহে প্রত্যাবর্তন করেও সেই একই ভাব থেকে গেল নিমাইয়ের। রাত্রে বিষ্ণু প্রিয়ার নিকট শয়ন করতে গেলেন, কিন্তু মুখে কোনো বাক্যালাপ নাই, শুধু অবনত মস্তকে অবিশ্রান্ত রোদন। বিষ্ণুপ্রিয়া এই কান্না দেখে মনে মনে ভাবলেন, স্বামী কাঁদছেন কেন, তার কিসের দুঃখ, কিসে স্বামী ভালো থাকবেন, হে ভগবান। উপায় না দেখে বিষ্ণুপ্রিয়া সত্তর শচী মায়ের কাছে ছুটে গেলেন। মা, মা গো, শীঘ্র ওঠো, এসো একবার এই ঘরে এসো। দরজা খুলে শচী মা বললেন, বৌমা, বৌমা কি হয়েছে? মা, মা একবার এই ঘরে এসো। মা ছুটে গিয়ে দেখেন পুত্র নিমাই কেবল নীরবে রোদন করছে। মা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করলেন, বাবা নিমাই, তুই কাঁদছিস কেন বাবা? নিমাই অতি কষ্টে বলেন, মা, আমি কাঁদছি দেখে দুঃখ পেও না, এই মাত্র আমি স্বপ্নে এক রূপবান শ্যাম বর্ণ বনমালাধারী এক নবীন পুরুষকে দেখলাম। জানো মা, দেখে এত আনন্দ পেলাম যে আমার চোখ দিয়ে জল ছুটতে লাগলো। এইভাবে নিমাই সারা রাত শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করতে লাগলেন। আর

আমাকে এবার ছেড়ে দাও মা, আমাকে এবার ছেড়ে দাও, আমি কৃষ্ণ অন্বেষণে বৃন্দাবনে যাই মা, মা গো। মায়ের ইচ্ছা নিমায় সর্বদাই, যেন অন্যান্য যুবকের মতো আমোদ আহ্লাদ করেন। তাই যখন নিমায় ভোজন করতে বসি তখন বিষ্ণুপ্রিয়াকে দিয়ে অন্ন পরিবেশন করা

সত্য কথা ছাড়া আর অন্য কথা নয়। গদাধর এখন নিমাইয়ের দিবানিশীর সাথী, তিনি নিমাইয়ের বিছানা করেন, পান সেজে দেন, প্রভু অঙ্গে চন্দন লেপন করেন, পদতলে স্বয়ং করেন। এক কথায় গদাধর এখন বিষ্ণুপ্রিয়ার পরম শত্রু। নিমাইয়ের এই অবস্থা দেখে যারা নিমাইয়ের শত্রু তারা বলে, শচীর বেটা নিমাই আবার ঠাকুর হলো কবে থেকে? নিমাই পণ্ডিতের এখন বড়ই সুখ, ঠাকুর হয়েছেন, ক্ষীর ছানা চলছে, আবার দেখো না কেমন নাগর হয়ে বেড়াচ্ছেন। এই সব কথা নিমাইয়ের কাছে ক্রমশ প্রকাশিত হল। তাই একদিন নিত্যানন্দকে ডেকে নিমাই বলেন, নিত্যানন্দ, আমি সন্ন্যাসী হব, আমার গৃহের সুখ না থাকলে কেউ আমাকে বিদ্রুপ করতে পারবে না এবং স্বচ্ছন্দে হরিনাম গ্রহণ করবে। আমি ভাবলাম

থাকলে বুঝি জীব কম সুখে থাকবে, কিন্তু তা হল না। তাই আমি দুঃখী ভিক্ষুক হব, তবে জীবের মনস্তুষ্টি হবে। নিত্যানন্দ বলেন, প্রভু এমন নিষ্ঠুর হবেন না। একবার মায়ের কথা, বিষ্ণুপ্রিয়ার কথা মনে করুন। হ্যাঁ, সেই জন্যেই তো গৃহস্থ জীবনে কীর্তনানন্দ ভোগ করছিলাম। কিন্তু জীবগণ আমার গৃহস্থ জীবন দেখি হরিনাম গ্রহণ করলই না। প্রভু প্রভু আপনি ইচ্ছাময়, আমার শুধু এইটুকু নিবেদন, আপনার বিরহে যেন শচীমা বিষ্ণুপ্রিয়া মৃত্যুমুখে না পতিত হন, তার একটা উপায় করুন প্রভু। নিমাই যে সন্ন্যাসী হবেন এ কথা আর গোপন থাকল না, শচীমাও শুনলেন, বিষ্ণুপ্রিয়া ছিলেন পিত্রালয়ে তিনিও শুনলেন, কিন্তু নিমাই মায়ের কাছে প্রতিশ্রুত, মায়ের অনুমতি ভিন্ন সে সন্ন্যাস গ্রহণ করবে না। নিমাই ঘরে এলে মা জিজ্ঞাসা করেন, নিমাই এসব কি শুনছি বাবা? নিমাই কিছুক্ষণ নীরব থেকে বলেন, জিজ্ঞাসা করে ভালোই করেছ মা, আমি ভেবেছিলাম আমি তোমার কাছে বলবো।

0: 마구.
1: এতক্ষণ ঘর গৃহস্থের আসরে রবিবার আড্ডা শুনলেন আকাশবাণী কৈলা শহর। এখন ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: সারিকা হামজা তো না
1: আকাশবাণী আগরতলা তাবুক সেংজা চিনি তিনি শারিক জরানি কবর গাওয়াই পান্দা পুইলানো খেনার জাগানে থুমনুক থুমনুক তঙ্গ জামরি অম্পা তেও জামরি অম্পানো সিঙ্গে গালে দেববর্মা

0: যায় শ্যামার গুলে
1: শ্যামা তো গাম না কেমন খাইবে আনি নু খুঁড়িছে কে হামিয়া চায়ের নু যাব
2: মা

0: দাবা বরণ বলা একে আং নখলাসে মা ফারগে নাই কলেছি মা কি সাথে তুমি খান নাম রাখলে ও বরে ফাসান দিহে গাইবলে
1: তাম বর ব্যাং সামকে হন বুরচে
2: তাম হন
1: দ তিরু কের ফগ্রে তা মকাং সুগ্রনা
0: বাবু তিনি তাম খাইনে নি
1: দামুসি খাঞ্জনে হিনি সিনা বেগা আ ছুক ছম গবমা তঙ্গছে দামুসি খাঞ্জনে হ ও হারুন নালে কানে গজে
0: আ
1: দিনি পাঞ্জন আঙ্গনে জঙ্গু থাপানি মেরং সঙ্গরা

0: বড় কমা মাতলা মনায় রেগলা খামু। ও থামিলে ও সাম্পলি কমা মাতলা লগি সং নাগলা খামু। ও নাইবাই বই খুনে চামি সাইমানা ফাইখে ব তকুনা নকলা ফারনা দুমা সগ্রেনা তাই দাম খাই সা মানজা খাই থাকছি অন
1: বরক
2: বিজি পেরনাইয়া যা বিজে হামথাইয়ে আং চে নাইলা ব
0: চিনবগারে ম নগসে তুই মারে গিয়ে নাবলে তুই আখাই বোতাম জানি হঞ্জাক
2: নগ
0: তুই এমন তুই টংসি

0: নরক চিন্তাম হয় না
1: কত বাকা
0: ও কত বাকা না হুঙ্কা হয় মিয়া আঙু চিনি সেমন হাবিং দুঃখ রুলংমনি আবার কে নাইলা থাকতে আইন কি গুড়ি সানি দা
1: আও আছি না আমলাই তলানি হালু হারুম
0: জাগান আ পয়সা নাই হালাব
1: থাকা
2: ও নগান্ধিনী পালা রকব বিশাবানি ঠিক ইয়া যতন হরি চাই থামায়ু এই নেন থাকা হন
3: খানে না
2: ও নগান্ধিনী পালা উড়িষ্যা মানে অবনে কে সাইনি হিনি বলঙ্গ থানা হিনি জমানে
3: দনা হা দিতা উড়ি রবসা জমাই খে ফোন
2: আং দাতি ফাই না ও থেবুং গাই কেন গুদক সংসক দংছ দে
3: দ দতি ফাই দি তা মই এমং নং মারক সে খামে তিনি দাতি ন ফাই দি
2: থাঙ্গাং ও বু ফাংবো যতসে কখই মাং বুমন তানমা সাখা জ কাশিবন কাহাম মাইয়া অ বলঙ্গ ও উ হাপিং অ তানিসিনে ও অব সঞ্জর হিসেবলা মন জানাই মন তানসিনে আয়া মা সিগারাসিন আবলে ও বলঙ্গ যাজি মাং ও মা বলঙ্গ যাজি মাং

0: কোনো কোনো তো হয়।
1: সংগ্রত মা নাই মানছে নাই। নাগের না তো তাবো ব্যাং না তুই ব্যাং কচ।
2: মা তাসিং যে বরক নুকলুক মানি মো বা মুসুসি সাম শিব কাবলে মো বা চিনি বকরা রকনি তমুং তাম মে আনু নাই খেতা মনো তলাঙে হাঙ্গাইব হঞ্জাক নাই তলাঙে নিয় মা থাঙ্গনাই ম কত মাকে সাম রাবলে বরক মাসা মাসা মো মা লুসি বাই হিলিক মানি বা হিলিকমানি মুখ
1: তাম নাবো পাই খুদা
2: উনা না খেয়া বাবু আং তাবো লাই টানা থানাগ্রা না
1: গাই থাকে গামিনী বরং যত সাইবাই যেটা চালাই যত গরম গুদম কলাই হ্যাঁ
2: গাং থাকা বাবু ও কাক
3: তাম
2: ও নগন
3: নগন
2: চিন কাছে পান্ডা তঙ্গ কাকা গামিনী বড় নক কিছু রিঙিটু বাইদি ফু বাবু সও চালাই মং পান্ডা এ ফেবাই যে আং থাকা কাং লাই রকলান নাম
1: ফাইবে
4: কে নাই
2: হাই তো মহান জানি ফোর খনাকা।

0: అంగ్యాం కురు ఈ రోగ తీరకి తొంగన బాబు
1: తుబాజి దోమల బాబు పచిదా
0: అసుక్ బాజి తుబి అసుక్ బాజి జతను
2: దస హలా గిని సిమోన దుగ్రు రకి తు నంగి థంగే
3: ఆ
4: ఆ గిని
3: యాక్ సబ్లా గో
0: హకే తు ఇన్హా కర దిదా దా దాసం
2: దోంకై సంద్రం సబ అసు చిడి
0: అంకు తుబాజి నతై కురు ఫెపే గినా హకే నే నహా కర దే దా కసం నహా కర దే
3: ద ద ద ని ద నుగ లే హా
0: ইকো দো কাকা ইকো
3: দো
1: দাও তো ফলা ফলা মে কেবা তুরি তুরি খাজি
0: কো বাবু নরক নিমো
1: দো নেরো
0: কো রুবাই কে ইকো আসুক বাই সিরিতা
3: বাই সন্তে আসুক সিরিতা
0: আ আঙ্গু কর না সুখা দলম গান আসুক সিনাং নরক ন বার গান আঙ্গন
2: দো সই গাই কুম সুরি চিদি দা কো সন্তানে উ চোর কত ছন বাগদি
3: বাবু অ মদা কাকা হনে খুলংকা
1: মানে হাইলে নি নম নক নি
3: হাইলে
0: টিমে কিসা আকাই খেতা নরক টংলা কিছু করে
3: আংকা
1: চাবলে
0: বাবু আঙু তাঙ্গা তৈমা বাসে কিসা আকাশ
1: যাও জাখাই তাম আং দিন আমো হাইনুং না তাম সাজং না
0: কোন হেলে বাবু কোন হিয়ে
1: আনতে কোন জাগা লাছনে জাগা মানি রে তাম
0: নর নাম কাম লাছ রে খাবা বাবু
1: ভাজি ইয়াং গান কান ভাজি
0: তাম খাই জানি বাবু
1: কিনু সময় ছাই মা তাঙ্গাই
0: তোমা সময়
1: তাম সময় দিনে মুই চাই নে সময়
0: আং চাবলে বাবু
1: জাখাই আং তাম খান নাগাবা নরা গাম উলো বুঝু ছাই পা মানো
0: ছাই বাবু আং তাম সানা তো আং কু ছাই মি
1: আর কান ফটা ক
0: দ তাম
1: বুঝু
5: তাম
1: দিলো রাস তুবলা
0: বাহু নর কাম খাই না
5: কেন তাম মা তো যাও খা নর লে
0: আমুন মা মালিয়া বাবু
1: এই তুবলে লড়াসা
5: তাম খাল মালিয়া তো যাও খা
1: নুন তুব না বা
5: নিন্দে
0: বাবু
1: ফড়ে আন কর ফড়ে আসু দেরা
0: না সুখা বাবু
1: নর কিনি ক কাশম বা গসি নাই
0: তোমা ক
1: গসি মু সময় গসি মু
0: তোমা সময় বাবু
1: এ আং ছাও আবন ছাদে
0: দো ছাওরা
1: ফড়ে আং কে যাও
0: নর কোন থাকাই দে বাদি
1: চিনিং চিনকে দলি
6: শু

0: 한번 미안해.
1: 너 강 강 강 파는 낭리야 힘내 그이 아니 너가 파는 동그라디 힘내 파는 낭리야.

0: হিন্দি হর কিছু মুসিং গরা দে
1: আউ বাসই কসা সুকা
0: কুকুরি সুকা
1: বল রক ব্যাং বাসই
0: ই ক ইয়াং গন না ফাগিরা দে আং দুম দুমা না হাগরে না
1: আং হর সবানা বাসই ইনকাই
0: আং দাপা না হাগরে না
2: হেবে গলাই কিনে কো কথা কানা লো
1: হর তঙ্গা বাসই হর তঙ্গা ফাড়ি চং হইতে
0: ই ই দ কোজাং সুকা কুবুনি অকই নংতাম নি বাগৈ নক নি নখরি মা ফাইকি
1: মুংসাং ইয়া বাসই তাং না সা হাই ফাইকাতা
0: তাই বু ছং নাই থং না নে নং ফাইবুর গলক দে কি ছাবা ন মানা খলাইয়া দা কই
1: বাসই আপি রং মুংসাং ইয়া আং হাই জি ফাইও
3: অনুগ্রাই মিয়া সমতেং ফাইবু হাঠাং লাগি না
4: নে নে
3: তাম সা সমতেং তার বাগৈ নং চামরে মা খঞ্জে কিপিল হয় মে মাতলা রং ফান কই রা হাই সিক্লাই সিবলে হাই রা নুরা
4: হ্যাঁ
3: কোন ইয়া আমি খলা
1: কোন ইয়া হাই ফাইগাতা
3: হাইলে ফাইনাতা মুংখ সগলে খন
4: আবা হাই নেতা তাও নি বাগি ফাই নি
3: তাম গুলতি বাজা হনি হজা ইয়াংলে হামজা লাই সামারে কাসা মানে নুকরে হে রা
4: হ্যাঁ
3: ইয়া
4: দসালা
0: তাম আম তিন বাগি দে কোন ইয়া হনি সাই তং খা হন কই মুংখ মুংসা লগ দাং ফাই কিয়া
1: তাম সে খনানা মুংসা জাখা বাবা সাই নরক বনি করং ন
3: দশালা
4: আহা তামনি খনা বুদি তনবা খনা মুদি তনবা সে
0: আ আম তিনটা খনা মুসুং মা হগা সা মুসুং মা সে আগরা দে কই
1: হাকে বাসে নংই ও জগ জগ নং মা বাই আ সায়া নি তংমানি মা সাজি নাই বাসে বাসে নরক আনি ক খনা না কাই ক্লুক দিন কি নারি ভাই দি আ ক্লুক দিন নুগিয়া সা আ ও কক সাই মাংলা
0: হাইকে
1: খনা বাদি বাসি আনি কক খাই মহাজে আনি ম কক খা কাইসা সমানি কক ও কক খা কাইসা সমানি কক
3: বল শুনলে
1: আনি কক খনা কাই যে খনা নাই বাবা থুইনাই তাই আংব থুইনাই তাম নর ছাদে কক খা খানা দা
3: হাদি তোমা সমানি কক তাম কক
1: আনি সাদি নর কে বেনে বাসি তানু গরা নর কে বং থুইনাই আমি কক কম বথান মুজু গে আই লগি লগি
3: বরসুন্দি
1: খানানি বেবাগ নুই আছি খসক লাংশিও।

0: Asuk zara khana ba kya Sumita Deburmani kharang bare sabjak rchap mung rock Akazbani Agartala bini yagulono pa kya tini sharik tini ni sharik jorani kok borok abai panda ambai jotono no
1: কক বরক অনুষ্ঠান এখানেই শেষ হলো। এখন শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। এরপরেই কক বরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ সেশেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, C-295 বিমানের প্রথম সফল উড়ান ভারতে বিমান চলাচল ক্ষেত্রে একটি বড় সাফল্য। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে দেশবাসীর সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রকৃতি ও মানুষের মেলবন্ধনে সৃষ্ট মেঘালয়ের রুট ব্রিজ সারা বিশ্বের কাছেই দৃষ্টান্তস্বরূপ বলেছেন প্রধানমন্ত্রী। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্সে চার দিনে প্রায় 1,000 মানুষের মৃত্যু। একাধিক দেশে তাপমাত্রার নতুন রেকর্ড। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা শুরু হচ্ছে আজ। প্রথম খেলায় মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা। এবিসি পুরুষ ভলিবল কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ বাহরিনকে হারিয়ে ভারত ব্রোঞ্জ পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ এবং সমতার নীতি মেনে চলা আবশ্যক। তিনি আজ সেশেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। তিনি জোর দিয়ে বলেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। শ্রী মোদী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের যে পরিকল্পনা রয়েছে তাতে সেশেলস একটি বিশেষ স্থান অধিকার করে আছে। জাতীয় পরিষদে ভাষণ দানকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সবার সামনে আসা এক বিশেষ সম্মানের বিষয় বলে শ্রী মোদী উল্লেখ করেন। সেশেলসের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করে তাকে সম্মানিত করার জন্য তিনি সেদেশের রাষ্ট্রপতি ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
3: ইট ইজ এ স্পেশাল অনার টু স্ট্যান্ড বিফোর ইউ অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার টু অ্যাড্রেস দিস ন্যাশনাল অ্যাসেম্বলি। আই থ্যাংক ইউ ম্যাডাম স্পিকার for your warm words. I also thank President Armini and the people of Seychelles for honoring me with the Guardian of the Blue Horizon earlier today. It will encourage all those who are making sustained efforts for environment conservation. I bring with me the warm greetings and best wishes of 1.4 billion people of India.

0: পরিবেশ সংরক্ষণ ও স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের জন্য সেশেলসের সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পীয়ূষ গোয়েল, মনোহরলাল ও জিতেন্দ্র সিং সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চলতি মাসে C-295 বিমানের প্রথম সফল উড়ানের মাধ্যমে ভারতের বিমান চলাচল ক্ষেত্রে এক বড় সাফল্য অর্জন করেছে। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী জানান, ভারতে এ ধরনের 40টি বিমান তৈরি করা হচ্ছে। এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটা পথ এগিয়েছে।
1: जून के महीने में ही एविएशन सेक्टर में भी देश ने एक बड़ी सफलता पाई। C-295 यह विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे MSME और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत অধিক সুরক্ষিত আর আত্মনির্ভর বন রহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সবথেকে বড় সম্পদ বলে উল্লেখ করেন তিনি। পশ্চিম এশিয়ার পরিস্থিতি অনুধাবন করে দেশের মানুষ তার আহ্বানে যেভাবে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
1: पश्चिम एशिया में बनी युद्ध की स्थितियों को देखते हुए मैंने देशवासियों से कहा था, कुछ समय के लिए सोना खरीदने से बचें। लोगों से कहा था कि विदेश में छुट्टियां मनाने से बचें। लोगों से कार पुलिंग को भी बढ़ावा देने की अपील की थी। किसानों से केमिकल मुक्त खेती के लिए, खेत बचाने के लिए और प्राकृतिक खाद का ज्यादा से ज्यादा इस्तेमाल का आग्रह किया था। मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं।
0: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস নিয়েও কথা বলেন। এই দিবসটি উদযাপনে ভারতের প্রচেষ্টার সঙ্গে সারা বিশ্ব একাত্ম হয়েছিল। তিনি আহমেদাবাদে অনুষ্ঠিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের কথা উল্লেখ করেন, যেখানে ভারত 102টি স্বর্ণপদক সহ মোট 114টি পদক জয় করেছে।
1: विश्व योगासन चैंपियनशिप की भी बड़ी चर्चा हुई। इसमें भारत ने कुल 114 पदक जीते, इनमें 102 गोल्ड मेडल भी शामिल है। भारत इस चैंपियनशिप की पदक तालिका में पहले स्थान पर रहा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের রুট ব্রিজের কথা উল্লেখ করেন। প্রকৃতি ও মানুষের অপূর্ব মেলবন্ধনে এই রুট ব্রিজ গোটা বিশ্বের কাছেই দৃষ্টান্তস্বরূপ হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।
1: মেঘালয় কে রুট ব্রিজ রাস্তা বালা রুট নেই জড়ো বালা রুট ইন রুট ব্রিজো কি কাহানি বহুত রোচক হ্যায়। এই ব্রিজ কুছ দিনো ইয়া কুছ বর্ষো মে নেই বনতে, ইনহে তৈয়ার হোনে মে কই দশক লগতে হ্যায়। রবর কে পেড়ো কি জড়ো কো ধীরে ধীরে দিশা দি জাতি হ্যায়।
0: আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে গত বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85% বয়সই 65 বা তার বেশি। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা আজ এক বিবৃতিতে জানিয়েছে, যেসব এলাকায় দাবদাহের কারণে সর্বোচ্চ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল সেসব এলাকাতেই প্রভাব বেশি পড়েছে। বিশেষ করে ইল দ্য ফ্রান্স, নুভেল আকিতেন, ব্রিটানি, সত্র ভাল দ্য লোয়ার, নরম্যান্ডি এবং পে দ্য লোয়ার অঞ্চলে এই তাপপ্রবাহের প্রভাব ছিল সবথেকে বেশি। এই সপ্তাহে ফ্রান্সের কিছু কিছু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় জরুরি সেবার ডাক বা ইমার্জেন্সি কল বেড়ে গেছে এবং হাসপাতাল ও জরুরি সেবাদানকারী কর্মীদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। তীব্র গরমের কারণে আইফেল টাওয়ার ও লুভার জাদুঘরও নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে। জার্মানি ও চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জার্মানিতে গতকাল তাপমাত্রা ছিল 41.5 ডিগ্রি, যা সর্বকালের সর্বোচ্চ। এই চরম আবহাওয়ার কারণে জার্মানির কিছু অংশে দাবানল ছড়িয়ে পড়েছে।

0: প্রজাতন্ত্র তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে রেকর্ড সৃষ্টি করেছে। হাঙ্গেরিতে নিকটবর্তী দানিউব নদীর জলের তাপমাত্রা বেড়ে যাওয়ায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো উটাহ সীমান্তের কাছে দাবানল নেভানোর সময় 3 জন দমকলকর্মী নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। সেদেশের ওয়াইল্ডল্যান্ড ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল নোলস ও গোর দাবানল মোকাবিলায় গঠিত যৌথ উদ্ধারকারী দলের অংশ ছিলেন এই দমকলকর্মীরা। ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলে আজ স্কাইডাইভিংয়ের কাজে ব্যবহৃত একটি বিমান ধ্বংসে 11 জন প্রাণ হারিয়েছেন। মুর্থ এ মোসেল অঞ্চলের প্রতিনিধি ইভ সেগি জানিয়েছেন, বিমানটি ন্যান্সি শহরের কাছে ভেঙে পড়ে। জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহের কাজ শুরু করেছে। ইরান সমর্থিত ও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লার মহাসচিব শেখ নাইম কাসেম লেবানন ও ইসরায়েলের মধ্যে সদ্য স্বাক্ষরিত চুক্তিটি প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে কাসেম এই চুক্তিকে লেবাননের সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণ হিসেবে অভিহিত করে দাবি করেন, এটি লেবাননের স্বাধীনতার চেয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে। এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া চুক্তিটি নিয়ে আলোচনার জন্য আজ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা আজ শুরু হচ্ছে। প্রথম খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ইংলেন্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। আহমেদাবাদে অনুষ্ঠিত এবিসি পুরুষ ভলিবল কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ বাহরিনকে 3-1 সেটে হারিয়ে ভারত ব্রোঞ্জ পদক জয় করেছে। দীর্ঘ 40 বছর পর এই প্রতিযোগিতায় ভারত পদক পেল। লর্ডসে ICC মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে ভারত 9 ওভার 3 বলে 1 উইকেট হারিয়ে 72 রান করেছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল বর্তমানে গ্রুপ এর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সেমিফাইনালে যেতে হলে ভারতকে আজকের ম্যাচ জিততে হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা শুরু হচ্ছে আজ। প্রথম খেলায় মুখোমুখি দক্ষিণ আফ্রিকা কানাডা। খবর শেষ হল, এরপরেই শোনো স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী আগরতলা।
2: মুই তুনারেক দি নিগি লাগাই তং মুং চামুং তে চাশমাই তং মানে বিশিং তে সাগো HIV সলোই মানো
3: তুমুং কেব HIV বাই মানজাক থতক মাতং যাক্ষে হাস্তে নি যে শাখাম নগ থাঙ্গই ICTC খতলো মালাই দি ডাক্তার বাই কক সালাইয়ে তামুক খালাইনা নাংন কক বিতি না দি।

0: আকাশবাণী আগরতলা, ককতমা পুরীয় নির্মলেন্দু আচার্য, তিনি নি ককতমা ভূভাগ্রহ গঙ্খা মন কি বাত নি ফিল সারা থামছি বা বেরেম মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী তিনি হা কত লুকরগ্নি ফাইসিং কগনার খা হা কত কুবুনি আমচাই বাই বাক্সা বসং সুচি রুমা সামং বুতাং নরগৈ হাস্তে হব তিনি সিমি চ্যাংখা পালস পলিও সুচি রুমা তাং বুতাং হাইং কাপ ফুটবল নি গ্রুপ বেরেম নি থুমুং পাইমানি উল তিনি সিমি ন চ্যাঙ্গান নক আউট এবার রাউন্ড অফ 32 নি থুমুং তাবু কক তোমা শকর বই মন কি বাত নি ফিল সারা থামছি বা বেরেম মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী তিনি হা কত নিলু গুরক নি ফাইসিং কক নারখা কগনার থানি মন্ত্রীবক্রক সাকচুক জাগ ভারত প্রতিরক্ষা বীরখং লাইসুমুং সদানী নাইমুথাং টঙ্কর খাতিমুং যুগা ভারতনি হুকুমু তাই জুদা জুদা সামুং বুতাঙ্গ লুকুরগ্নি মানজাকমুংনি জুদা জুদা বাবাই রোগনি কক কৃতাখা বসাখা মন কি পাতো হা কতনি কবাংমা চাসারুমুংনি কক সাজাখা ও চাসারুমুং রগ হা কতনি নাইমুথাং তাই সাকচুক জাগ তাং বুতাং বাই কৃংজাক সালথাং এশিয়ানি চবানী তংমুংনি কক খুচাওই মন্ত্রীবক্রক সাকা হা কত নিলুকরগ্ন সালকিসানি বাগৈ রাংচাক পায়াউই টংনানি বাগৈ কৈজাকমানি হা কতনি যত লুকরগ্নি ফাইসিং হামবাইয়াফারৈ বসাকা বিনি অ কবক মুংনরগৈ লুকরগ ব্যাবাক ফাইসিং তৈ চুবা থানি বুসকাঙ্গৈ ফাইকা
1: দেশ কে হর নাগরিক কা আভারি হু কি মেরি আপিল কা উন্হোনে না সির্ফ সমর্থন কিয়া বল্কি হর তরফ সে উসমে আপনা সহযোগ কর রহে হ্যায় মুঝে কই পরিবারো নে সন্দেশ ভেজকর আপনে অনুভব সাজা কিয়ে কিতনে হি পরিবারো নে তয় কিয়া হ্যায় কি ঘর কে বিবাহ মে ইস বার সোনা নহি খরিদেঙ্গে জরুরত পড়ি

0: तो पुराने सोने को रिसाइकल करके नए गहने बना लेंगे। कितने ही लोगों ने सोशल मीडिया पर यह भी लिखा है कि कैसे उन्होंने इस बार विदेश यात्रा को टाल दिया है।
1: মন্দির বক্রক তাই বসাকা জুন তালো হা কতর বীরখুং লাইসুমত দিখল কাইসা কতর সামুং চাসারি মানখা মেড ইন ইন্ডিয়া এবার ভারত সুনামজাক সি 295 বীরখুং পুইলা বীরসারি উই মানখা তাই আমতই খুং ব্রুইচি বীরখুং ভারত সুনামজাকুই তঙ অব এম এস এম ই তাই নখায়ুং কাসুমত দিখল কতাল লামা ফুনুখা সামুং মানথক রুমা সেব বাংরেখা তাই সাক চুকজাক ভারতনি সুমাইন তাইব রাগরেখা বসাকা ভারতনি হুকুমু তাবুক হায়ুংনি জুদা জুদা জাগাও সারুই তঙ হায়ুং গনাঙ্গই লুকরক ভারতনি রিজাবমুং তাই কুথার ওয়ানসুক মুংন কারিউই তঙ তাই ইয়াসাগুই তঙ মন্দ্রীবক্রক সাকা হাফাং লুকরগ্ন বিশাও রাং খক নুইচি প্রিমিয়াম রিউই এক্সিডেন্টাল ইন্সুরেন্স খক নুইচি রাসাই মাননানি সেব সনামুই রেখা মন্দ্রীবক্রক সাকা ওয়াতুইনি তুই খাতিউই মানারগনাই কেস দা রিন তাংবুতাং মংসা থাকুই তৈ স্রাই স্রাই খাইনা নাই
0: জল সঞ্চয় তো করনা হি করনা হ্যাঁ বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হমে বচানা হ্যাঁ ক্যাচ দ রেইন ইয়ে অভিযান জরা ভি ঢিলা নহি উনে দেনা হ্যাঁ মেরা খাস আগ্রহ হ্যাঁ বর্ষা কা বুন্দ বুন্দ পানি হম মিল করকে বচায়ে।
1: হাস্তে ভাই ইন্দ্রসনা রেড্ডি নালু তিনি খুমলুংনি একলব্য মডেল রেসিডেন্সিয়াল রুংনগ মন্ত্রীবক্র নরেন্দ্র মোদীনি মন কি বাত পান্দা খানাকা পান্দানি উল হাস্তে ভা রুংনগনি পুরিনে রকবে ককসাকা তাই মন্ত্রীবক্রকনি কক খনাবই আরুনি বরক তামো তামো ইয়াসাখা আব সংখা আবুনি উল হাস্তে ভা মোহনপুর রোশনি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড গুরি উইনাখ্যা তাই জুদা জুদা সাক চুকজাক বদল রকনি আদং রকবাই কলাম সালাইকা দিল্লি কতালনি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামও তিনি মন্ত্রী বক্রকনি মনকে বাদ পান্ডা খানা লেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হুকবার মন্ত্রী রতনলাল নাথ সাংসদ রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপি কাসকু অভিষেক দেবরায় আকো সং কেন্দ্রনি কামি হামগ্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি বিকশিত ভারত নুই সাই ব্রিটিশনি চাষারুই তিসাথানি কামিরগ্নি সামুনি কক্ষ চাকা তিনি দিল্লিকে তালো যোগালে যাক বসং কামি হামগ্রাই ককলম পান্ডব কগনারক থানি বসাকা কামিনী হামগ্রাই দরনান বাগৈ তাই কামিনি সামুং তাংনাই রগ্নি আজিমুং মুথাংনান বাগৈ হাসে রগ্নি রাং চুবাচু ন খবুই রাং সার আসাই বাচি সাই রেজাকনিব গোবাং বগজাখা হা কতুনি গুবুনি আমচাইবাই বাক্সা বসং সুচিরুমা সামুং বুতাং রগুই হাসতে হব তিনি সিমি চ্যাংখা পালস পোলিও সুচিরুমা তাং বুতাং চারাই রগ্নি পোলিও রুই থিনাং সানা মৈতি সানান বাগৈ ও সামুং বুতাং যুগালে জাগুই তং সালথাং জেলানি সালথাং ভুবন বন আরবান প্রাইমারি হেলথ সেন্টার ও হাস্তে বেরেমনি মিল চেংখা ও সামুং বুতাংনি বিশিংতৈ হাস্তে ও উমর বিশিক বাদ জরা চারাই রগ্ন পালস পোলিওনি ডোজ খান্ডনানি ইয়াপ্রি রমজাখা হায়ুং কাপ ফুটবলনি গ্রুপ বেরেমনি থুমুং পাইমানি উল তিনি সিমিন চেঙ্গান নক আউট এবা রাউন্ড অফ 32 নি থুমুং যতই কাই থামচি নই হাকতর রাউন্ড অফ 32 ও থাইন পুইলা ম্যাচ ও থাইন দক্ষিণ আফ্রিকা বাই কানাডা লস এঞ্জেলস স্টেডিয়াম ভারতনি জরানো রগই তিনি হরনি দামচেনই তামই সতি থামচি ও ম্যাচ অঙ্গানম বয়ারখক নি সেগাংবরিয়া কক্তম সাজাখা বুসকাং দামনুই চিবরিও দলাই উনকুটি গুমতি সালসি তাই সালগ্রা হাঙ্গর ফেরাং কগুই মার্কে ওয়াতি ওইমান খনা সালনি তুমারি তঙইমান সাকা ও থামচি ব্রুই ডিগ্রি তাই খামা ও নুই চিব স্নি ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তিনি সালনি তুমারি তংমানি সাকা ও থামচি দক দশমিক স্নি ডিগ্রি তাই খামা ও নুইচি দক দশমিক ব্রুই ডিগ্রি সেলসিয়াস ককতুমা তিনিন বাগি অরণ পাইখা উলনি ককতুমা আবাইঙ্গান খনাফুং দামসনি তামই সতি ব্রিজিব
2: মনে রাখবেন সংক্রমিত সঙ্গীর সঙ্গে অসুরক্ষিত যৌন মিলন
3: সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা সূচ দিয়ে শিরাপথে মাদক বা ইনজেকশন ব্যবহারের মাধ্যমে এইচআইভি সংক্রমণ হতে পারে তাই সতর্ক থাকুন জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
4: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের 135তম পর্বে আজ দেশ বিদেশের জনগণের সঙ্গে মত

0: বিনিময় করেন। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। গ্রুপ পর্বের সমাপ্তি, আজ থেকে শুরু বিশ্বকাপের নকআউট পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা। এবারে বিস্তারিত সংবাদ। মন কি বাতের 135তম পর্বে আজ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত, প্রতিরক্ষা, বিমান চলাচল, সামাজিক সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ, যোগ, ভারতীয় সংস্কৃতি এবং জন অংশগ্রহণের নানা দিক তুলে ধরেন। এই দিনের মন কি বাতে দেশবাসীর বহু সাফল্যের কথা আলোচনা করা হয়েছে। এই সমস্ত সাফল্য দেশের নিরাপত্তা ও স্বনির্ভরতার সঙ্গে যুক্ত। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে অনুরোধ করা হয়েছিল যেন তারা কিছুদিন যথাযথ সম্ভব সোনা কেনা থেকে বিরত থাকেন। দেশের প্রতিটি নাগরিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, জনগণ কেবল এই আহ্বানে সাড়াই দেননি, বরং সর্বতোভাবে সক্রিয় সহযোগিতা করছেন।
1: দেশ কে হর নাগরিক কা আভারী হুঁ কি মেরি আপিল কা উন্হোনে না সির্ফ সমর্থন কিয়া বল্কি হর তরফ সে উসমে আপনা সহযোগ কর রহে হ্যায়। মুঝে কাই পরিবারোনে সন্দেশ ভেজকর আপনে অনুভব সাজা কিয়ে। কিতনে হি পরিবারোনে তয় কিয়া হ্যায় কি ঘর কে বিবাহ মে ইস বার সোনা নাহি খরিদেঙ্গে, জরুরত পড়ি তো পুরানে সোনে কো রিসাইকল করকে নয়ে গহনে বনা লেঙ্গে। কিতনে হি লোগোনে সোশ্যাল মিডিয়া পর ইয়ে ভি লিখা হ্যায় কি কেসে উন্হোনে ইস বার বিদেশ যাত্রা কো টাল দিয়া হ্যায়।
0: প্রধানমন্ত্রী আরও বলেন, জুন মাসেই দেশ বিমান চলাচল ক্ষেত্রে এক বড় সাফল্য অর্জন করেছে। মেড ইন ইন্ডিয়া বা ভারতে তৈরি C-295 বিমান নিজের প্রথম উড়ান সম্পন্ন করেছে এবং এই ধরনের 40টি বিমান ভারতেই তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন, তার মধ্যে প্রায় 28 কোটি মহিলারা রয়েছেন। এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলো 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনায় এখনও পর্যন্ত 27 কোটি বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11 লক্ষ পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করতে হবে। ক্যাচ দ্য রেইন অভিযানের গতি যেন বিন্দুমাত্র শিথিল না হয় তা নিশ্চিত করতে হবে।
1: জল সঞ্চয় তো করনাহি করনা হ্যায়, বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হামে বাচানা হ্যায়। ক্যাচ দ্য রেইন ইয়ে অভিযান जरा भी ढीला नहीं होने देना है। तो मेरा खास आग्रह है, वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं।
0: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ খুমলুঙের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। অনুষ্ঠান শেষে রাজ্যপাল ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তারা কি কি গুরুত্বপূর্ণ বার্তা গ্রহণ করেছে তা জানতে চান। এরপর রাজ্যপাল মোহনপুরে রোশনি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিদর্শন করেন এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সদস্যাদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি দীপাবলি স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত বাঁশ উৎপাদন ইউনিট পরিদর্শন করেন এবং স্থানীয় উদ্যোগ ও সুস্থায়ী জীবিকা প্রসারে এই স্বনির্ভর গোষ্ঠীর প্রচেষ্টার প্রশংসা করেন। নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় প্রমুখ। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ জাতীয় টিকাকরণ উপলক্ষে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। শিশুদের পোলিও মুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পশ্চিম জেলার পশ্চিম ভুবনবন আরবান প্রাইমারি হেলথ সেন্টারে রাজ্যস্তরের অনুষ্ঠানের সূচনা হয়। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যে 5 বছর বয়স পর্যন্ত মোট 3,34,038 জন শিশুকে পোলিও প্রতিষেধক খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ যে সমস্ত শিশু পোলিওর ডোজ গ্রহণ করতে পারেনি তাদের আগামীকাল এবং 30 জুন আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পোলিও প্রতিষেধক খাওয়াবেন। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আজ এক অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ডস 2026 প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী শুভকারানন্দ মহারাজ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর শ্যামল দাস, ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল। উল্লেখ্য, প্রতিবছর মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবছর ভূপেন্দ্রচন্দ্র ভৌমিক ট্রাস্টের উদ্যোগে 35 জনকে পুরস্কৃত করা হয়। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ জের শেষ ম্যাচে আর্জেন্টিনা 3-1

গোলে জর্ডনকে হারানোয় এবং আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচটি 3-3 গোলে ড্র হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্স আপ অস্ট্রিয়া এবং তৃতীয় স্থানে থাকা আলজেরিয়া রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করেছে। গ্রুপ পর্ব শেষে 32টি দেশ নক আউটে পৌঁছালেও বাকি 16টি দেশ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আজ লস অ্যাঞ্জেল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই নক আউট পর্ব, যা ভারতীয় সময় রাত 12:30 সম্প্রচারিত হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় ইকফাই ফুটবল ক্লাব 5-1 গোলে সাই এসটিসি দলকে পরাজিত করে। পরে একই মাঠে ভারতরত্ন সংঘ 3-2 গোলে ইউনাইটেড বিএসটিকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় ধলাই, ঊনকোটি, খোয়াই, গোমতী, দক্ষিণ এবং উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের 135তম পর্বে আজ দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করেন। সারা দেশের সঙ্গে আজ রাজ্যীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। গ্রুপ পর্বের সমাপ্তি, আজ থেকে শুরু বিশ্বকাপের নক আউট পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

আকাশবাণী আগরতলা, এখনকার অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর সহ ত্রিপুরার সমস্ত রিলে কেন্দ্র থেকে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক রূপান্তর। আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। 2026-এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছ মাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS দুনাগিরি, INS সংশোধক ও INS অগ্রয়কে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সবকিছুই স্বদেশী। বন্ধুরা, জুন মাসে এভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ানও সম্পূর্ণ করেছে। আর এরকম আরও 40টি বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এরোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশী লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDO এর ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর 2500-এরও অধিক জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ

নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি স্বর্ণ পদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন, তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জন ভাগিদারী আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাদের আবেদন করেছিলাম কার পুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য, জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকদের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তারা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন। আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাবো। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তারা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কার পুলিং নিয়েও নাগরিকরা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন, তারা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এই রকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবর আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়রা মিলিতভাবে এই বিশ্ব সংকটের মোকাবেলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদের উপহারও দিয়ে থাকে। বন্ধুরা, মহারাষ্ট্রের নান্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নান্দেড়ের বাহাদুরপুরা গ্রামে পেটকার পরিবার বসবাস করে। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয় তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বিমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকার বিমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট্ট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ 1 বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা পাওয়া যায়। এখনও পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা বোন মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ।

কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2 লক্ষ টাকা বিমার কভার দেয়। এই বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11 লক্ষ পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে লক্ষ লক্ষ পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো। হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে, সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে, তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে, সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করে যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে, সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এইসব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন। সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পেছনে ফেলে এসেছেন। তারা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যারা খেলাধুলা করেন তারাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যারা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ প্রচেষ্টার কথা জানতে পেরেছি যা অত্যন্ত চমৎকার। প্রথম উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লীগ।

নামটি শুনে আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্যে আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা, কিন্তু আসলে এমনটা নয়। এটা 5 থেকে 10-12 বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলে মেয়েদের একটি অসাধারণ লীগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লীগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লীগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। 5 থেকে 12 বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লীগ এখন 3 বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লীগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে, এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লীগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল 5 জন খেলোয়াড় থাকে। খেলার মাঠে ও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়, তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লীগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি। এইসব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন AI ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময়ে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এসব প্রশ্নের উত্তর খুঁজেছে নালন্দা বিশ্ববিদ্যালয়। হাজার হাজার বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। 2 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনা পুরানো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমেই নয়, এটা আমাদের বাদ সম্বাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্র চর্চা তর্কের সঙ্গে তথ্যের সঙ্গে নিজের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়, আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্র চর্চার প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখানকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তারাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন AI টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গীত,

সঙ্গীত এবং আধ্যাত্মিকতার বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে, সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক অত্যন্ত উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন, এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন, তারা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখেছেন। তারা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তারা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তারা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, শ্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাঁদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুবই আকর্ষণীয়। এই ব্রিজ কয়েকদিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রাবার গাছের শেকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়। এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। এই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয় মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করানোর আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সেই সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্ব সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এ ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন এই বছর হ্যালিওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো এই রুট ব্রিজে গিয়ে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী,

আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক, কিন্তু কদাচিৎ ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে। বেশিরভাগ লোক এটাই মনে করেন যে এটা অন্য কারোর দায়িত্ব আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই কিছু এমন মানুষও আছেন যারা নিজেদের ভাবনা চিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেওড়ার কিছু বনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তারা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তারা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন, তারা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকোব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকোব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে 100 কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত, এই বনেদের সাহায্যে আজ সেগুলি শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তারা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্যই আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কি দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পুজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে। এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালন হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী। দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায় যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয় তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব, দেশবাসীর কোনো নতুন প্রয়াস নিয়ে আলোচনা করব। ততদিন আপনি আপনার নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে। বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন, এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।

রণাগিরি আইএনএস সংশোধক, তাই আইএনএস অগ্রণ ভারতনৈতি সেঙ্করা বদলবাই গদা লিখা অরুংতরনি ডিজাইন তাই ম্যানুফ্যাকচারিং খ্লাইমানি রক যত্ন হাতনি ইয়াকলজাক কিছিংসং জুন তাল এভিয়েশন সেক্টর অব হাক্তর কাইসা কত চাসামু মানখা C295 ও বীরখুম মেড ইন ইন্ডিয়া হাওয়ার সুনাম চাকমানি তাই C295 বিনি পুইলা বীরসামুব বিড়ি পাইখা তাই অবহাই বীরখুম খুংব্রৈচি ভারত নামজাগৈ দঙ্গ তাবুক অববাই MSME তাই এরো স্পেস সেক্টর বখাগো কতাল ফানমানী দঙ্গ আজনানি সেব কাহাম তাই জরা বাংরুগুই দঙ্গ অবনকারী বাইথংসুকজাক ভারতনি সমাইব করা গঙ্গী দঙ্গ অ তালন DRDO হাওয়ার সুনামজাক লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল সুকসামুং বাইখে আমজকজাকি নাইজাকা অবব DRDO নি ল্যাবরেটরিজ তাই ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ পার্টনার্স কথাউই সুনামখা হনমাকে তাবো দৈজলাংনি সিমিন নখায়ুং জরা চিনি ভারত গবাং নাইমথাং মানজাক তাই বাইথাং সুকজাক অঙ্গৈ দঙ্গ কিছিংসং জুন তাল তাই কাইসার সামুং অংখা অবনি ফাইসিং হায়ং গনাঙ্গৈ ভারতনি সাকতারমুং বাই গদাল খা তাই অ সামু বুতাং রক অংখা হায়ুং যোগাসাল ই খেপনি হায়ুংনি নৈসাই বারা নিসাই কবাং থায় যোগানি জুদা জুদা পান্ডা অংখা তিনি হাওয়া জাগা জাগাও গবাং মা বড় যোগা পান্ডাও মানজাকলাইখা ই তাল আহমেদাবাদ সংসার জাকমানি হায়ুং যোগা চ্যাম্পিয়নশিপনু তৈব বেলাই নকক সালাইজাগৈ তংমানি আর ভারত যত্নিসাই সারা নৈশিচার সকাটমাঙ্কা আর নিবিসিং কাইসারা নৈ রাংসাক মেডেল বো দঙ্গ ভারত অ চ্যাম্পিয়নশিপ সকাট মানথানি পুইলা থায় দঙ্গ আং যত কপ্লাই অংনাই থাই রকনু বেলাই বেলাই হামবাই রুব কিচিংসং জে সাহাক্তনি পুইলা অংখা বিনি আর নি বরক তাই জেফুর আ হাক্তনি বরক রক মূসা সুকনু তৈ সমাই তাঙ্গ আফ্রো মূসা ফানফানো বরকনি নাহার মুংন সগৈথানি কাসুই মানিয়া হাক্তর সুনামথানি লোকো মানজাক মুংনি ফান্ন ভারতনি কতর ইয়াফাং তাই অ লোকো মানজাক মুং ফান্ন চং কাহামকে সাইমানো কিচিংসং সালথাং এসিও চবা অংগৈ তমানি বাই আসাইজাং তমুঙ্গনো নাসিগৈ আং হানি লোকরকনি থানি কিসা কয়মুং নারকমানি আং সামনি জেসু মানসা কিসা জরানি বাকি রাংসাক পায়া তংনানি লোকরংন সামনি বৈহাওয়া বেড়াইনা থাঙিয়া তংনা বাকি তাই কথালাইজাং মালখুংবাই থাংলাইসো খালাইনা বাকিব কবকমানি আং হুকবা খালাইনা রকনো কেমিক্যাল করেই হুকবার খালাইনা বাকিব কবকা খেতনি ফাঁস মথাংনানি হাবানি ফাঁসনো গবাং কক সামুঙ্গ থেপানানি কক বিটিব রমানি কিচিংসং আং হানি যত লোকরকনি থানি খাতুমুং দঙ্গ আনি কয়মুংন ভরক ইয়া সিমি ইয়াসাক লিয়া যত বখাকৈন চুবামুং বদুই দঙ্গ আনো কিসাসিং নুখুং বরকনি সিমুং রংনব কক্তনি বিসিংতৈ সেই রহরখা তাই কক বিটি রেখা বসং নুখুরক খা তংথকলাইজাক নুখুংনি কাইলাই পান্ডানো ই খেপিনি রাংসাক পাইলিয়া হনৈ নাংখা হংকেই কসাম রাংসাকনু তাক সবাইয়ৈ কতাল খালাইফিরুই কান্নাই গবাংমা বরক রক সোশ্যাল মিডিয়াও সালাইকা তাকলাই বরক বুইহাওয়া বেড়াইনা থাঙ্গি হানাই কিচিংসং কারপুলিং এবাখে কথালাইজাক মালখুং ন তৈব গবাংমা বরক রক বরকনি সাইমামানি ককনো সাহরকা জে বরক সালব্রুমন বাবৈসা বখাক সাক সাকনি মালখুং বাই থাঙ্গো বরক তাবুক খুংসা মালখুঙ্গ থানসাকে থাংলাইও লুকরক জে মানসা বাস এবা মেট্রো বাই লাইসু লাইখা অবৈবে পেট্রোল তাই ডিজেল খাটি জাকতুই অংখা অবহাইকেন হানি জুদা জুদা বখাগ হাবানি ফাঁস সামুঙ্গ থেপাজাকফানি বো বাংরুখা কিচিংসং আং অ ককনি বাকি তংথগো হায়ুংনি টংকেসেপনি জরাবো সং ভারতনি লুকরক থানসাকে তংলাই দঙ্গ আনি পৈতো দঙ্গ লোক মানজাক মুংনি অফান
চেংনক

talmung tongo. Pia sal kedengma rumui asamo atokno kisasuk amsayo nukmaya tok nainai wansugui pai jago. Lukoro atokno borok nishamo nuknani musung zagya. Kono puro horgila tok bothop thupmani bofang no pano tampai kibi jago. Wansugui naila je tok habar shab khlai thani kahamari toniwo. A horgila nono lukoro kirimasa jagbayo. Ajora biologist Purnima Devi Barmani mokolok laikha. Balukorok ni bkhawo habjak saya wansukmano sokomanne nei samay tangka. Ba brirok bai kokshaka. Ba lukorokno shoishi lamanotei bujir nani shaktharka. Tiruk tirukhe brirok. A tang batango bo. গদা লাইনানি চ্যাংখা আবনি উল কতর সলাই জাকমুং সকপাইখা যে তকনু জরা কাশেও হামিয়াহনে রিফিক জাগো তাবুক আবন কামিনি সিনিমুং নানি চ্যাংখা কবাংমা কামিনি বরি রক হরগিলানো মথাংনা বাগৈ সকাঙ্গৈ ফাইকা তাবুক বরকন হরগিলা আর্মি হনে ছিনি জাগো আবরি রক হদাবাই বাতাইনানি নাংখা হদানো ছিচারের না বাগৈ ছাল হর সামুং টাংখা তাই মনা পুইতনো ওকলগ খিবিউই কাবুখা বরক ফনুকা জেফ্রো সৈলাম টুনছাই মানখে বেলায় গজাম ওয়ানসুমুং নব সলাই মানো কিসিংস আং জেফ্রো ফানো ছাও জে থঙ্গো বিনি সাকবো কাহাম তঙ্গো তাবো হাক্তর অবহায় শিকলারকনি বাংমারি বেলায় কদক্ষে বাঙই তঙ্গো জেরক থঙ্গো বরকনি সাকবো কাহাম তঙ্গো সেকাংনি বাই সুসাকে তাবুক তাইবো গবাং খে শিকলাগ্রক থমুঙ্গ বিনি কেরিয়ার খলাইনা হনৈনাই নাহারি দঙ্গ আং নাগাল্যান্ডনি অমহাই কাইনি সাকথারমানি ককনো খনাকা অব বেলাইন খনাথতক পুইলানি সাকথারমা ওংখা নাগাল্যান্ড বেবি লিগ বমুং খনাই নরক ওয়ানসুখনা বেলাই চেরাইরকনি মুংসাসুক লিগ ওংখানা ফিয়া অবহাইয়া অব বিশিবানি সিমি বিশি চি চিনই বিষ্ণি চেরাই চিকন চিকন খুমনো কসল চেরাই রকনি কাইসা নাইথক লিখছে তাই উক্তি ওয়ানা বাকি বরকন খাবো বাজার জাগো তাই বরকনি সিনেমুংব সুনাম জাগো অবনি চেংমানি ওংখা নাগাল্যান্ডনি গবাংনি সেলাই গবাং চেরাই রকনি ফুটবল থংমুংনি থানি গদাল রানানি বাকি বিশিবানি সিমি বিশি চিনই ওমনি জলাতে বরৈ বসা আরো মানজাগি মানো আলিগ তাবুক বিশিক থামো ইয়াপিরি রেখা আলিগ অ থমুংনি চেরাই রকনি খাও বেলায় কাহাম মারি পিনজাকমা নুকজাখা কিসিংস নাগাল্যান্ডও তে কাইসা কাহাম সাকথারমুং অঙ্গৈ দঙ্গ আবুনি বমুং অংখা নাগাল্যান্ড ওমেন ফাটসাল লীগ অঙ্গৈ মানো নিনি বাকি ফাটসাল কাইসা কতালমুং আংনো সাও ফাটসাল নো ইনডোর ফুটবল ব হিনজাগো আরো কিসা বদল খরক বা খে থঙ্গই দঙ্গ থাবো ফুটবল থাল হাই কতরিয়া বনি সেলাই বেলায় চিকন আবুনি বাকি থার বেলায় কদক্ষে ওয়ানসুনা নাঙ্গ ববিনি টেকনিক তাই স্কিনো বেলায় কাহামকে সামুঙ্গ থেপানা নাঙ্গ নাগাল্যান্ডনি ওমেন ফাটসাল লীগ চিনি সাজগ্রহনি বাইথংনি উক্তিনো ফুনুনা বাকি কাহাম জরা রই দঙ্গ আং অবতী সামুংনি বাকি নাগাল্যান্ডনি লোকরংন বরম রুও অবতী সাকারমুং হানি কবুনি বখাগবো খাবাসারিও কিসিংস তাবুক টাংসেপনি জরাসি সালব্রুমনো কাইসা কাইসা কতাল আমজুমুং এবাকে নাইতুমুং উঙি দঙ্গ কতাল কতাল এ আই ইনভেনশন চিনি বসকাঙ্গ ফাই দঙ্গ অজরও কতরমা সুমুং কাসাও লোকরকনি ক্রিয়েটিভিটি নো বাহাইকে মথাঙি টনি নাইন টাংসেপ কতাল বাই সকাঙ্গি টংমানি জরও চিনি সিরি সিটিনো চ বাহাইকে রমুই নারকনাই অসুমুং রকনি চা সামুংন নাইটুগুইকারিখা নালান্দা বিশ্ববিদ্যালয় সাই সাই বিশি সেকাংনি নালান্দা বিশ্ববিদ্যালয় তাহুনি কতাল টাংসেপ বাই ভারতনি তালিখানো সনামুই দঙ্গ বিশিংনি সেকাং আং নালান্দা বিশ্ববিদ্যালয়নি ক্যাম্পাস কতালনো চেঙ্গে রানানি সেপ মানখা নালান্দা বিশ্ববিদ্যালয়নি ফরমুং বাই চিনি সিরি সিটিনো হকুমো মকুমো তেওসা কথাং বাসাখা সয় শিলাম বিনি কক

ngui jajor hai karak ngui thango. Oborokni tai kaisa khursa jakthok gurung unka obo jajor kothang. Jorabai baksa oborok taibo karak ngui thango. Obo megaloyni lukurokni ukti gnangni sinimung ruo. Tai borokni shal kolokma romui kha lokmung tai habanom khabai borom ramani nukjago. Haban bai gadale borok munusho kaisa wana machinsa mane senamunyo mano o jaijor bini phunungmari borok sini hatai chini haktoni sirisitini mukumo tabo barod haktor meghalayni road bridge no unesco world heritage site network ko thani bagai koiblai rekha kiching song nobar tibar shilai jakma bai oyarung jaijorni kabangma jengjal asaikha অবনি বিশিং মেঘালয়নি লুকুরক হাবানি তৈ ফাইজা হুকুমনো খাতি নারকনা বাগৈ বেলাই বলাই জাকথক খেন ইয়াগতিসাই নাখা পুইলা বুখাক অমহাই বুসুক জাই যতং অব লেখানাবো কিসানি কগিয়া আরনি লুকুরক আবরকনো লেখানানি সামুং তাংখা আবনি ইয়াগুল জুদা জুদা বসং অ জাই যরকন মথাং নারকনানি খার উই সামুং তাংলাইখা আ জরাব লুকুরক কাই সারা নৈচি ইয়ারং যাই যত্ন নাইকিনি খেলাই তিসালাইখা জুদা জুদা বদল বিশি বুরুমন অ যাই যত্ন আমজগুই তঙ্গ তাই বাক্সা বাক্সাকে গানা গিনি আমসাইন তাইব নাইথক খেলাই তিসানা বাকি নার্সারি সামুই তিসাকা অবহাইকেন অবরকন মথাঙ্গই নারকনা বাকি কাইসা ইকোসিস্টেম সামুই তিসাজাকা নরক নুখান অবিশিব শ্রী হেলিওয়ার্ন পদ্ম সকাত ইয়াফরজাকা ববিনী লংমাব বাসি বিশিনি গবাং জরা রমই ইয়ারং জাইজনি নাইকিনি খ্লাইথানি বিনি লংমানো বেদকই রেখা বিনি মহাই সাকথারমুং তাই খার রুমুংনি চিনি যতনি বাকি বেলাইন খা বাজাজাংনাই কিসিংসং তুমুংন নরক জেফ্রুব অ ইয়ারং জাইজন নাইনা থাংকে মাং পিলি তিসাউই সোশ্যাল মিডিয়া ও শেয়ার খালাইনা তাপক দি নরকনি অ মাং পিলি কবৈন মেঘালয়নি অ জাইজনতই সাইমানা বাকি খা বাসারওয়ান আনি খাপনি হাক্তনি লুকুরক যং যতন নাইও চিনি কামি সাবসুতরা তংথুং তাই চিনি দলি নাইথকথুন ফিয়াবা চং কাহামকে ওয়ানসুং নাইলা চিনি সাসাং বাবাইব সিতরা রুংজাগী তংমানো সাব সাব খাই গবাংক বরকন ওয়ানসুগ অব বুইনি সামুং সে তে বুইন সাব খাইনাই হনে ফিয়াবা চিনি বিশৃঙ্গ বাক্সা বরক দঙ্গ বরকনি ওয়ানসুমুং চিনি সামুং তাংথানি সামপিলি খাই রব আং মধ্যপ্রদেশনি রাজগড় হাঙ্কনি বেওয়ারা আমসানি কিসাসুক বুকুক সঙ্গে কখনো খানানানি সেপমানখা বরক বংনি সাচাং বাবায় ক্লাইউই টংমানি প্লাস্টিক থুমুই খিবিনা সমাই তাংলাইখা আ খিবিজাক প্লাস্টিক নো বুইন ফাইয়ে খিবি ফাইয়ানো হনই ওয়ানসুগিয়াওই বরক সাক সাকন প্লাস্টিক খিবিজাক তাই বোতল খিবিজাক থুমলাইনানি চেঙ্গ তরক তরক বরকনি আসামুং তেই ব এরো তাই প্লাস্টিক নো ইকো ব্রিক্স সেলাইনা চেঙ্গ তিনি আ ইকো ব্রিক্স নো সামুঙ্গ ফনাঙ্গই লুকরক টংমানি জুদা জুদা থাইও নকটাংজাগী টঙ্গ রাজগড় থানাই তাল নই তালথাম কেজি রা রাতে ওয়াইসা সামুঙ্গ ফনাং ফিরই কাহামকে সামুঙ্গ চুগুই টংকা ককে যে প্লাস্টিক আগিও দলিনো সিতারের ও তিনি আ প্লাস্টিক নো আ বুকুক সঙ্গে সাইতকমা বাই দলিনো মসাংরি তনিকা আং বেওয়ারানি যত বুকুক সঙ্গন তাই অসামুং বাই গদালজাক যত লগি সঙ্গন খা কাহাম ইয়াফারো আনি খাপনি হাক্তনি লুকরক গবাংমা বরকন আনো ককতনি বিশিংতি কাইসা নাংমানি কক্ন তৈ সাদি হনি কবখা আ কগংখা গণেশ তের বাই গদালজাক অবত তাবুক ফানো অ তের সকাইনানি মজমন চালই তংখো হাইফানো বরক রক মুসুং জাগো অবনতই তাবুন কক সাকে জানেহিনি তামু হনবা গণেশনি মাং তাকমানি সামুং তেনি বেলায় সেখানে

0: chengjago mang taknani tai mang takjak phalnairok tabungni simino khit khit nanglai tongo abuni bagino norokni thani ani kobokmung ungkha nini nogo amchayo eba gana giniwo ganapati bappani mang takjaknu kalai khangkhangke obo chini haktoni habai takjak tai chini oroni matai taknairok bai takjakungtung matai taknairokni thani ani kobokmung ungkha norok hani matai taklaina ungthung tei matai takjak painairokbo tamo bai takjak tai boroni sanamjak obo paina sekang naithun plaster of paris bai takjak matainu ta pailaidi kisingchong hani takjak matai laite sakheno tuyo gelawi thango obo bai chini tuikhor tuisa tuimarok deraya chini poitubo deraya tai habani tongurungbo slaijak thangya sung amchaini taknai rokni thani matai paikhe vocal for local ni samaini bo tebo khom khom ke khlai mano ang puito khlai o taklai ni gonesh tero tai abohai jo to ter burumno jeng okogrokno mokol klainai tai haktoni hamkrai ni bagui riyapri chalayanang ani khapangni haktoni lukorok chini haktoni jotoni phan rakmung angkha chini haktoni borok haktoni jo to bokhago tamo kotor tamo chikon joto chaitumung ungui tongmani oborok jungno belaino mokol kiogrewo a chaitumung jungno phunugui riwo tumung khathonma tongke tai hodani jubamung manke afro slaimung koto tubui mano norok chini sasang babayo ungui tongmani obohai chaitumma rokno tei ano sihor tongdi norok nokni khani kok tai kok biti rokno ano rohori tongdi obo nini gana gini nang nungya chaitokmani ma tongphano haktoni bagui khatungjaknai ungui mano boskang talo chung haino hai malai phinai aphuru chung haktoni lukorokni chaitokmung katalno tei kok salainai asal chokpai asak sakno tai nokhungno jai khlai tongdi tai au chung tuino mas makhatinai watini tei thopsa thopsa hawak takhiklai di case the rain or samung batangno pokhe chuklak abone bagai ani alaida kobukmung phaidi chung bakseke watini thopsa thopsa tuino khati oi narglaina belai belai hambai khulumka
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক রূপান্তর। এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হল আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর সহ ত্রিপুরার সমস্ত রিলে কেন্দ্র থেকে। আকাশবাণী আগরতলা।
2: এতক্ষণ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির মন কি বাত অনুষ্ঠানের বাংলা এবং ককবরক রূপান্তর আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। এবারে ফিরোজা বেগমের কণ্ঠে নজরুল গীতি শুনবেন।

বাংলা আধুনিক গান শুনলেন শিল্পী শৈবাল চক্রবর্তীর কণ্ঠে। এবারে বাংলা ব্যান্ডের গান সমবেত কণ্ঠে শুনবেন।

এতক্ষণ দুধ কাকার ছবির গান শুনলেন। শিল্পী ছিলেন অনুরাধা পারভাল ও মোহাম্মদ আজিজ। আকাশবাণী কৈলাসহর এখন পণ্ডিত চিন্ময় লাহিড়ীর কণ্ঠে শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন।

0: नहीं आपसी सम्मान और विश्वास पर आधारित हो. आवर विजन इज टू मेक इंडियन ओशन इनटू एन ओशन ऑफ अपॉर्चुनिटी.
1: জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ এবং সমতার নীতি মেনে চলা আবশ্যক বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেসেলস প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় পরিষদে ভাষণ দানকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সবার সামনে আসা এক বিশেষ সম্মানের বিষয় বলে শ্রী মোদী উল্লেখ করেন। সেসেলসের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করে তাকে সম্মানিত করার জন্য তিনি সেসেলসের রাষ্ট্রপতি ও সেদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিক্টোরিয়া সেসেলসে জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের ফাঁকে মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা ভারত ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এছাড়া ভারতের দেওয়া বিশেষ অর্থনৈতিক প্যাকেজ বাস্তবায়নের অগ্রগতি বিষয়েও তারা পর্যালোচনা করেছেন। পারস্পরিক বৃদ্ধি এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার লক্ষ্যে তারা ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয় পুনরায় অঙ্গীকারবদ্ধ হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সব থেকে বড় সম্পদ। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশ গঠনে জনগণের অংশগ্রহণই অন্যতম বড় শক্তি।
0: কিসি ভি রাষ্ট্র কি আত্মা উসকে লোক হতে হ্যায় আর জব উস দেশ কে লোক কোই সংকল্প লেতে হ্যায় তো কোই ভি শক্তি উনে अपने लक्ष्य से डिगा नहीं पाती। राष्ट्र निर्माण में जन भागीदारी की यह ताकत भारत की बहुत बड़ी पूंजी है और इस जन भागीदारी का हम बार बार अनुभव कर रहे हैं।
1: পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
0: पश्चिम एशिया में बनी युद्ध की स्थितियों को देखते हुए मैंने देशवासियों से कहा था, कुछ समय के लिए सोना खरीदने

0: बचे, लोगों से कहा था कि विदेश में छुट्टियां मनाने से बचे, लोगों से कार पुलिंग को भी बढ़ावा देने की अपील की थी, किसानों से केमिकल मुक्त खेती के लिए, खेत बचाने के लिए और प्राकृतिक खाद का ज्यादा से ज्यादा इस्तेमाल का आग्रह किया था। मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं।
1: প্রধানমন্ত্রী বলেন, জুন মাসে C-295 বিমানের প্রথম সফল উড়ানের মাধ্যমে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী জানান, দেশে এ ধরনের 40টি বিমান তৈরি করা হচ্ছে, এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই পথ এগিয়েছে।
0: জুন কে মহিনে মে হি এভিয়েশন সেক্টর মে ভি দেশ নে এক বড়ি সফলতা পাই। C-295 ইয়ে বিমান মেড ইন ইন্ডিয়া হ্যাঁ, C-295 বিমান নে আপনি পহলি উড়ান পুরী কি হ্যাঁ, এসে 40 বিমান ভারত মে হি বনায়ে যা রহে, ইসে MSME और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत अधिक सुरक्षित और आत्मनिर्भर बन रहा है।
1: মহারাষ্ট্রের ভিওয়ান্ডির একটি সেশনস আদালত আজ মহারাষ্ট্র টিচার এলিজিবিলিটি টেস্ট টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় ধৃত 3 অভিযুক্তকে 6 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। তদন্তকারীরা একটি আন্তঃরাজ্য পরীক্ষা প্রতারণা চক্রের সঙ্গে জড়িয়ে থাকার বিষয়টি খতিয়ে দেখছেন। পুলিশ আদালতে জানিয়েছে, অভিযুক্তরা ফাঁস হওয়া টেট প্রশ্নপত্রটি 1.5 কোটি টাকায় বিক্রি করার উদ্দেশ্যে দিল্লি থেকে ভিওয়ান্ডিতে এসেছিল। পুলিশ আগের দিনই প্রশ্ন ফাঁসের একটি প্রচেষ্টা ধরে ফেলার পর আজ নির্ধারিত টেট পরীক্ষাটি স্থগিত করা হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিশ এই ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠনের নির্দেশ দিয়েছেন। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরো কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতি দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় 2টি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আগামীকাল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85%-ই বয়স 65 বা তার বেশি। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা আজ এক বিবৃতিতে জানিয়েছে, যেসব এলাকায় দাবদাহের কারণে সর্বোচ্চ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল সেসব এলাকাতেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। তীব্র গরমের কারণে আইফেল টাওয়ার এবং লুভার জাদুঘরও নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে। জার্মানি ও চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জার্মানিতে গতকাল তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে রেকর্ড সৃষ্টি করেছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আগামীকাল ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে অসমের ধেমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেনচাপুরি এবং দিমৌয়ে দুকুল ছাপিয়ে জল স্থলভাগে ঢুকে পড়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির জেরে ভুটান সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকার জেলা প্রশাসনকে সতর্ক করেছে। লর্ডসে ICC মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে জয়ের জন্য 171 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া 18 ওভারে 3 উইকেটের বিনিময়ে 166 রান করেছে।

0: প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 170 রান করেন। অধিনায়ক হরমনপ্রীত কৌর 56, স্মৃতি মান্ধানা 38 রান করেন। সেমিফাইনালে যেতে হলে ভারতকে আজকের ম্যাচ জিততেই হবে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা আজ শুরু হচ্ছে। প্রথম খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ইংলুড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের যে পরিকল্পনা আছে তাতে সেসেলস একটি বিশেষ স্থান অধিকার করে আছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মন্তব্য করেছেন। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্সে এ পর্যন্ত অসহ্য গরমে গত 4 দিনে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হচ্ছে নকআউট পর্ব। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
2: ফিরবো বললে ফেরা যায় না কি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। মেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold।
3: আকাশবাণী কৈলাসহর, এখন লোকগীতি শুনবেন শিল্পী প্রতিমা বড়ুয়া।

0: Canada at California, US. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ ওয়ার্ল্ড নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা বন্ধুরা, আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 ইন্ডিয়া ভার্সাস অস্ট্রেলিয়ার খেলাটি আপনারা নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন। জানিয়ে দিচ্ছি, এই আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আমাদের আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55, 6:02 অমৃতবাণী, 6:07 দেশাত্মবোধক সঙ্গীত, 6:10 বিবিধ ভারতী অনুষ্ঠান, 7:00 সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, এবং তারপরে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:00 প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 বাংলা আধুনিক গান শুনবেন। 9:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ১১টায় লাইভ অনুষ্ঠান সুরের ভেলা, 12:05 যুববাণী, 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান শুনবেন। 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 গজল, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 লোকগীতি, 2:30 পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান, 3:00 হিন্দি সংবাদ তারপরেই ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6:00 ঘর গৃহস্থের আসর, 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 মালঞ্চ, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 বাংলা আধুনিক গান শুনবেন। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 দেশাত্মবোধক সঙ্গীত, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34 হয়ে 10 সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, এখন নিউজ অন এআইআর অ্যাপে আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া ভার্সাস অস্ট্রেলিয়ার খেলাটি শুনবেন।